0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
2: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, পয়লা আষাঢ়, 28শে জিলহজ, 15ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষর। ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করে এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নবাগত কুরাসাওকে 7-1 গোলের বড় ব্যবধানে হারালো জার্মানি। শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলে ড্র জাপানের। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পাদনে মতৈক্য হয়েছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত হয়েছে। এদিকে ইরানের সাথে চুক্তি চূড়ান্ত হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধাবসান ঘটবে। ইরানের সামরিক বাহিনী জানায়, ইরানের জনসাধারণ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের কাছে পরাজয় মেনে আত্মসমর্পণ ছাড়া অন্য কোন পথ ছিল না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের ঘোষণার প্রশংসা করে একে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কয়েক মাস ধরে চলমান সংঘাত নিরসনে এই চুক্তিকে স্বাগত জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। এছাড়া ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে স্বচ্ছ ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে অবরোধ তুলে নিতে প্রস্তুত বলেও জানায় ইউরোপের এই 4 দেশ। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গতকাল জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এদিকে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জাতীয় সংসদকে জানান, সারাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আবির্ভূত হয়েছে। মন্ত্রী আরো বলেন, আগামী অর্থ বছরে দেশব্যাপী একটি সমীক্ষা সম্পন্ন হওয়ার পর সরকার সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে। ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদকে জানান, রূপপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলেও আশা করা হচ্ছে। এদিকে গতকাল সংসদে 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসার আলো পৌঁছে দিতে আরো এক ধাপ এগিয়ে গেল দেশের স্বাস্থ্য খাত। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU চালু করেছে সরকার। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল সহ এসব ইউনিটের কার্যক্রম রবিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের ICU ইউনিটগুলো। এ সময় মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলা শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এছাড়া সারা দেশে 1,000 শয্যার 20টি হাসপাতাল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কত্বীয় অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
5: তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখে, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে আমরা ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে।
2: আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সবসময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
6: শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমে যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, কেবলমাত্র নিজের সততা, মূল্যবোধ, চেতনা ও দেশপ্রেমের ওপর ভর করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীর সংকটকালীন সময়ে এগিয়ে এসেছিলেন। আগামী মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের 4.5 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে শিগগিরই মিড ডে মিল দেওয়া হবে। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্নীতি রোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমানুষের কাছে নিয়ে যেতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20 জুন দেশের সকল জেলা ও 74টি উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প সংক্রান্ত এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন মায়ের ডাকের গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা এই সাক্ষাৎ করেন। তিনি আরও জানান, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছর 2026-2027 জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মায়ের ডাকের সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার ও সুযোগ অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারলে সঠিক প্রতিভা অন্বেষণ সম্ভব। তিনি গতকাল রাজধানীর বিএএফ শাহিন কলেজ মিলনায়তনে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার মান্যশন সম্ভব। তিনি গতকাল রাজধানীর বিএএফ শাহিন কলেজ মিলনায়তনে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে

0: লুবিতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসা মামলার আপিল গ্রহণ করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে 11 জন স্কাই ডাইভার ও 1 জন পাইলট নিহত হয়েছেন। একটি স্কাই ডাইভিং কোম্পানির ইজারা নেওয়া বিমানটি রবিবার স্থানীয় সময় বেলা 11:20 উড্ডয়ন করে। বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র একথা জানান। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে 7-1 বিশাল ব্যবধানে জয় পেয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: Threatening to break away.
4: Rael Foranas.
5: Wasim Akram, Bangladesh Bedar.
6: Just the movement and the passing, exquisite. I really thought...
7: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো গোল বন্যার উৎসবে মাতল জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওকে 7-1 ব্যবধানে হারিয়ে আসর শুরু করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে হাভার্টজ জোড়া গোলের পাশাপাশি আরো 5 জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে। রবিবার বাংলাদেশ সময় রাত 11:00 যুক্তরাষ্ট্রের হিউস্টনে ই গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাওয়ের মোকাবেলা করে জার্মানরা। ম্যাচের 6th অ্যামনেচার গোলে লিড পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কুরাসাও। মাত্র 14 ব্যবধানেই বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইট ব্যাক লিবানো কমেন্সিয়ান বাপায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়ারকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় গোল পোস্টে। ম্যাচের 38 মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো স্লটারবেক। প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জার্মানরা। যোগ করা সময়ের শেষ পর্যায়ে পেনাল্টিতে গোল করে ব্যবধান আরো বাড়িয়ে নেন কাই হার্ভার্টজ। শেষ পর্যন্ত 3-1 লিড নিয়ে বিরতিতে যায় কিমিখের দল। বিরতির পর একের পর এক কঠিন আক্রমণে কুরাসাওয়ের রক্ষণ ভাগকে যেন তাসের ঘরের মতো ভেঙে ফেলে জার্মানরা। বিরতির পর 2 মিনিটেই জোশুয়ার কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিং এ গোল করেন মুসিয়ালা। এরপর ম্যাচের 68, 78 এবং 88 ঠিক 10 ব্যবধানে 1 করে আরো 3 গোল করে জার্মানি। স্কোর বোর্ডে নাম তোলেন নাথানিয়েল ব্রাউন, ডেনিস উন্দাভ ও
3: হার্বার্টাস।
5: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতরাতে জাপান নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র করেছে। আজ এছাড়া আজ সকালে আইভরি কোস্ট 1-0 ইকুয়েডরকে পরাজিত করেছে। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 1 পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 হারিয়ে 274 করে। জবাবে অস্ট্রেলিয়া 49 ওভার 3 9 হারিয়ে 277 করে। ক্রিকেটের আরো খবর। ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতকাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 হারিয়ে 139 করে। জবাবে বাংলাদেশ নারী দল 19 ওভার 1 4 বিনিময়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

0: রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষর। ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার। দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করে এনেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নবাগত কুরাসাওকে 7-1 বড় ব্যবধানে হারালো জার্মানি। শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র জাপানের। খবর শেষ হলো। আমাদের
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি তো সেই রকম আছি, কারণ বুঝতেই পারছেন সকাল শুরু হয়ে গেছে, আরো একটি সুন্দর ফ্রেশ একটা সকাল। আর যেহেতু বিশ্বকাপ চলছে, প্রতিদিন সকালবেলায় মানে অন্যরকম একটা মাইন্ড সেটে হচ্ছে ঘুম ভাঙতে হয়। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারবেন না আসলে। যাই হোক, জার্মানি 7টা গোল দিল, কিন্তু আমি বুঝতে পারছি না মানে আর্জেন্টিনার ভক্তরা যেন একটু বেশি খুশি হয়ে গেছে, কেন, এটা কারণ কি বলেন তো? তো সেই নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট আপলোড হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন যে বারবার কি মনে পড়ছে জার্মানির এই 7 গোল দেখে। ঠিক আছে, ফেসবুকে অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও থাকি মর্নিং মাইক নিয়ে, আবার ভালোবাসা বাংলাদেশ নিয়েও রাত 11টায় কিন্তু থাকি। আবার হচ্ছে ফেসবুকে কিন্তু আমার নানা রকমের ভিডিও পোস্ট আপনারা দেখতে পারেন। সো সেই সব কিছু আপডেট থাকতে হলে অবশ্যই ঢাকা FM 90.4 টিউন করে থাকতে হবে এবং ফেসবুক পেজ অলওয়েজ ফলো রাখতে হবে। ওকে, সো আমাদের এই পোস্ট এবং গল্প এবং মজার মজার যে স্ট্যাটাস বা রিল শেয়ার হয় সেগুলো আপনাদের কেমন লাগে, চাইলে কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর গতকাল কিন্তু আমি একটা পোল দিয়েছিলাম জার্মানির, আর এই যে গেমটা ছিল আর কি, জার্মানির খেলার একটা পোল দিয়েছিলাম। তো সেই গেমে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কেউ কিন্তু পোলে ভোট দেননি। আপনাদের কিন্তু এটা একটা মহা সুযোগ ছিল পোলে ভোট দিয়ে বুঝিয়ে দেওয়া যে জার্মানি মানেই হচ্ছে 7 গোল। আর জার্মানি সবসময় এরকম করে কেন বলেন তো? 7 গোল মানে গোল দিলে একেবারে 7 গোলই দেয়। বাই দ্য ওয়ে, এখন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জার্মানির পক্ষে ভোট দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। কারণ আপনার খেলার পরে যদি আপনি ভোট দেন তাহলে তো আর সেটা মজা থাকলো না। খেলার আগেই বেশি বেশি করে ভোট দিয়ে জানিয়ে দিতে হবে যে কি পোস্ট এবং মানে কি হতে পারে, তাহলে না হাড্ডে হাড্ডে একটা লড়াই হবে, তাই না? যদিও আমি জানি যে কুরাশাও নিয়ে তেমন একটা এক্সাইটমেন্ট বা কোরাসর ফ্যান কিন্তু বাংলাদেশে তেমন একটা খুঁজে পাওয়া যাবে না, এবার তারপরও একটা তো দেওয়া উচিত। জার্মানির ভক্ত যারা আছেন তাদের তো অ্যাটলিস্ট উচিত ছিল এটা এই করা। যাই হোক, আমরা আরও গল্প করব ফিফা নিয়ে, আরও অন্যান্য গল্প করব এবং আড্ডা দিব মজার মজার। সো আজকের মর্নিং মাইক শুরু করব, এখন ব্রেক নিব একটা, ব্রেক দিয়ে এবং কিছু গান শুনবো, গান শুনতে শুনতে মর্নিং মাইক শুরু করব। তো চলুন মর্নিং মাইক শুরু করা যাক, আর আপনারা সাথেই থাকবেন 11টা পর্যন্ত। আমি ফিরছি একটু পরে, স্টে টিউনড। এবার তারপরও একটা তো দেওয়া উচিত, জার্মানির ভক্ত যারা আছেন তাদের তো অ্যাটলিস্ট উচিত ছিল এটা এই করা। যাই হোক, আমরা আরও গল্প করব ফিফা নিয়ে, আরও অন্যান্য গল্প করব এবং আড্ডা দিব মজার মজার। সো আজকের মর্নিং মাইক শুরু করব, এখন ব্রেক নিব একটা, ব্রেক দিয়ে এবং কিছু গান শুনব, গান শুনতে শুনতে মর্নিং মাইক শুরু করব। তো চলুন মর্নিং মাইক শুরু করা যাক, আর আপনারা সাথেই থাকবেন 11টা পর্যন্ত। আমি ফিরছি একটু পরে, স্টে টিউনড।
2: স্যার আসবো?

0: স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গতকালকে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম, যে আমাদের বাংলাদেশের সঞ্জয় যে ফিফা কাপে উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, সেই নিয়ে কিন্তু আরো একটি চমৎকার একটি ইনফরমেশন বা নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাব। বাই দ্য ওয়ে, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি এবং আজকেও আছি। মজার মজার গল্প শেয়ার করি, স্টোরি শেয়ার করি, হিস্টোরি শেয়ার করি এবং প্রচুর আড্ডা দিই। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমার সাথে আড্ডা দিতে এবং আমার গল্পগুলো শুনতে। তো তেমনই একটা গল্প মাত্রই দেখছি যে বাতাসে বাতাসে ঘোরাঘুরি করছে, ফেসবুকে সব জায়গায় ঘোরাঘুরি করছে। এখন তো বাতাসে যতটা না কথা ভাসে তার থেকে বেশি কিন্তু ফেসবুকে ভাসে, তাই না? তো তেমন একটা নিউজ বা গল্প আমরা দেখতে পাচ্ছি যে নরাব ফাতিহি, আমরা সবাই চিনি, সে কিন্তু বলিউডে বেশ জনপ্রিয়, এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু সে খুবই জনপ্রিয়। গত 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপেও কিন্তু তিনি নেচেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, এবং 2026 কিন্তু তাকে দেখা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে নাচতে, এবং তার কিন্তু ফিফা উপলক্ষে সেরসের গান মানে পুরো বিশ্বজুড়ে অনেক আলোচনায় এসেছে। নরাব ফাতিহি কিন্তু শুধু একজন বলিউডের মানে নৃত্যশিল্পী তা কিন্তু না, তাকে কিন্তু কিছু কিছু সিনেমাতে অভিনয়ও দেখা গেছে এবং ভালো ভালো ক্যারেক্টারও কিন্তু তাকে দেখা গেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের এই পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু জোর গুঞ্জন চলছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে, নরা কি সত্যি মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিনা? আপনারা হয়তো অনেকেই জানেন কি জানেন না, নরাব ফাতিহির জন্মস্থান কিন্তু মরক্কো, সে কিন্তু মরক্কোতে জন্ম নিয়েছে, তার কিন্তু মরক্কোর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে এবং তার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সে মরক্কোর জার্সি পরে স্টেডিয়ামে খেলা দেখছে এবং মরক্কোকে সাপোর্ট করছে। সো সেই ক্ষেত্রে আপনাদের কি ধারণা বা কি মতামত একটু আমাকে বলবেন, যে নরাব ফাতিহি যদি কাউকে কারো পছন্দ হয়ে থাকে তো সে তো মরক্কো করছে, তো আপনি কোন দল করছেন? প্রেমের গুঞ্জনের ব্যাপারে যদি আরেকটু বলতে যাই, 2025 সালে নরা মরক্কো অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব ন্যাশনস টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বিনোদন মাধ্যমে খবর ছড়ায় তিনি নাকি এক রহস্যময় ফুটবলারের সঙ্গে ফুটবলারের জন্যই মাঠে গিয়েছিলেন। তখন ওই ফুটবলারের পরিচয় প্রকাশ হয়নি, কিন্তু পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় সেই ব্যক্তি আর কেউ নন, প্যারিস সেন্ট জার্মি PSG ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে একটি ইনস্টাগ্রাম ঘটনা, ভক্তরা লক্ষ্য করেন হাকিমি নোরার একটি পোস্টে লাইক দিয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা আরো বেড়ে যায়। তো আপনার কি মনে হয় যে হাকিমির সাথে কি আসলেই নরাব ফাতিহি প্রেম করছেন? আর যদি করেও থাকেন, এই প্রেমের ভবিষ্যৎ কি আপনারা দেখতে চান? এবং আমার মনে হয় যে এটা কিন্তু ভালোই হবে, খুব সুন্দর। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে খেলোয়াড়দের প্রতি বলিউড নায়িকাদের কিন্তু একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, যেমন এর আগে কিন্তু বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার যেই প্রেম এবং বিয়ে পরিণয় হয়েছে, তারপর থেকে কিন্তু এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে খেলোয়াড় এবং বলিউড নায়িকা বা সুপারস্টার এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদের এই ব্যাপার নিয়ে কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে বা SMS করে জানাবেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো কমেন্ট SMS করতে থাকুন, আমি আরো একটু পর ব্যাক করছি একটা ব্রেক নিয়ে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট?
2: Tuesday to Wednesday from 5 p.m.

মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আশা করি আপনারা চলে এসেছেন এই মুহূর্তে, মানে ঠিক ঠিক টাইম মতো আমার সাথে গল্প করতে এবং আমার গল্প শুনতে চলে এসেছেন, কারণ আমি কিন্তু ঠিক 8টা বাজে হাজির হয়ে যাই আপনাদের সামনে। আই মিন, আপনাদের সামনে তো হাজির হতে পারি না, তবে আপনাদের কানের সামনে হাজির হতে পারি আই থিঙ্ক। যাই হোক, যারা ঢাকা এফএম 90.4 শুনছেন, ফ্রিকোয়েন্সিতে শুনছেন, বা যারা শুনতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে মানে হেডফোন ছাড়াও কিন্তু শুনতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে ঢাকা এফএম 90.4 এর অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, ওকে? সেটা কিন্তু আপনারা হেডফোন ছাড়াই শুনতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু সব শোয়ের এবং আমাদের রিল পোস্ট, যে কোনো মজার মজার ফানি পোস্টের আপনারা অলওয়েজ আপডেট পাবেন, সেটা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, ওকে? সো যেহেতু বিশ্বকাপ চলছে, সেই রিলেটেড পোস্ট কিন্তু খুব মজার মজার পোস্ট এবং মজার মজার ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। এছাড়াও আর বাকি যা যা রহস্যময় ইনফরমেশন থাকে বা মজার মজার নিউজ থাকে, সেগুলোর জন্য তো আমি আছি মর্নিং মাইক নিয়ে। সো আমি তানহা হাজির হয়ে গিয়েছি অনেকক্ষণ আগেই মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। সো প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকি আমি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে মর্নিং মাইক নিয়ে আমি হাজির হয়ে যাই। এছাড়া আবার ভালোবাসার বাংলাদেশও রাত 11টায় কিন্তু বৃহস্পতিবার থাকি। সো আমাকে কিন্তু আপনারা অলওয়েজ পাচ্ছেন, আমি কিন্তু অলওয়েজ স্কোপ খুঁজি যে কখন কিভাবে এবং আপনাদের সাথে কথা বলা যায় এবং গল্প করা যায়, মানে একটা স্কোপও আমি মিস করি না বা করতে চাই না। সো যাই হোক, আপনাদের কেমন লাগে আমার সাথে আড্ডা দিতে এবং গল্প করতে? আর যেহেতু যে বললাম বিশ্বকাপ চলছে এবং সেটা নিয়ে কিন্তু তুমুল একটা কি বলে দ্বন্দ্ব চলতেই থাকে, তাই না? তো যেহেতু জার্মানির ম্যাচ গেছে গতকাল রাত 11টায় এবং তারপর থেকে কেন জানি না মানে আর্জেন্টিনার ভক্তরা একটু খোঁচা মেরে মেরে কথা বলছে জার্মানির মানে সরি ব্রাজিল ভক্তদেরকে। এটা কেন কেন হচ্ছে এটা নিয়েই কিন্তু আমার একটা কনফিউশন কাজ করছে এবং সেই কনফিউশন দূর করার জন্যই কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছে। সেই পোস্টে কিন্তু মজার মজার কমেন্ট করতে হবে এবং এছাড়াও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপও কিন্তু আপনাদের মনের কথা বা এই ফিফা নিয়ে কোনো কিছু বলার থাকলে বা কাউকে কোনো কিছু বলতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 আর ফেসবুক অ্যাড্রেস facebook.com/ লাভ ঢাকা FM। তো আমি আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দেই এই মুহূর্তে। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিবিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি এবং এই ইনফরমেশনটি অনেক বেশি ভালো লাগবে এবং কাজে লাগবে, তো আপনারা তাড়াতাড়ি এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা আবারও একটা ব্রেক নিব আর বিশ্বকাপের অল আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে থাকব এবং আমাদের ফেসবুক ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজেও কিন্তু আপনারা আপডেট পাবেন। সো সেখানেও কিন্তু আপনারা ফলো রাখতে হবে। তো চলুন এখন আবার একটা গান শুনে আসি, সেকেন্ড আওয়ার শুরু করব গান শুনতে শুনতে। সখী ভালোবাসা কারে কয় আমার খুবই পছন্দের একটি গান, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। যেহেতু ফিফা চলছে, তো বলেছি যে ফিফার অলওয়েজ আপডেট থাকবে। তো আজকে সকাল 8টায় কিন্তু একটা ম্যাচ হয়ে গেছে, সুইডেন এবং টিউনিশিয়া। আমি স্পেলিং ঠিক বলছি? টিউনিশিয়া নাকি টুনিশিয়া? ওকে, আমাকে একটু জানাবেন, ঠিক আছে, মেসেজ করে, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। তো সুইডেন এবং টিউনিশিয়ার ম্যাচের রেজাল্ট কিন্তু এখন 65:21 চলছে, 90 মিনিটের খেলা থাকে। সো এখন কিন্তু অলরেডি 65 মিনিট চলছে, সো আরো কিছুক্ষণ কিন্তু সময় আছে। কিন্তু অলরেডি কিন্তু সুইডেন 3টি গোল দিয়ে দিয়েছেন এবং টিউনিশিয়া কিন্তু মাত্র 1টি গোল দিয়েছেন। তো দেখা যাক কি হয় লাস্ট মোমেন্টে। মানে আসলে ফুটবল খেলা এমন একটি খেলা যেখানে 1 মিনিটের মধ্যে আপনার পুরো খেলার মোড় ঘুরে যায়। সো দেখা যাক কি হয় এবারের খেলা। এবং আজকেও কিন্তু রাত 10:00 এবং 11:00 খেলা আছে, সো সেটা নিয়েও কিন্তু আপডেট থাকবে। তো চলুন আমরা হচ্ছে এখন আপাতত তো আবারও গল্পে ফিরে যাই, আমাদের গল্প করি, গান করি, সরি গান তো শুনছিলাম এবং আড্ডা দিব, আরো মজার মজার হিস্টোরি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা দেখি আমার কাছে এখন আর কি কি স্টোরি বা এমন কোনো ইনফরমেশন আছে কিনা যেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আমি একটু খুঁজছি, যদিও আমার কাছে কিন্তু এমনিতে অনেক বেশি হচ্ছে স্টোরি থাকে যেটা আমি মানে স্টোরি জমিয়ে রাখি এবং পরে আপনাদের সাথে আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করি। কারণ আসলে সবগুলো তো একসাথে আমার যখন যেটা আমার কাছে ভালো মনে হয় সেই স্টোরিটা আমি মানে কালেক্ট করে রাখি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রাখি। তো দেখা যায় যে যখন আমি লিঙ্ক দিচ্ছি তখন সব স্টোরি থেকে কোনটা এখন দিলে ভালো হবে বা মজার হবে ফানি হবে সেই ব্যাপারটা কিন্তু খুঁজতে হয়, তাই না? যাই হোক, আমরা এখন আবারও চলে যাই আমাদের বিশ্বকাপেরই একটা নিউজের। 2002 সালে ব্রাজিলের জার্সি খেলোয়াড়দের জন্য একটা অন্যরকম বিরক্তির কারণ হয়ে গিয়েছিল। এটা কি আপনারা জানেন কেন হয়েছিল? সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 2002 বিশ্বকাপে ব্রাজিলের হলুদ আর জার্সি ফুটবল ইতিহাসে অন্যতম বিখ্যাত জার্সিগুলোর মধ্যে একটি। রোনাল্ডো, রিভালদো, রোনালদিনহো সেই দল 5ম বিশ্বকাপ জিতে এই জার্সিকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যায়। কিন্তু মাঠের সৌন্দর্যের আড়ালে এই জার্সির ছিল এক অস্বস্তিকর দিক। নাইকি সে সময় তাদের নতুন কুল মোশন প্রযুক্তির জার্সি তৈরি করেছিল। লক্ষ্য ছিল খেলোয়াড়দের শরীর ঠান্ডা রাখা এবং ঘাম দ্রুত সরিয়ে নেওয়া। এর জন্য জার্সির ভেতরে যুক্ত হয়েছিল আলাদা একটা পাতলা জালের মতো স্তর, যা অনেকটা বিল্ট ইনের ভেস্টের মতো কাজ করত। ধারণাটি ছিল বাইরের স্তর ও ভেতরের স্তর একসঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ছিল ভিন্ন। ম্যাচ চলার সময় খেলোয়াড়দের প্রচুর ঘাম হলে ভিতরের জাল ও বাইরের কাপড় একসঙ্গে আটকে যেত, ফলে বিরতির সময় বা ম্যাচ শেষে জার্সি খুলতে গিয়ে অনেক খেলোয়াড়কে সমস্যায় পড়তে হতো। বিশেষ করে 90 মিনিটের তীব্র পরিশ্রমের পর ভেজা জার্সিটির শরীর থেকে আলাদা করা বেশ কঠিন হয়ে যেত। তবে এই অসুবিধা সত্ত্বেও জার্সিটি ইতিহাসে অমর হয়ে গেছে, কারণ এই পোশাক পরেই ব্রাজিল 2002 সালে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতে এবং রোনাল্ডোর বিখ্যাত চুলের কাটিং এর মতোই সে হলুদ জার্সি হয়ে ওঠে ফুটবলের এক চিরচেনা প্রতীক। বুঝতে পারছেন এই হলুদ জার্সির পেছনের ইতিহাস এবং কেন এতটা ফেমাস এটার কারণ? তো চলুন আমরা আবারও ব্রেকে যাই এবং আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন এই বিষয় নিয়ে। চাইলে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারেন, ভিডিওটা আমার কাছে আছে, পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারেন বা আমাকে আমার পোস্টে কমেন্ট করতে পারেন, আমার পেজে আপনারা ফলো করতে পারেন, TANHANEESS। বাই দ্য ওয়ে, মর্নিং মাইক উইথ তানহার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আপডেট পেয়ে যাবেন এবং মজার মজার সব ইনফরমেশনও আই থিঙ্ক সেখানে আমি দেওয়া শুরু করে দেবো, সো সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো আজকে এখন বিদায় নিচ্ছি, এখন ব্রেক নিচ্ছি, একটু পরে আবার একটু পরে ব্যাক করব এবং গান শুনবো। তো চলুন গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করি, স্টে টিউনড।

0: Nation, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা যারা সকাল থেকে জয়েন হয়ে গেছেন আপনারা এনজয় করতে পারছেন এবং আপনাদের ভালো লাগছে আমার গল্প এবং অনেক মজার মজার স্টোরি নিউজ ইনফরমেশন কিন্তু শেয়ার করছি। সো এগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? আর এরকম ইনফরমেশন কিন্তু শুধুমাত্র আমার কাছেই পাবেন, তো বুঝতে পারছেন এগুলো মিস করা যাবে না। বাই দ্য ওয়ে আরো একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো এখন আমরা আরও একটি ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, মানে পরের ঘন্টায় ফিরবো। সো পরের ঘন্টায় আবার কথা হবে, গল্প হবে, অনেক মজার মজার স্টোরি এবং ইনফরমেশন শেয়ার করবো। তবে এখন একটা ব্রেক নিয়ে ব্রেক থেকে ফিরছি একটু পরে, সাথেই থাকুন।
2: Taka FM 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আবারও চলে এলাম, লাস্ট আওয়ার শুরু হয়ে গেছে, মানে 11টা পর্যন্ত আছি, তো লাস্ট আওয়ার এটা। সো আই থিঙ্ক আপনারা মানে আছেন আমার সাথে একদম শেষ পর্যন্ত, এবং আজকের আড্ডা গল্প কেমন লাগলো জানাবেন কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। SMS ফোন কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, আপনাদের ম্যাপ পাঠানো SMS গুলো এখনই পড়া শুরু করে দিব, যদি আর কি আমার ফোনে SMS চলে আসতে থাকে। বাট ফেসবুকে কমেন্ট পড়বো, এটা শিওর। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। ফেসবুকে কমেন্টে যাব, তবে তার আগে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং ভালো লাগবে, আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তবে এখন আমি চলে যাব ফেসবুকের কমেন্টে, দেখি কে কে কমেন্ট করেছে। ওরে বাবা, অনেক কমেন্ট এসেছে, ওকে দেখি কি কি কমেন্ট চলে এসেছে। আমি একটা পোস্ট করেছিলাম যে সকাল 8টা বাজে, ঠিক পোস্টটা এরকম ছিল যে জার্মানির 7 গোল বারবার আপনাকে কি মনে করিয়ে দেয়। যেহেতু গতকাল রাতে জার্মানি 7টা গোল দিয়েছে ক্রোয়েশিয়াকে, সো সেই গোল দেখার পর আপনাদের কোন স্মৃতির কথা মনে পড়ছে সেটা কিন্তু জানাবেন কমেন্ট করে। সেখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে। বিপ্লব জে আর, বাবার অর্জনে ছেলের গর্জন, কি রাগ করলা? ও আচ্ছা, কাকে খোঁচা মারলেন আপনি? উম্মে রাইহান, হ্যালো তানহা আপু উপস্থিত। তারপরে আবার লিখেছেন পরে, তানহাপু আমাকে একটা গান শুনেন সম্ভব হলে, শুভমিতা যেকোনো একটা গান। ওকে, যদি থাকে তাহলে অবশ্যই প্লে হয়ে যাবে, চমৎকার গানের তালিকা তানহাপু। উম্মে রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপর কমেন্ট করেছেন সাদিয়া ফারহানা, তানহা আপনি জানো এই গানটি আমি ঢাকা এফএম 90.4 এ রিকোয়েস্ট করেছিলাম, বাট শোনায়নি, বাট ও 90-তে ঢাকা এফএম 90-তে, বাট তুমি শোনাইলা। ও আপনি অনেক থ্যাংকস, আমার ফেভারিট গান এটা, আই লাভ ইউ আপি, তাসনুবা ফ্রম রংপুর। ওকে, আপনারা কিন্তু এখন ঢাকা এফএম 90.4 শুনতে পাচ্ছেন। ওকে, সো আপনি কি লিখেছেন কমেন্ট আমি কিন্তু বুঝতে পারিনি, বাট থ্যাংক ইউ সো মাচ, যেহেতু আপনি অ্যাপ্রিসিয়েট করছেন আমি আপনার গান প্লে করে দিয়েছি এই কারণে, আর কমেন্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ। জুবের আহমেদ, আপনাকে দেখার পর নাস্তা করতে মন চায় না কেন? কেন, আমার চেহারার মধ্যে কি লেখা যে আপনার নাস্তা করতে মনে হচ্ছে নাকি ওই 7 গোল খেয়ে আপনার নাস্তার খিদা পড়ে গেছে? আবু মুসা সিদ্দিক, এইটাই যে জার্মানি 2014 ওয়ার্ল্ড কাপ মুডে চলে আসছে, মানে বুঝিনি, মানে কি বুঝালেন, 14-তে যে 7 গোলের কথা বলছেন নাকি, আমি এটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে লিখুন। জানি জনি শেখ, শুভ সকাল। শুভ সকাল সায়েম, ধানমন্ডি থেকে সিএমও সায়েম, কেমন আছেন আপু? চাঁদের আলো খুঁজে পাবো না গানটি প্লে করে দেবেন? ওকে, প্লে লিস্টে থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে। সিএমও সেভেন আপ খেয়েছে, আপনি খেয়েছেন কি আপু? সকালবেলা সেভেন আপ খেয়েছেন, ঠিক আছে তাহলেই হয়েছে, আর মানে 7 গোল আর কেউ আটকাতে পারবে না। অর্ণবালী, গুড মর্নিং তানহাপু, গুড মর্নিং। অমৃত বোস কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সুমায়া শেফা কমেন্ট করেছেন, ব্রাজিলকে নিয়ে এত ট্রোল সহ্য করার মতো নয় তো শেফা, একটু তো সহ্য করতে হবে, কি করার বলেন, এমন একটা দলকে সাপোর্ট করেন যে মানুষ পচাতেই ছাড়ে না। যাই হোক, তারপর আমাদেরকে কমেন্ট করেছেন জাফর হোসেন, আনফার জান্নাত তানহা, তুমি ব্রাজিল না আমি আর্জেন্টিনা, তোমার সাথে আর নয় কথা, আজ থেকে আরই তুমি যাও বাড়ি। আমি ব্রাজিল কে বললো? আমি যে ব্রাজিল এটা কে বললো? কোথায় শুনেছেন আপনি? আমার একটা পোস্ট একটা ছবি দেখান যে আমি ব্রাজিল সাপোর্ট করি, ও মাই গড, নো নো ডোন্ট, মানে ইম্পসিবল। ইয়াসিন আহমেদ আরাফাত, গুড মর্নিং, গুড মর্নিং। তাহিদুল ইসলাম কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, সিয়াম সায়েম কমেন্ট করেছেন, এবং উমর ফারুক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমেন্ট করার জন্য। আমি এখন আবারও ব্রেকে যাব, গান শুনবো ভাল্লা, গানটি শুনতে শুনতে আবার ব্রেক থেকে ব্রেক নিতে নিতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক আবারও হাজির হয়ে গেলাম মর্নিং মাইক নিয়ে। আমি তানহা, আজকে 11টা পর্যন্ত বেশিক্ষণ সময় যদিও নেই, একদম লাস্ট মোমেন্টে বলা যায়, তবে লাস্ট মোমেন্টে কিন্তু মেসেজগুলো পড়ব, পড়ার জন্যই আসলে আপনাদের মেসেজগুলো পড়ার জন্যই আসলে একটু আসলাম। ভাবলাম যে মেসেজগুলো না পড়লে আপনারা তো আবার রাগারাগি চিল্লাচিল্লি শুরু করে দেন, আপু মেসেজ পড়েননি কেন কেন কেন, তো ভাবলাম যে ঠিক আছে মেসেজগুলো একটু পড়ি। বাই দ্য ওয়ে, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং থাকবো আগামীকালও। আর আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্ট কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন দেখি কি কি এসএমএস আসছে। সুমন, তানহা সকাল সকাল শুভ সকাল। সুমন আপনাকেও শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। আই জয়েন টু মর্নিং মাইক তানহা, স্বপ্নীল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল জয়েন করার জন্য। আমি দিশামণি, আমি লফি গান জি চাই। ওকে, বুঝিনি দিশামণি, মেসেজটি বুঝিনি, আরেকবার একটু মেসেজ করো তো। ওকে আপু, এক মেয়েকে আমি অনেক লাইক করি, বাট আমি জানতে পাইছি যে সে অন্য কাউকে লাইক করে, তবে সেও আমার মতো বলতে পারেনি। এখন আমার কি করা উচিত? এখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে প্রতিদিন রবি থেকে বুধবার সকাল 8টা বাজে মর্নিং মাইক টিউন করা উচিত। ওকে, আর কিছু এছাড়া আমি আর কোনো সলিউশন দিতে পারছি না, কারণ এই যে আপনি তাকে লাইক করেন, সে তাকে আরেকজনকে লাইক করে, সে তাকে বলতে পারছে না, আপনি তাকে বলতে পারছেন না, এই কাহিনীটা বেশি দিন যাবে না। আপনি এটাকে ইগনোর করেন, ইগনোর করে জাস্ট মর্নিং মাইক শুনেন। ওকে, রংপুর থেকে আবিদ হাসান, প্রিয় আপু হাবিব ভাইদের আমার বন্ধু মহা জাদুজানের গানটি শুনতে চাই, গানটি প্লে হয়ে যাবে, প্লে লিস্টে তো আছেই, আর ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন। ওকে, আচ্ছা ভাইয়া একটা কথা, ওকে আই এম সো সরি, আমি গতকালকে মেসেজ পড়ে ফেলেছি। ওকে, আমি দেখি পরের মেসেজ কে পাঠিয়েছেন। তানহা আপু, তোমার হাসি খুব সুন্দর, কলাত রংপুর থেকে সানিম। ওকে সানি, মেসেজটা একটু খুব কষ্ট হয়েছে বুঝতে, বাট থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তানহাপু? আমি সাদিয়া তাবাসুম রোদ, ওয়াও নামটা খুব সুন্দর। তানহাপু, সিফাত আমার সাথে প্রেম করে, আমাকে ভুলে গেছে, আমাকে বলেছিল আমাকে বিয়ে করবে। গান শুনান, জীবনে ভালোবেসে করেছি যে ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। আচ্ছা রোদ, আমাকে আগে এটা বলেন, এটা কোন সিফাত, কোন সিফাতের কথা বলছেন? আমি আপনি আমাদের সিফাত ভাইয়ের কথা বলছেন নাকি আবার? আয় হ্যাঁ, কি বলে সিফাত ভাইকে, তাহলে তো বলতে হবে মেসেজটা। ওকে, গানটা যদি প্লে লিস্টে থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, বাট থ্যাংক ইউ সো মাচ রোদ মেসেজ করার জন্য। আসসালামু আলাইকুম তানহা আপু, আমি মারিয়া রংপুর থেকে যুক্ত হয়ে গেলাম তোমার সাথে, আজকে ফার্স্ট এসএমএস দিলাম তোমাকে, তোমার শো আমার অনেক অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মারিয়া। এটা গান আছে না, সেই গানটা আমি দেখি প্লে করে দিতে পারি না, মারিয়া নামটা শুনে আমার ওই গানটার কথা মনে পড়লো, ওকে যদি থাকে আমি প্লে করে দিব। ওকে মারিয়া, সালিউর রহমান যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন, এবং থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। আসসালামু আলাইকুম আপু, আজ আমি এসএমএস করলাম নাম সুইটি, গানটি দেন ফুল হইয়া আইসো তুমি কাটা হইও না। ওকে, যদি থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, আর ঢাকা ফোন 90.4 টিউন করে থাকতে হবে, অবশ্যই প্লে হয়ে যাবে, কারণ আমি তো বেশিক্ষণ নেই তো বলতে পারছি না যে এর মধ্যে প্লে হচ্ছে কিনা। ওকে, সো অনেক অনেক গানের রিকোয়েস্ট তো সবারটাই তো রাখতে হবে, তাই না? তো যাই হোক, আমরা এখন একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।
1: You're listening to Taka

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। যদিও আমি এখন বিদায় নিব, সময় প্রায় শেষ, সো চলে যেতে হবে এখন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি এনজয় করেছেন। আমার বলা স্টোরি এবং ইনফরমেশনগুলো আশা করি আপনাদেরকে অনেক বেশি এন্টারটেইনড দিতে পেরেছে। তো কেমন লেগেছে আজকের এই প্রোগ্রাম আমাকে কিন্তু চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন বা একটা কমেন্ট করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, যার পোস্টে কমেন্ট করতে পারেন। একটু আগেই বললাম ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আজ বিদায় নিব, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল আবার ঠিক এই সময় কিন্তু চলে আসব। এই সময় বলতে ঠিক 8টায় চলে আসব, সো আপনারাও কিন্তু ঠিক সময় মতো জয়েন হয়ে যাবেন এবং বরাবরের মতোই প্রচুর আড্ডা হবে, গল্প হবে এবং অনেক মজার মজার স্টোরি ইনফরমেশন শেয়ার করবো। ওকে, তো আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঢাকা FM 90.4 শুনতে থাকবেন এবং মর্নিং মাইকের সাথেই থাকবেন। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: Strike back.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: sucks.
1: FIFA World Cup, the greatest show on earth.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Taka FM 90.4.
1: Şara deşi.
0: Şabak tatı.
2: পথের ধুলো অচেনা মুখ সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড় জীবনটা কত সুন্দর ভ্রমণ মানে পালানো নয় বরং ফিরে দেখা জীবনকে পৃথিবীকে সময়কে ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায় লেটস গো দ্য রিদম অফ জার্নি

পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম অফ জার্নি।

0: চাকে ব্যাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: জাগরণ
5: Nation, X Station.

0: বুঝা বুঝা তামার তামাছেন তো মগর কি হুলতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ছেড়ে দিল দিয়া ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
3: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
4: কবে যাব পাহাড়ে আহারে আহারে
5: আহা পাহাড়ে যাব কে কইছে রে
6: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
7: তাই তো তাকে তো দেখছি না
5: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
8: এই চলে এসেছে
7: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
5: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
9: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: 90.4. Midday Field.
1: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর দুইটা বাজে চলে এসেছে। আজকে সোমবার, আর সোমবার দুপুর দুইটা মানেই কিন্তু রিদম উইথ হিজ মিড ডে ফিলস। ও, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই আছেন। বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটা নতুন দিনে, নতুন সময়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন। গত সপ্তাহে কিন্তু বিদায় নিয়ে গিয়েছিলাম এবং হচ্ছে বৃহস্পতিবারও কিন্তু আমরা জমি আসলে আড্ডা দিতে পারিনি ওভাবে। যাই হোক, চলে এসেছি, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথেই। খুব করে কিন্তু আড্ডা হবে, গল্প হবে, অলরেডি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে। সবাই কিন্তু কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, নাম্বারও কিন্তু মেসেজ চলে এসেছে। যাই হোক, আশা করছি যারা যুক্ত হয়ে গেছেন শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর এই মুহূর্তে একটু বলে দিব যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে, facebook.com/ilovethakafm। অলরেডি কিন্তু আমার পোস্ট চলে এসেছে। বন্ধুরা, যারা আমার সাথে যুক্ত হতে চান বা লিখে জানাতে চান আমার সাথে যুক্ত আছেন, অবশ্যই আমাদের ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে চলে আসতে পারেন। কমেন্ট করে ফেললে কিন্তু আমি সেখান থেকে আপনাকে পেয়ে যাচ্ছি। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারেও কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আর হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ যেটা আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। যাই হোক বন্ধুরা, চলে এসেছি, একদম রিল্যাক্সড আছি, আশা করছি সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত থাকবেন। এত সুন্দর একটা দুপুর, যদি বলি তেমন একটা তাপ প্রবাহ নেই, তবে গরম আছে, ঠান্ডা গরম, এটাকে কি বলা যায়, মিষ্টি গরম আর কি, মিষ্টি গরম একটা ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি। তো আশা করছি এই সুন্দর দুপুরটা অবশ্যই সবার ভালো কাটবে। আর যেহেতু চলে এসেছি, জমি গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া প্লে লিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান তো অপেক্ষা করছি আপনাদের জন্য। যাই হোক, এত সুন্দর একটা দুপুর আমার মনে হয় গান দিয়েই শুরু করা উচিত। আমরা একটা গানে চলে যাবো এখন। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ভার্টু অ্যালবামের অ্যাভয়েড ড্রাফার করা একটা গান, হার কালা। হ্যাঁ বন্ধুরা, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এই গান দিয়ে আজকের মতো আমাদের দুপুরের মিড ডে ফিলসটা শুরু করে দিচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: Hey, beloved listeners, this is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি কিন্তু হাজির হয়ে গেছি বরাবর 2টা বাজে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এখন পর্যন্ত। Hey, beloved listeners, this is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি কিন্তু হাজির হয়ে গেছি বরাবর 2টা বাজে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এখন পর্যন্ত। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি।

শুরুর এই মুহূর্তে রিদমের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আসলে কথা বলার কিন্তু অনেক কিছু আছে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপও, তো সেটা নিয়েও কিন্তু আমরা গল্প করবো, সেটা নিয়েও আড্ডা দিব। গতকাল রাতের ম্যাচের কথা নিয়ে আমরা আড্ডা দিব। গতকাল রাতে কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ ছিল জার্মানির, ও জার্মানি যা খেললো বাই দ্য ওয়ে। যাই হোক, সেটা নিয়েও গল্প হবে, সেটা নিয়েও আড্ডা হবে। আমি একদম এই মুহূর্তে একটু দেখে আসতে চাই আমার সাথে একদম শুরুর এই মুহূর্তে কে কে যুক্ত হয়ে গেছে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে চলে এসেছে অমৃত বোস। অমৃত দাদা কি অবস্থা, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভদুপুর দাদা, শুভদুপুর। এমডি রাহিম আহমেদ, রাহিম আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর উমের রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে। হ্যালো রিদম ভাইয়া, শুভ দুপুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আম গুড উমের রায়হান, আশা করছি আপনিও ভালো আছেন এবং যুক্ত হয়ে গেছেন, এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থাকতে হবে কিন্তু জুয়েল ভাই, অ্যান্ড মোস্ট ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, চলে এসেছেন, খুব খুশি হলাম। আমি একটা কোয়েশ্চেন কিন্তু আজকে করেছি ফেসবুক পোস্টে, সেটা হচ্ছে অক্টোপাস। হ্যাঁ বন্ধুরা, অক্টোপাস তো আমরা মোটামুটি সবাই চিনি। সো অক্টোপাসের কয়টা হৃৎপিণ্ড, এই ব্যাপারটা কি আপনারা জানেন বা এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে? দেখি তো আপনারা পারলে আপনাদের মজার উত্তরটা একটু জানিয়ে দেন। তো এটা কিন্তু আসলে খুবই, অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানেন না। তো যাই হোক, তারপর আপনারা দেখি চেষ্টা করেন অক্টোপাসের কয়টা হৃৎপিণ্ড আছে সেই ব্যাপারটা আমাকে একটু জানান। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মেসেজে অনেকে যুক্ত হয়ে গেছেন। প্রথমেই কিন্তু জিনিয়াকে দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, জিনিয়া আছেন, আরিফা আছেন দেখতে পাচ্ছি। জিনিয়া লিখেছেন, সারাদিন ভাবি তোমার কথা, তুমি কি ভাবো আমার কথা, তুমি বলবে পাগলামি, তবুও আমি বলবো তোমার জন্য পাগলামি। বেশ বেশ, ঠিক আছে জিনিয়া, বুঝতে পেরেছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে তাসিন চলে এসেছে, তারপর দেখতে পাচ্ছি রবিউল চলে এসেছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুইটিও যুক্ত হয়ে গেছে, সিফাত যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেকে যুক্ত হয়ে গেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দেবো, গল্প করবো। আর ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি আপনাদের কোনো মতবাদ থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন, এবং গতকালকে রাতের ম্যাচটা কে কে দেখেছিলেন জার্মানির খেলা, সেই বিষয়টাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক পোস্টে। চলে আসেন সবাই ফেসবুকের কমেন্ট সেকশনে, আছি আপনাদের অপেক্ষায়। আর ফিফা নিয়ে যেহেতু কথা বলছি, আমরা একটা ফিফার গানেই চলে যাই। যে গানটার মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপের যে গানটার মাধ্যমে আমাদের বাংলাদেশের একজন পার্সন কিন্তু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের এই গানের সাথে যুক্ত আছেন। হ্যাঁ বন্ধুরা, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের সঞ্জয়। সে কিন্তু খুবই বড় ধরনের একজন কি বলে মিউজিক কম্পোজার বা মিউজিক প্রডিউসার, খুব ভালো ভালো কাজ কিন্তু সবসময় করেছে, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সে নোরা ফাতিহ আর হচ্ছে ভেগা ড্রিমের সাথে কিন্তু কাজ করেছে। সো খুব সুন্দর একটা গান কিন্তু করেছে, আমরা সেই গানটাতেই চলে যাবো শীর্ষ দিয়ে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বলে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র ৩৫ পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: Oh, my beloved friends, I'm back again. Oh, কি অবস্থা সবার? আমি কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। শুনছেন কিন্তু আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস। সেই শুরু থেকেই সবাই যুক্ত হয়ে গেছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এসেছিলাম এবং যাওয়ার আগ মুহূর্তে আমরা হচ্ছে দাই দাই গানটা কিন্তু শুনেছিলাম, সরি সিরিসি গানটা কিন্তু শুনেছিলাম। যাই হোক, এই তো রিদমের দুপুর মানেই হচ্ছে সুন্দর সুন্দর গান এবং হচ্ছে সুন্দর সুন্দর সব গল্প। অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপাতত একটু মেসেজ দেখে আসবো কে কে আছে আমার সাথে। আচ্ছা, আমার সাথে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, হাই ভাই আমি গীতিশা রয় আদিত মারি থেকে শুনছি, তোমায় অনেকদিন থেকে শুনি কিন্তু কখনো টেক্সট করা হয়নি, আজকে ফার্স্ট টেক্সট করলাম। HSC এক্সামিনার আমার জন্য আশীর্বাদ করো। আচ্ছা, ইংলিশ প্র্যাকটিস করছি আর তোমায় শুনছি, বাহ ভালো ভালো, দুইটা একসাথে হচ্ছে এটাই জোস, কোনোটা বাদ দিয়ে আবার আমাকে শোনার দরকার নেই। আর ইমন আছে আমার সাথে রংপুর থেকে দেখতে পাচ্ছি, সে নাকি আর আড্ডায় থাকতে পারছে না, কিন্তু কেন ইমন কি সমস্যা? ভাইয়া বেশি বেশি কথা বলবেন, সিফাত ভাইয়ের মতো আপনার কথা শুনতে ভালো লাগে। আচ্ছা তাই নাকি, বেশি ভালো লাগার জিনিস আবার বেশি হলে কিন্তু সমস্যা, চিনি যেমন অতিরিক্ত খেলে ডায়াবেটিক্স হয়ে যায় ঠিক তেমনই আমার মিষ্টি কথা শুনলে কিন্তু পরে ডায়াবেটিক্স হয়ে যাবে। আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, আজ আমাকে একটা বাংলা সিনেমার গান শোনাতে হবে, আমি পাথরে ফুল ফোটাবো ভালোবাসা দিয়ে, এই গান বাবারে এত কঠিন ভালোবাসা কোত্থেকে আসে, পাথরে ফুল ফুটিয়ে দিচ্ছে দেখি। আচ্ছা চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হাট্টি মাটিম টিম, আমি ঢাকা FM শুনি প্রতিদিন, তাই আমার প্রিয় আর্জেন নাম দিয়েছি এন্টারটেনমেন্ট কিং, ওয়াও ওয়াও চট্টগ্রামই তোমার রয়, আবার যুক্ত হয়ে গেছি আপনার আওয়াজটা কাকের থেকে বেশি সুন্দর না? ও আচ্ছা মজা করলাম। আচ্ছা আপনার নামটা কেমন হলো? হ্যাঁ নাইস নাইস, ভালো হয়েছে এন্টারটেনমেন্ট কিং, ঠিক আছে গুড ওয়ান গুড ওয়ান। ও জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল হীরা চলে আসার জন্য। হ্যালো আরজে কেমন আছো? আমি জানি তুমি আমাকে বলে গেছো তাই না, আর আম সো সরি এতদিন জয়েন হতে পারিনি, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তাই। আর যে তোমার বাসা সবাই কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। সিলেট থেকে মাহিমা আছে আমার সাথে, মাহিমা অনেক অনেক ধন্যবাদ, যদিও হ্যাঁ মাঝখানে ছিলেন না সেটা কিন্তু আমি খেয়াল করেছি, যাই হোক অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আলিম আছে আমার সাথে দেখতে পাচ্ছি সিলেট থেকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রিয়াজ যুক্ত হয়ে গেছে সিলেট থেকে, আমার সাথে যুক্ত হয়ে গেছে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে, তমা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আচ্ছা চট্টগ্রামই তমা চলে এসেছে, রংপুরি তমা চলে এসেছে, এখন শুধু বাকি আছে সিলেটি তমা, দেখি কখন আসে সিলেটি তমা। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, আমি তাবাসুম, আপনি কেমন আছেন? তাবাসুম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আচ্ছা তখন আমরা ফিফার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ফিফার আরেকটা ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এই যে এত এত প্লেয়ার খেলছে বিভিন্ন টিমে, এই যে এত নামি দামি প্লেয়ার আছে, যদি বলি ওয়েল নন প্লেয়ারদের কথা বলি, মেসি বলি, রোনালদো বলি, দেন নেইমার বলি, এই তো এরকম ফেমাস প্লেয়ার যারা আছে তাদের ব্যাপারে তো আমরা জানি, বাট আপনার কি সেটা এই বিষয়টা নিয়ে জানেন যে আসলে এই বিশ্বকাপে অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপে সেরা দশজন দামি প্লেয়ার অর্থাৎ মানে যেই প্লেয়ারদেরকে হচ্ছে খেলানোর জন্য তাদের গুনতে হচ্ছে কিন্তু বেশ কিছু অঙ্ক। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, এরকম কিন্তু দশজন প্লেয়ারের নাম এখন আমি বলছি। আমি যদি প্রথমেই বলি হ্যারি কেইন, যেখানে ইংল্যান্ডের প্লেয়ার, তার আয় হচ্ছে $4,10,00,000, জাস্ট মানে ইমাজিন করার মতো না ব্যাপারটা, আমি আসলে এটা এক্সপ্লেন করার মতো না, যাই হোক। তারপর আমি যদি বলি স্পেনের প্লেয়ার লামিনে ইয়ামাল, সবাই চিনেন তাকে, তার আয় কত? $4,30,00,000, $30,00,000 বন্ধুরা, মানে আসলে যেই নাম্বারটা এই নাম্বারটা বলতেও মনে হয় যেমন একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার। যাই হোক, হ্যামস্ট্রিং চোটের কারণে কিন্তু আসলে বার্সেলোনা থেকে পরবর্তীতে ইয়ামাল আর খেলতে পারেনি, তারপর কিন্তু এই যে এখন আবার বিশ্বকাপে কিন্তু একটা ভালো অংশগ্রহণ কিন্তু তার দেখতে পাচ্ছি, এবং তিনি এই স্পেনের জন্য মানে স্পেনের যে প্রথম ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু খেলবে মাত্র 15 মিনিট, আর পরের সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে খেলতে পারবে হচ্ছে সর্বোচ্চ 60 মিনিট। ঠিক এভাবেই কিন্তু হচ্ছে মানে তাদের খেলাটা, এবং এতে করে তার আয় হচ্ছে মানে ইয়ামালের আয় হচ্ছে কিন্তু এই সিজনে $4,30,00,000। ওফ মানে কি বলবো আর, ফুটবল প্লেয়ার হয়ে যেতাম সেটাই ভালো ছিল বোধ হয়। তারপর যদি বলি আমি বেলিংহামের কথা, জুড বেলিংহাম ইংল্যান্ডের প্লেয়ার, তার আয় হচ্ছে $4,40,00,000। মানে জাস্ট এই সংখ্যাগুলো আসলে আমার মনে হয় মানে কি বলবো, এগুলো এগুলো স্বপ্নের ব্যাপার। তারপর আমি যদি সেনেগালের কথা বলি, সাদিও মানে, সাদিও মানেকে কিন্তু সবাই চিনেন, খুব এনার্জেটিক একজন প্লেয়ার, এবং তার আসলে যে এনার্জি সবসময় তার খেলার প্রতি যে একটা ডেডিকেশন বা এই যে সে যে ছটফট করে মানে তার খেলার মধ্যে যে একটা তুরতুরানি আছে এই ব্যাপারটা কিন্তু আসলেই খুব ইন্টারেস্টিং। এবং তার আয় কিন্তু হচ্ছে এই সিজনে প্রায় $5,40,00,000। ওফ মানে এগুলো মাথা নষ্ট, মাথা নষ্ট। যাই হোক, আরও কিছু প্লেয়ার আছে, সবার নামই বলবো, সবার ব্যাপারে আমরা গল্প করে বাড্ডা দিব। তবে এখন আমরা একটা গানে চলে যাই, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে চিরকুটের করা একটা গান, চিরকুট নাম অ্যালবামের, বন্ধু, বেশ সুন্দর একটা গান। বন্ধু, আমার বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের সবার জন্য এই গানটা ডেডিকেট করলাম। এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: মা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। Listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে আমাদের রেগুলার অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সোমবার বুধবার মঙ্গলবার মানেই কিন্তু মিড ডে ফিল্ড। আর ঠিক বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি। আমার ফ্রেন্ডস যারা আছেন আপনারাও কিন্তু হাজির হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন। তবে মাত্র যারা আমাকে শুনছেন সবার উদ্দেশ্যে আরো একবার একটু বলবো, সবাইকে অবভিয়াসলি মোস্ট ওয়েলকাম। আর খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি রিদমের পোস্ট কিন্তু চলে এসেছে বন্ধুরা, সো পোস্টের কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। যুক্ত আছেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। আমার সাথে ইবনাত আছে রংপুর থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মুত্তারিনা ইসলাম সুমনা যুক্ত হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমার সাথে কে আছেন, সাইমা কিন্তু আছেন আমার সাথে দেখতে পাচ্ছি। এরপর আমার সাথে কে আছেন, জিনিয়া আছেন, জিনিয়া লিখেছে, আর যে আমি আমার ছোট ভাইকে গতকাল পড়াচ্ছি যে অক্টোপাসের তিনটা হৃৎপিণ্ড আছে। প্রিয় মানুষ, প্রিয় মুখ, সব মিলিয়ে কাছের মানুষ, কাছের মানুষের হাতে কাছে হাত, তার দেওয়া ফুল, আমি করছি না ভুল, সে হয় তোমার মনের মানুষ, তাই না আর যে? জিনিয়া দেখি ভালোই খোঁজ খবর রাখছেন আমার। বাই দ্য ওয়ে, এমন কিছু না, এটা হচ্ছে জাস্ট মানে আমি সবসময় একটু এভাবেই চলাফেরা করি। সো এটা এটা এটা আমার কাছে ব্যাপারটা টোটালি ইউজুয়াল একটা ব্যাপার, এটা এটা আমারই কিছু না বা এরকম সিরিয়াস কিছু না। যাই হোক, আশা করছি ব্যাপারটা নিয়ে কনফিউজ থাকবেন না জিনিয়া। সুমি কিন্তু যুক্ত আছে আমার সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর চিলমন থেকে আছে আমার সাথে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আমি আপনাকে অনেকদিন থেকে শুনি, ফার্স্ট টাইম মেসেজ করলাম আমি, আর কোথায়, চট্টগ্রাম থেকে শুনি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং টেক্সট করেছেন, আরো বেশি খুশি হলাম। জান্নাতুল হীরা লিখেছে, হাতে মেহেদি দিচ্ছি, তোমার নাম লিখবো, পারমিশন দাও। লিখে ফেলেন জান্নাতুল হীরা, মেহেদি দিয়ে আমার নাম লিখবেন হাতে, না? এটা তো আসলে ড্রিম, দেখি সবসময় ঈদে চাঁদে বড় মৌসুমে দেখা যায় এরকম মানুষ হচ্ছে হাতের মধ্যে মেহেদি দিয়ে নাম লিখে। যাক, এই কপাল আসলে কখনো হয়নি, তবে জান্নাতুল হীরা বলেছেন এতেই বেশ খুশি আমি। যাক, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর সুমন আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছি ফায়াদ যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই দুপুরবেলা এই ব্যস্ততার মধ্যেও সবাই যুক্ত আছেন, সবাই লিখছেন। আমরা বেশ কিছু বিষয় নিয়ে গল্প করবো, আড্ডা দিব, তাছাড়া এই যে এত সুন্দর সুন্দর গান তো শুনছি আমরা। একটু পরে হচ্ছে ফিফার, যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপের যেই দামি প্লেয়ার যারা আছে তাদের নিয়ে গল্প করছিলাম, সেই ব্যাপারটা নিয়ে আবার গল্প করবো। তবে এখন একটা গানে চলে যাই আমরা। আমরা বাপ্পা মজুমদারের একটা গান শুনবো, পড়ি, যেটা হচ্ছে ধুলো পড়া চিঠি অ্যালবামের একটা গান, বেশ সুন্দর একটা গান। পড়ি গানটা কিন্তু আমার খুব পছন্দের একটা গান, এই গানটা আপনাদের জন্যই। তো এত কথা না বাড়িয়ে চলে গানে চলে যাচ্ছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: হ্যালো মাই বিলভড লিসেনার, সো ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু আপনাদের রেগুলার শো মিড দ্য ফিল্ডস নিয়ে কিন্তু হাজির আছি আপনাদের মাঝে। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, দেখতে পাচ্ছি সবাই কিন্তু লিখছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু দেখবো আমার সাথে কে কে আছে। আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার আরজে কিং? মনে আছে তো আমাকে মিস্টার সুলজি নৌশা, কি একটা অবস্থা দেখেন তো, যেদিকেই যাই সেদিকেই শুধু খেলা নিয়ে আলোচনা সমালোচনা মারামারি। এখন দেখি রেডিও অফিসে খেলা নিয়ে তুমুল কাণ্ড। আমি মনে হয় পৃথিবীর মাঝে একমাত্র মানুষ যে খেলা নিয়ে কোনো কিছুতেই নাই। ভাই দয়া করে কেউ আমাকে পৃথিবীর বাইরে রেখে আয়, আর খেলা শেষ হলে ডাক দিও। যাই হোক, আসলে বিশ্বকাপ যখন চলে আসে, বিশ্বকাপের সময় মানে মোটামুটি শুধু যে বাংলাদেশ তা কিন্তু না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রতিটা দেশে, প্রতিটা কান্ট্রিতে কিন্তু সবাই একটা নতুন একটা আমেজে কিন্তু হচ্ছে মেতে উঠে। মানে এই যে বিশ্বকাপটা সবাই কিন্তু খুব খুব করে কিন্তু এনজয় করে। আমি যদি আমার কথাও বলি, আমিও কিন্তু খুব এনজয় করি, এবং আমরা এর আগেও কিন্তু আসলে গল্প করেছিলাম, আমরা নিজেরাও কিন্তু কথা কাটাকাটি করেছিলাম আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। সো আমার যেটা মনে হয় যে বিশ্বকাপ খেলা নিয়ে আসলে এই যে কথা কাটাকাটি, এই যে একটা দুষ্টামি ফাজলামি, এই ব্যাপারটা আসলে থাকুক, এটা এটা আসলে স্বাভাবিক একটা বিষয় যে একটু তর্কাতর্কি হবে, একটু কথা কাটাকাটি হবে, দুষ্টামি হবে, ফাজলামি হবে, এটাই স্বাভাবিক একটা বিষয়, এটাই হয়তো বা খেলার মজা। তবে তবে আমার যেটা মনে হয় যে আসলে এই খেলাকে কেন্দ্র করে বা এই খেলাকে আসলে পয়েন্ট আউট করে যদি এটাকে মানে কোনো ঝামেলায় নিয়ে যাওয়া হয় বা হচ্ছে ঝগড়া বা হচ্ছে মারামারিতে নিয়ে যাওয়া হয়, তাহলে আসলে ব্যাপারটা কিন্তু খুবই কি বলবো, যেটা কিন্তু আসলে মানে খারাপ লাগার মতো একটা বিষয়। কজ যেই টিমই জিতুক না কেন, যেই টিমই কাপ নেক না কেন, আসলে আমাদের কিন্তু কোনো কিছু যায় আসছে না, বা আমাদেরকে কিন্তু তারা হচ্ছে কিছু দিচ্ছে না। আমরা হচ্ছি এই যে জাস্ট খালি একটা সেশন যাচ্ছে, আমরা খেলা দেখছি, সবাই মজা করছি, এনজয় করছি, এটাই কিন্তু হচ্ছে বিশ্বকাপের একটা মেইন মজা। তবে এই খেলাটাকে আসলে সূত্র করে যদি আমরা মারামারিতে লিপ্ত হই বা হচ্ছে ঝগড়াঝাটিতে লিপ্ত হই, সেই ব্যাপারটা আমি টোটালি সাপোর্ট করবো না। এবং আমি আমি যদি বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের নিউজ দেখা যাচ্ছে যে অমুক জায়গায় ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার টিম নিয়ে একটা কথা কাটাকাটি বা বাকবিতণ্ডর কারণে হচ্ছে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে বা হচ্ছে মারামারি হয়েছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। এই ব্যাপারগুলো আসলেই খুবই খারাপ লাগার মতো। এতে করে কিন্তু হচ্ছে মানে আমাদের যে কোনো দলকে আমরা সাপোর্ট করছি এবং সেই দলটা খুবই প্রাউড ফিল করছে, ব্যাপারটা কিন্তু তা না। এতে করে উল্টো কিন্তু হচ্ছে আমাদের দেশের নাম খারাপ হচ্ছে, আমাদের নাম খারাপ হচ্ছে। কজ আমরা তো আসলে জাতি হিসেবে এতটা খারাপ না যে আমরা সামান্য এরকম বিষয় নিয়ে আমরা মারামারিতে লিপ্ত হবো বা ঝগড়াঝাটিতে লিপ্ত হবো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আসলে এই ব্যাপারটা তুলে ধরার জন্য বা এই ব্যাপারটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি

ছিলাম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো। যাই হোক, আশা করছি কেউ এই খেলার সূত্র নিয়ে হচ্ছে বা খেলাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের ঝগড়াঝাটি বা হচ্ছে মারামারিতে লিপ্ত হবেন না, বা এটাকে আসলে ওরকম এক্সেস লেভেলে নেওয়ার দরকার নেই। খেলা দেখবো আমরা সবাই, সবাই একসাথে এনজয় করবো, কথা কাটাকাটি করবো, দুষ্টামি করবো, এতটুকুতেই যাতে সীমাবদ্ধ থাকে। যাই হোক, সে কিন্তু এখন পর্যন্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। কোথায় রাগ করলা নিয়ে ভুলে গেলা? ভুলার কথা, আমাকে মনে রাখার মতো কোনো পার্সন নেই। আচ্ছা, তবে হ্যাঁ, সবাই তার হাতে আপনার নাম লিখছে, আপনি না হয় আপনার শার্টের হাতের ভাজে আমার নাম লিখলেন। ও আচ্ছা, তাই নাকি? খুব শখ দেখা যাচ্ছে। তারপর কোথায়, বর্তমানে এটা খুব ভাইরাল ট্রেন্ড চলছে, আর আপনি যদি শার্ট হাতার ভাজে আমার নাম লিখেন, আমি না হয় আমার শাড়ির আঁচল দিয়ে আপনাকে বেঁধে নিব। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, একটা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে। অ্যাভয়েড ড্রাফার একটা গান শুনবো আমি, আকাশ পাঠাবো, ভার্টু অ্যালবামের, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাথ দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব
5: খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
7: Midday Feel.
8: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি কিন্তু এখন পর্যন্ত আছি আপনাদের সাথে, গান শুনছিলাম আর কি এতক্ষণ। যাই হোক, বসে বসে মেসেজ পড়ছিলাম, আপনারা সবাই তো আমাকে লিখছেন, দেখতে পাচ্ছিলাম সবাই লিখছে, সবাই মেসেজ করছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আছি একদম বিকাল 5টা পর্যন্ত, দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টার শেষ মুহূর্তে চলে এসেছি, 3:47। সময়টা আসলে কোন দিক দিয়ে কিভাবে চলে যায় বুঝাই যায় না। যাই হোক, ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। প্রথমে দেখতে পাচ্ছি লামিয়া জান্নাত কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফুটবল কোন দল নিয়ে টানাটানি করছেন? আমি তো টানাটানি করছিলাম আর্জেন্টিনা নিয়ে, আর আপনারা কি নিয়ে টানাটানি করছেন যেটা জানাবেন অবশ্যই আমাকে। আচ্ছা, তারপর উমের রায়হান আছে, কমেন্ট করেছেন, রিদম ভাইয়া আমাকে একটা গান শোনানোর চেষ্টা রাখবেন, মাই হার্ট উইল গো অন ফ্রম মুভি টাইটানিক। ওফ, তাই নাকি? বেশ সুন্দর একটা গান কিন্তু। হ্যাঁ, এই গানটা কিন্তু আমারও খুব পছন্দের একটা গান। অনামিকা রয় যুক্ত হয়ে গেছে, হাই ভাইয়া, ফাইনালি ফেসবুকে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ অনামিকা রয় ফেসবুকে চলে আসার জন্য, অনেক অনেক খুশি হলাম, খুব ধন্যবাদ। এম হোসেন আছেন আমার সাথে দেখতে পাচ্ছি। ফারিয়াস আহমেদ রিজভী যুক্ত হয়ে গেছে, অনেকদিন পর শুনছি তোমায়, ভালোই লাগছে, কথা চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফারিয়াস আহমেদ। আরো লিখেছেন, কি অবস্থা ব্রাদার, কেমন আছো, বাসার সবাই কেমন আছে তোমার? আলহামদুলিল্লাহ, বাসার সবাই বেশ ভালো আছে, আমিও বেশ ভালো আছি। সুমাইয়া শিফা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, যুক্ত হয়ে গেলাম, থাকছি পুরোটা সময়। কোন দল নিয়ে ঝগড়াঝাটি করছেন ভাইয়া? আজকে কোনো দল নিয়ে ঝগড়াঝাটি করছি না, এখন পর্যন্ত হয়নি, তবে দেখি হয়ে যাবে হয়তো বা এক চোট। আর ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিল তো সেদিন আসলে যা খেললো, আরেকটু হলে কিন্তু ব্রাজিল কিন্তু মানে মানে খেয়ে যাচ্ছিল আরেকটু হলে, মানে ওই ব্যাপারটা কি বলবো যে ভালো খেলেছে, দুটি টিমই কিন্তু ভালো খেলেছে, বেশ ভালো খেলেছে, এবং একটা হাড্ডাহাড্ডি লড়াইও কিন্তু হয়েছে। যাই হোক, বেস্ট উইশেস ফর ব্রাজিল। আর গতকালকে রাতে জার্মানির খেলা যদি বলি, জার্মানিও কিন্তু হিউজ একটা খেলা দেখালো, 7 গোল, বাবারে। যদিও আসলে এই 7-এর কথাটা মনে পড়লে অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু মাথায় চলে আসে, যাক কিছু বললাম না, পরে আবার রাগ করবেন তো আপনারা, রাগ করলা। নাম্বারে অনেকে যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কোথায় কে আছে আমার সাথে, কে আছে কে আছে কে আছে, শান্তা কিন্তু যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আমি মনে করি ব্রাজিল যারা সাপোর্ট করে তারা লাভ পি সাপোর্ট করে, কারণ তাদের আছে 5টা কাপ, তাই না আর যে? আমি শান্তা, হ্যাঁ শান্তা, আসলেই সেটাই, এই 5টা কাপই হচ্ছে ব্রাজিলের শেষ ভরসা। যাই হোক, কিডিং কিডিং, কেউ সিরিয়াসলি নেবেন না। আচ্ছা, রংপুর থেকে ফায়াত কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে মোহনা কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, ভাইয়া ভাইয়া আমি কি হতে পারি তোমার ছাইয়া? আচ্ছা, তাই নাকি, ছাইয়া হওয়ার এত শখ। আচ্ছা, সুমন আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমাকে কেউ একজন লিখেছেন, হাই হ্যালো, নামটা লিখলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন, কে আছেন, সানিম যুক্ত আছেন, হ্যালো আর জে, কেমন আছো বলো তো, আমি কে, আপনি তো আর কেউ না, আপনি আমাদের সানিম। ওহ রিদম, ইউর ভয়েস ইজ সো, যাই হোক, গ্যাসের পর অনেকগুলো লিখেছে তো তাই আমিও বললাম সো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, ও রেশমি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। ও রেশমি, অনেক অনেক ধন্যবাদ, চট্টগ্রাম থেকে রেশমি যুক্ত হয়ে গেছে আমার সাথে। রেশমি নামটা শুনলেই খুব ভালো লাগা কাজ করে আমার। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আমরা একটা গানে চলে যাই। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে রসায়ন অ্যালবামের গান, যেটা করেছে কিন্তু দীপ্ত। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বেশ সুন্দর একটা গান। এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এলাম। শেষ ঘন্টা শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সময় এখন 4:01। আশা করছি সবাই আমার সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দুপুরের এত ব্যস্ততার মধ্যেও সবাই আমার সাথে আছেন, সবাই লিখছেন, সবাই কমেন্ট করছেন, মেসেজ করছেন। আসলে মনটা ভালো হয়ে যায় যখন চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিলেটি ফুরি আছেন, লিখেছেন, মিস্টার আরজি কিং আপনার বিগ ফ্যান বলে কথা শক্ত হবেই। আচ্ছা তাই নাকি? যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। কোথায়, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরিয়ান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, রিজবি আছেন আমার সাথে কমেন্ট সেকশনে, লামিয়া জান্নাত আছেন আমার কমেন্ট সেকশনে, আমার কমেন্ট সেকশনে কিন্তু আরো অনেকেই আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি নাম্বার থেকে একটু ঘুরে আসি, নাম্বারে মেসেজ কিন্তু অনেকক্ষণ হলো পড়া হচ্ছে না। কোথায়, ইউর স্টোরি ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। রেশমি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর আমার সাথে কে আছেন, কে আছেন নামটা কেন দেখতে পাচ্ছি না। তারপর দেখতে পাচ্ছি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে আপনাদের ফ্যান। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, গান শুনতে চাচ্ছেন, ঠিক আছে চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন, আমার সাথে আছেন রাফি রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর আশপিয়া আছে রংপুর থেকে, আমি দেখতে পাচ্ছি, হ্যালো ভাইয়া, হাই। আমার সাথে আছেন স্বপ্নীল, আচ্ছা স্বপ্নীল অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর আমার সাথে কিন্তু আছে আমার সাথে কিন্তু জান্নাতুলের এখন পর্যন্ত যুক্ত আছে। যাই হোক, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব। একটা বিষয় নিয়ে তখন আমরা কথা বলছিলাম যে এই বিশ্বকাপে, মানে এই যে বিশ্বকাপের আমাদের বিভিন্ন ধরনের প্লেয়ার যারা আছে তাদের নিয়ে কিন্তু কথা বলছিলাম। একদম শেষ বলে গেছিলাম হচ্ছে সেনেগালের যেই প্লেয়ারটা ছিলেন সাদিও মানের কথা। এখন যদি আমি বলি মোহাম্মদ সালার কথা, মোহাম্মদ সালাকে তো মোটামুটি সবাই চিনেন, মিশরের প্লেয়ার। সে হচ্ছে এই যে সেশনটা 2026 ওয়ার্ল্ড কাপ, সে এই সেশন থেকে কিন্তু তার আয় হচ্ছে $5,50,00,000। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, $5,50,00,000। আসলে এগুলো মানে ভাবার বাইরে। লিভারপুলের হয়ে যখন মানে 9টা সিজনে কিন্তু সে খেলেছিল এবং তার কিন্তু টোটাল 257টার মতো গোল ছিল এবং 2টা প্রিমিয়ার লিগও কিন্তু সে জিতেছিল এবং হচ্ছে এখন কিন্তু সে তার যে এক্সাক্ট গন্তব্য সেটার দিকে কিন্তু আগাচ্ছে। সে গত, আমি যদি মানে সালার যদি গত 12 মাসে কথা বলি, সে কিন্তু সেখানেও কিন্তু প্রায় $5,50,000,000 মতো কিন্তু আয় করেছে এবং $5,50,000,000, হ্যাঁ লিজেনার, $5,50,000,000। আর এই সেশনে অর্থাৎ এই 2026 ফিফাতে কিন্তু সে ইনকাম করছে টোটাল হচ্ছে প্রায় $5,50,00,000,000, মানে তো $5,50,00,000 এরকম আর কি। যাই হোক, আসলে এই ব্যাপারগুলো মানে এগুলো মুখেই থাক, আসলে স্বপ্ন। যাই হোক, আমরা আরো কথা বলবো, আমরা ভিনিকে নিয়ে কথা বলবো, আমরা আর্লিংকে নিয়ে কথা বলবো, সবাইকে নিয়ে কথা বলবো। একটা গানে চলে যাই আমরা। আমরা এখন মানু আর আনুরাল খালিদের করা কোক স্টুডিও পাকিস্তানের গানটা শুনবো ঝোল, আশা করছি ভালো লাগবে। তো সোজা গানে চলে যাচ্ছি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: FM 90.4 Midday Field. হ্যালো লিসেনার, আমি এখন পর্যন্ত আছি আপনাদের সাথেই। আমি আপনাদের বন্ধু আর জি রিদম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত আমাকে শুনছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন, সেই শুরু থেকে যারা আমার সাথে কানেক্টেড ছিলেন, আমাকে লিখছিলেন, মেসেজ করছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি পরবর্তীতে অবশ্যই, অর্থাৎ আবারও তো আগামীকাল চলে আসবো, পরশুদিন চলে আসবো, সময় মতো কিন্তু চলে আসবেন, তাহলে কিন্তু আমরা জমি একটা আড্ডা দিতে পারি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, চলেন একটু খেলার ব্যাপার নিয়ে আমরা একটু গল্প করি। সেটা হচ্ছে এই যে গতকালকে যে একটা জার্মানির খেলা গেল রাত 11:00 7-1 গোলে, এই যে নবাগত অর্থাৎ নিউ কমার কুরাসাওকে যে উড়িয়ে দিল, এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির। এর আগেও ঠিক আছে, হ্যাঁ গোলের ব্যাপারটা আমি যদি বলি, এর আগেও বেশ কিছু গোল দিয়েছে এবং হচ্ছে এরকম বহু ইয়ে আছে, তবে এই কুরাসাওয়ের সাথে কিন্তু এটা ফর দ্য ফার্স্ট টাইম। সো এটা এটা আমার মনে হয় এটা জার্মানির জন্য আসলে একটা পজিটিভ দিক, যে বিশ্বকাপের শুরুর দিকেই একদম সে এরকম একটা ভালো অ্যাচিভমেন্ট আসলে করতে পারলো, বা এভাবে এত লম্বা একটা রেকর্ড নিয়ে হচ্ছে একটা ম্যাচ জিতে গেল। বেস্ট উইশেস ফর জার্মানি ফর আপকামিং অল ম্যাচেস, অ্যান্ড প্রত্যেকটা দলের জন্যই আসলে শুভকামনা রইল, কজ আমি চাই যে প্রত্যেকটা দলই ভালো খেলুক। প্রত্যেকটা দলের পারফরমেন্স বা প্রত্যেকটা দলের স্কোয়াডই কিন্তু এবার খুবই কড়াকড়ি স্কোয়াড বলা যায়। আর হচ্ছে অবশ্যই এই ফিফা নিয়ে যদি আপনাদের কোনো মজার ইনসিডেন্ট থেকে থাকে বা মজার কোনো ঘটনা থেকে থাকে, সেটা আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে facebook.com/ilovethakafm। পোস্টে কমেন্ট সেকশনে যদি চলে আসেন এবং কমেন্ট করেন, আমি কিন্তু আপনাকে খুঁজে বের করবো এবং হচ্ছে আপনার সাথে কিন্তু গল্পে মেতে উঠবো, আড্ডা দিব। আর তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নম্বরে খুব ইজিলি কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আমাদের অফিসিয়াল অ্যাপ ঢাকা এফএম 90.4 ডাউনলোড করে ফেলে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন, আমাকে শুনতে পারবেন আপনার পছন্দের এই স্টেশন। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। জিনিয়া কিন্তু যুক্ত আছে, জিনিয়া লিখেছে কোথায়, জিনিয়ার কমেন্ট সেকশনে যদি চলে আসেন এবং কমেন্ট করেন, আমি কিন্তু আপনাকে খুঁজে বের করবো এবং আপনার সাথে কিন্তু গল্পে মেতে উঠবো, আড্ডা দিব। আর তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নম্বরে খুব ইজিলি কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আমাদের অফিসিয়াল অ্যাপ ঢাকা এফএম 90.4 ডাউনলোড করে ফেলে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন, আমাকে শুনতে পারবেন আপনার পছন্দের এই স্টেশন। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। জিনিয়া কিন্তু যুক্ত আছে, জিনিয়ার লিখেছে কোথায়, জিনিয়ার মেসেজটা পাচ্ছি তো পাচ্ছি না।

আহামরি কিছু না, আহামরি কিছু কিছু না, তাই না? ভালো ভালো ছবি থাকলে আরো ভালো লাগতো। আচ্ছা, যিনি আরো লিখেছে, জানি তুমি আমার নও, তবুও হারাবার ভয়। আর সবাই বলছে হাতের লেখার কথা, আমার হাতে লেখাই আছে, যত বই পড়ছি সব পৃষ্ঠায় তোমার আর আমার নাম, আর মনেও লিখে রেখেছি শুধু তোমার নাম। আর যে অনেক অনেক ধন্যবাদ জিনি, অনেক অনেক ধন্যবাদ। আসলে এরকম আপনি এতটা ভালোবাসা দিচ্ছেন বলেই কিন্তু আমি এখানে আছি এবং এখানে বসে আছি। আচ্ছা, তারপর আমার সাথে কে আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, রংপুর, রংপুর থেকে আয়েশা। আচ্ছা ঠিক আছে আয়েশা, মোস্ট ওয়েলকাম। তারপর আমার সাথে আছেন কে আছেন কে আছেন? সিলেটি ভাষায় কথা বলেন মিষ্টি ভাইয়া, সত্যি কথা বলেন তো, কয়টা প্রেম করেছেন? আচ্ছা আমি এখন পর্যন্ত ভাই, আমাকে কি শেষমেশ এরকম মনে হলো? যাই হোক, আমার কোনো প্রেম টেম নেই এসব, আমার জন্য না এসব, এগুলো থেকে আমি বহুত দূরে। কি হলো ভাইয়া, আমার মেসেজ পড়েন না কেন? এই যে পড়লাম পড়লাম। তারপর হাই ভাইয়া কেমন আছো, আমার নাম জিমু। আচ্ছা, তোমাকে অনেকদিন থেকে শুনছি, আজ প্রথম এসএমএস দিলাম। জিমু নামটা কিন্তু বেশ কিউট, কিউট একটা নাম, জিমু জিমু। ভাইয়া আমি ইশারা যুক্ত আছি, থাকবো পুরোটা সময় জুড়ে। থ্যাংক ইউ সো মাচ ইশারা, আপনার নামটাও বেশ সুন্দর ইশারা। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত আছে, জান্নাতুল হীরা লিখেছে, জান্নাতুল হীরা কি লিখেছে? লিখেছি তোমার নাম, আমার নামের উপরে আছে এস, তোমার নামের উপরে আছে বি, অর্থাৎ ব্রাদার এন্ড সিস্টার। আচ্ছা ঠিক আছে, রানিং এ, রানিং এ কিন্তু হীরা দেখতে পাচ্ছি একটা টার্ন ওভার নিয়ে নিল, গ্রেট গ্রেট, এটা ভালো ছিল ভালো ছিল। ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার কণ্ঠ কণ্ঠ অনেক সুন্দর। মিমি ফ্রম নজিরের হাট, রংপুর থেকে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ মিমি, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। আশা করছি সবসময় থাকবেন আমার সাথে। লিলিপুর আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কি ভুলে গেছো নাকি? না লিলিপুর ভুলবো কেন, তা হবে কেন, তা হবে না তা হবে না। আসসালামু আলাইকুম রিদম, কেমন আছো? আমি সাদিয়া তাবাসসুম, সিফাতের মিষ্টি বউ, তোমার ভাবি। আচ্ছা তাই নাকি ভাবি, আসসালামু আলাইকুম। সিফাতকে বলবেন আমাকে ফোন দিতে, ঠিক আছে আমি বলবো, বলে দিব, অবশ্যই বলে দিব। তারপর কে আছে আমার সাথে? রংপুর থেকে কিন্তু রিফা যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ফার্স্ট টাইম টেক্সট করেছে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমার সাথে মিম আছে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আর খুব ধন্যবাদ মিম যুক্ত হয়ে যাওয়ার জন্য। দিয়াবালা অনেক কিউট, তাই না? আমি সাফা রংপুর থেকে বলছি। আচ্ছা এখন রিদমের থেকে দিয়াবালা বেশি কিউট হয়ে গেল, ঠিক আছে কথাটা মাথায় থাকবে, সমস্যা নেই সাফা, ইটস ওকে, ঠিক আছে। তাজবিদ যুক্ত আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি, হাই রিদ ভাইয়া, জয়েন হয়ে গেলাম আপনাকে, আমি রিদ ভাই রাখবো, দেখেন রিদ ভাই কেউ যেন এই নামটা কপি না করে, ঠিক আছে। ইস্পিতা আলম মুন বলছি চট্টগ্রাম থেকে, আপনার নাম ইস্পিতা আলম মুন, বা আপনার সাথে তো আমার মিল আছে, আমার নাম হচ্ছে রাইসুল আলম রিদম, আপনার নাম ইস্পিতা আলম মুন, ও দুজনের নামের মাঝেই আলম আছে, সেই সেই, নাইস নাইস ইস্পিতা, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য, এবং আপনার নামের মাঝে আলম আছে তাই তাই সেজন্য আরো বেশি সুন্দর, বেশি ধন্যবাদ। ভাইয়া তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করি আর কি আপনাদের সাথে একটু সুন্দরভাবে কথা বলার জন্য, বা আপনাদের মনটা একটু জয় করে নেওয়ার জন্য। দোয়া করবেন সবাই সবসময় আমার জন্য, যাতে আমি এইভাবে সবসময় আসলে কথা বলতে পারি এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। যাই হোক, একটা গানে চলে যাই আমরা এখন, আমাদের সবার প্রিয় একজন সিঙ্গার এলআরবি, ও মাই গড, এলআরবি একটা গান শুনবো, একাকাশ তারা, বেশ সুন্দর একটা গান। আশা করছি সবাই এখন আমরা সবাই একসাথে তারাটা গুনতে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি, এত কথা না বাড়িয়ে চলুন তারা গুনি বন্ধুরা।

0: Midday. Midday Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু সেই শুরু থেকেই অর্থাৎ দুইটা থেকেই আপনাদের মাঝে হাজির ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় চলে এসেছি। 4:33। ও ভালো সময়, আসলে কোন দিক দিয়ে কখন চলে যায় সেটা বুঝা যায় না সবসময়। বলি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু দেখে আসি আমার সাথে এখন কে কে যুক্ত আছে। কোথায় আমি আর এই বিয়েটা আটকাতে পারলাম না আজকে। আমার সাথে কি হওয়া তো ভাইয়া কে জানো আমাকে এটি পাঠিয়েছে। আচ্ছা, আমি তাকে কি বলবো, আমি মেজবা রংপুর থেকে বলছি। আচ্ছা, আসলে বুঝতে পারলাম না সঠিক আমি ব্যাপারটা। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, লিখেছেন ভাই একটা গান প্লে করবেন বড়াই করে। সরি, আমি গেয়ে ফেললাম না। তবে সুন্দর একটা গান কিন্তু, আসলে কি বলবো, এই গানটার প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে। আর এই গানটাতে কিন্তু কাস্ট হিসেবে কাজ করেছে আমারই ক্লোজ একজন বড় ভাই, রিজবি ভাই। বেশ সুন্দর একটা গান। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই কার কাছে যাই। বেশ সুন্দর একটা গান। রিদম ভাই, আপনি আগের তিনটা SMS কোথায় পড়েন নাই কেন? আপনার তো বলে আপনি SMS পড়েন না, শুনবো না। সুবর্ণ রায়, আচ্ছা সুবর্ণ রায়, এই যে মাত্র পেলাম মেসেজ, মাত্র পড়ছি আমি, এখানে রাগ করার কিছু নেই। শুভ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, হ্যালো। তারপর দেখতে পাচ্ছি শাহজামাল ইসলাম আছেন ফ্রম রংপুর। তারপর আমার সাথে কে আছেন কারিমুল কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, যদিও একটু লেট হয়েছে কারিমুল, বাট ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আফরিন যুক্ত হয়ে গেছে, বলতে আফরিন বিদায় নিল। রাইসুল আলম রিদম, ফুতু দাদা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আফরিন, আশা করছি আবারও কথা হবে। ভাই আপনার পুরো নাম কি? রংপুর থেকে স্বপ্ন। আচ্ছা, আমার পুরো নাম হচ্ছে রাইসুল আলম রিদম, মাত্রই পড়লাম, আফরিন লিখেছে। রিদম ভাই সালাম নিবেন, আমি কি আলামিন সিলেটের শাহপরণ থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আলামিন যুক্ত হয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিদম কোথায় ভাইয়া? আমি রিহান আজকে ফার্স্ট SMS করলাম, প্লিজ পড়বা। রিহান মোস্ট ওয়েলকাম মিড ডে ফিল্ডে, আশা করছি এখন থেকে রেগুলার থাকবে আমার সাথে। সানিম যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে। মিফতাহুল যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, সবসময় শুনে আজকে প্রথম টেক্সট করেছে, ধন্যবাদ। কোথায়, আজকের গানগুলো অনেক সুন্দর ছিল রিদম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসলে আমাদের প্লে লিস্টটা সাজানো হয়। সো আমার মনে হয় যে এখানে যদি ঢাকা FM 90.4 এর সাথে থাকেন অবশ্যই আপনার পছন্দের গানগুলো কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর গান নিয়ে যখন কথা বলছিলাম, আমাদের জন্য কিন্তু আরও একটা গান অপেক্ষা করছে, আমাদের অনুপম রয়ের করা একটা গান, যেটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ অ্যালবামের বন্ধু চল। আমরা তখনও দুপুরবেলাও কিন্তু বন্ধু, একটা বন্ধুর চিরকুটের বন্ধুর গানটা কিন্তু আমার বন্ধু আপনারা যারা আছেন আপনাদের প্রতি ডেডিকেট করেছিলাম, এই গানটাও আপনাদের প্রতি ডেডিকেট করে দিলাম, বন্ধু চল। তো অনুপম রয়ের গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। হয়তো আবার আসবো বিদায় মুহূর্তে, আজকের মতো হয়তো আমাকে বিদায় নিতে হবে। যাই হোক, আমি আবার আসছি, কোনো সমস্যা নেই। এখন আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো মাই বিলভড লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এলাম আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। বন্ধুরা, 4:45 আজকের মতো হয়তো বা আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে সেই শুরু থেকে যুক্ত ছিলেন, পুরো দুপুর জুড়ে যারা আমার সাথে ছিলেন, আমার ফেসবুক কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, নাম্বারে লিখেছেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি যাওয়ার আগ মুহূর্তে একটু বলে যেতে চাই ফেসবুকের কমেন্ট সেকশনে শেষ মুহূর্ত পর্যন্ত কে কে ছিলেন আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি জুয়েল বিডি, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 সাথে আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ দাদা পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য। উমের রায়হান কিন্তু ছিলেন আমার সাথে, বিদায় নিয়েছেন, কমেন্ট করেছেন, রিদম ভাইয়া বিদায় নিচ্ছে, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন, আপনিও অনেক বেশি ভালো থাকুন এবং ভালো রাখুন। ফারিয়াস আহমেদ রিজবি লিখেছেন, কালকে কস্টারিকা কোথায় একুয়েডরকে হারিয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি উমের রায়হান আছে আমার সাথে, উমের রায়হান লিখেছেন কোথায়, উমের রায়হান কিন্তু ছিলেন একদম শেষ পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছি গান শোনাও ভাইয়া, ফারিয়াস রিজবি লিখেছেন গান শোনাও, নেমেসিসের কবে? আচ্ছা, লিঙ্কিন পার্কটা শুনতে চেয়েছিলেন, পেইন্ট গানটা শুনতে চেয়েছিল লিঙ্কিন পার্কের করা, যাই হোক আমরা শুনবো, অবশ্যই শুনবো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সাদিয়া কিন্তু যুক্ত ছিল ঢাকা থেকে, আজকের গানগুলো অনেক সুন্দর ছিল রিদম, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া যুক্ত থাকার জন্য। শারমিন আক্তার যুক্ত ছিল শেষ পর্যন্ত, ভাইয়া আমাকে কি ভুলে গেছেন, আমার জ্বর ছিল তাই যুক্ত হতে পারিনি? না না শারমিন আক্তার, ভুলাভুলির কোনো অপশনই নেই, অনেক অনেক ধন্যবাদ, যদিও শেষ সময় এসেছেন বাট খুশি হয়েছি খুব। আর আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, কারণ হচ্ছে এই প্রতিটা দুপুর কিন্তু আসলে সুন্দর করে দিচ্ছেন আপনারা সবাই। আর দেখতে পাচ্ছি ব্রাজিলের ফ্যান কোথায়, আর যে ব্রাজিলের ফ্যান হলো ফাজিল তাই না শান্তা? আচ্ছা, শান্তাকে পোক করা হচ্ছে নাকি? যাই হোক, নাদিম খান ছিল কিন্তু ঢাকা থেকে দেখতে পাচ্ছি। তারপর কোথায় রিদম ভাই, আপনি প্রতিদিন থাকেন নাকি? না, প্রতিদিন থাকা হয় না, আমার থাকা হয় হচ্ছে সোমবার মঙ্গলবার এবং হচ্ছে বুধবার, আর হচ্ছে বৃহস্পতিবারও কিন্তু চলে আসি, বৃহস্পতিবার হচ্ছে বিকাল 5টায় আসি, বৃহস্পতিবারের সময়টা আসলে একটু ডিফারেন্ট থাকে বা সময়টা একটু চেঞ্জেস থাকে, সো বিকাল 5টা মানে বৃহস্পতিবার পাবেন হচ্ছে আমাকে বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আর তাছাড়া মিড ডে ফিল্ড নিয়ে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকি প্রতিদিন ঢাকা FM 90.4। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আজকের সারাটা দিন সবার ভালো কাটবে এবং দুপুরটা সবার সুন্দর কেটেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আমরা একটা সুন্দর গান শুনতে বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, বেশ সুন্দর একটা গান। যাই হোক, তো আশা করছি গানটা সবাই ভালো লাগবে, এই গান দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

শুনছেন ঢাকা এফএম 90.4। মুকুল হাজির হয়ে গেছি, একটু পাঁচ মিনিট লেট হয়ে গেছে, হাঁটতে একটু স্লো হাঁটি আর কি, একটু কচ্ছপের মতো হেঁটেছিলাম, দেরি হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এই গানের পর ফিরে আসছি, কথা হবে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল স্টিস্টন,
5: চিনলি না।
2: আরে চিনা চিনি রাখ, আমার টাকা ফেরত দে, মামা একটা চা দেন তো।
5: রতন মিলবে না, চিনলি না রে চিনলি না।
6: হাসি পায় খালি, বললাম না কিছু। আচ্ছা, যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। আমি কুল মুকুল আপনাদের সাথে হাজির হয়ে গেছি। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি। আর আজকে ঘটনা হয়েছে, একটু হাঁটতে দেরি হয়ে গেছে, মানে একটু কচ্ছপের মধ্যে একটু হেলে দুলে হাঁটছিলাম আর কি, তো হেঁটে হেঁটে আস্তে আস্তে তারপর আসরের আজান দিয়ে দিল, সবকিছু মিলিয়ে আর কি একটু দেরি হয়ে গেল। যাক, কোনো সমস্যা নেই, আমি তো আছি। হ্যাঁ, অনেকেই ঠিক 5টার সময় মানে আমার জন্য ওয়েট করে, যে একদম 5টায় না ঢুকলে মনে করে যে ভাইয়া আজকে আসলো না, কিন্তু 5টা 4 একটা গান পর্যন্ত ওয়েট করবেন আর কি। যাক, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সোমবার হচ্ছে 15 জুন আজকে 2026 এবং পহেলা আষাঢ় 1433। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ হিসাব করছিলাম না, 12 মাসের নাম মনে আছে কিনা জানি না, বৈশাখ জ্যৈষ্ঠ মানে এই 2 মাস খুব গরম পড়ে এবং সব রসালো ফল এই 2 মাসেই হয়, কাঁঠাল লিচু আম যাই বলেন না ওই গরমে একদম। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এখন একটু বৃষ্টি টিষ্টি হবে, ভালো লাগবে। একটু আষাঢ় নিয়ে তো অনেক গানও আছে না, আজকে আষাঢ়ের কিছু আমরা গান শুনবো। আষাঢ় শ্রাবণ কি জানি মানে না তো মন, আছে এরকম গান আছে, আরো কিছু গান আছে শুনবো আমরা এগুলো। ওকে, এই হচ্ছে কথা। আর কি জানি বলবো, বিশ্বকাপ নিয়ে অনেক কথা হবে এবং আপনারা কোন দলের সাপোর্ট করেন একটু বলবেন, মানে কোন দল করবেন না কিন্তু, এই খেলা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কোন দল একদমই আমি পছন্দ করি না, এমনি কে কোন দল করেন সেই জিনিসটা আমি জানতে চেয়েছি আর কি, মানে কোন দল না। ওকে, আমি যেমন আর্জেন্টিনার সাপোর্টার, খুবই নিরীহ একজন সাপোর্টার, কোনো মানুষকে আঘাত দেই না, তবে একটু দুষ্টামি করি আর কি, একটু মানুষের এই ভালো লাগে খেলাধুলা নিয়ে, তো আমরা সবসময় একটু দুষ্টামি করবো, এক দল আরেক দলকে খাপাবো, এটাই তো মজা, তাই না? কিন্তু মারামারি পর্যায়ে যাবো না, অনেক সময় মারামারি হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ওই কাজটা করবেন না, একদম শালীনতা বজায় রেখে একটু তর্ক বিতর্ক করবেন, এটার মধ্যে আনন্দ রয়েছে। বিশ্বকাপ হচ্ছে, আমরা একটু আনন্দ করবো না, ঝগড়াঝাটি না করলে কি হয় নাকি? আচ্ছা, যেহেতু আজকে দেরি করে ফেলেছি, তাহলে প্রথমেই হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো একটু পড়ে ফেলি। পরে না আসে অমৃত বোস কলকাতা থেকে, যথারীতি শুভ বিকেল জানিয়েছে, অনেক ধন্যবাদ অমৃতকে। তারপর আমাদের সাথে জুয়েল ভাই মালয়েশিয়া থেকে জয়েন করেছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, খুব ভালো লাগলো আপনার এই যে চশমা পরা মানে সানগ্লাস পরা চেহারাটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আমাদের খসরু ভাই চলে আসছে, আমাদের খুব ভালো একজন শ্রোতা, মাঝে মাঝে একটু নাই হয়ে যায়, বেচারা আসলে অনেক দূরে জব করে, তো ওইভাবে মিল মতো আসতে না পারলে বাসে উঠে আমাকে SMS করে। তো আজকে লিখেছে, কেমন আছেন কুল ব্রাদার মুকুল ভাই? ভালো আছি, বাসে বসে শুনছি আপনাকে, গত সপ্তাহে শুনতে পাইনি, এই কথাই তো বললাম একটু আগে, তাই এবার দেরি করলাম না, চলে আসলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো, তো আমি তো ব্রাজিলের সাপোর্টার, আপনি কিসের সাপোর্টার? একটু আগে বললাম যে আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু এটা ওই দুষ্টামি করে ব্রাজিল সমর্থকরা বলে আর জেতে না সাপোর্টার, ওই যে আর জেতে না এরকম কিছু একটা, কিন্তু আমরা তো গতবারই জিতেছি, এর জন্য আর এই কথাটা আর বলতে পারছেন, আর জিতে না বলা ঠিক হবে না, এটা 36 বছরের খরা কেটে গেছে গত 22 সালে। ওকে, আর তো ব্রাজিল একটু খারাপ খেলেছে, সমস্যা নাই, আমরা নেক্সট টাইম ঘুরে দাঁড়াবো, আশা করি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। ঘুরে অবশ্যই দাঁড়াবেন না, ঘুরে দাঁড়ালে তো আপনি গোল খেয়ে যাবেন, হ্যাঁ, আপনি আপনার মতো খেলবেন আর কি, আপনি সম্মুখে দাঁড়াবেন, ঘুরে দাঁড়ালে তো আপনি প্রতিপক্ষের পিছন পিঠটা দেখালেন ওদেরকে, আর ওরা তো গোল দিয়ে দিবে, এই জন্য ঘুরে দাঁড়ানোর দরকার নেই ব্রাজিল সাপোর্টারদের এবং ব্রাজিল টিমকে, আপনি সোজা দাঁড়াবেন, মুখোমুখি দাঁড়াবেন ওই প্রতিপক্ষের। আচ্ছা, আপনার বাড়ির সবাই ভালো আছে? আমার বাড়ির সবাই ভালো আছে, মেয়েও ভালো আছে। আচ্ছা, আমার বাড়ির সবাই সবাই ভালো আছে এবং আপনাদের দোয়ায় আম্মা একটু কিছুটা সুস্থ আর কি, দোয়া করবেন যাতে এই সুস্থতা বজায় থাকে। আমি যে টাইপ করলাম এটা এআই দিয়ে করেছি, প্রযুক্তিগত সহজ এবং অদ্ভুত। আমি এই জিনিসগুলো একটু কম বুঝি আর কি, এই টেকনোলজির ব্যাপারে আমার আসলে আগ্রহ কম। আমি আমার মেয়ে অনেক বেশি বুঝে, আমি কিছু হলে রূপকথাকে বলি মা এটা একটু ঠিক করে দাও, আমার মোবাইলে এটা কি হলো তো ঠিক করে দেয় আর কি। আমি জিনিসগুলো কম বুঝি, তবে আসলেই এআই এখন যে কাজ করছে, যেমন আমার তো ভাত মেরে দিয়েছে। ধরেন আমি ভয়েসের কাজ করি এবং প্রচুর ভয়েসের কাজ এখন এআই দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও মানুষের মতো প্রাণ থাকে না, কিন্তু কিছু সস্তা কাজ যেগুলো মানুষ দরকার নেই ওই কাজগুলো এআই দিয়ে হয়ে যাচ্ছে, যেগুলো আগে আমরা করতাম আর কি। হ্যাঁ, প্রচুর কাজ করতাম, সেই কাজগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো এআই আসলে অনেককে বেকারও করে দিচ্ছে। আরও কি টেকনোলজি আসছে, এখন দেখেন গ্রাফিক্স ডিজাইনার যারা কষ্ট করে এত কাজ শিখেছে তাদের কাজও কিন্তু অনেক কি বলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে এই প্রযুক্তির কারণে। তো এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিছু তো করার নেই, তাই না? এগুলো একটু দেখেই চলতে হবে, কিছু করার নেই, যুগ যেভাবে যাবে আমাদের সেভাবে যেতে হবে। তারপর সায়াম এবং সিয়াম ধানমন্ডি থেকে, হাতিপুল ভূতের গলি থেকে বলছি যে সুখবর সুখবর সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে প্রতি সোমবার 5টা থেকে 8টা পর্যন্ত থাকে মুকুল ভাই। অনেক ধন্যবাদ, আমি খুশি হলাম যে আমার প্রচার করে দিয়েছে তারা। হ্যালো ভাইয়া, শুভ বিকেল। বেঙ্গালুরু ইন্ডিয়া থেকে মিকাইল ভাই আমাদের সাথে জয়েন করেছে, অনেক ধন্যবাদ ভাই। আপনাকে দেখলো অমৃতের মতো অনেক ভালো লাগে যে এত দূর থেকে আমাদের সাথে জয়েন করেন, বেঙ্গালুরু থেকে আমাদেরকে মনে রাখেন, খুবই ভালো। আচ্ছা, তারপর আরেকজন লিখেছে আমাদের গিট্টু মিয়া, 1978 সালে কেলেঙ্কারি কাপ, 86 সালে হ্যান্ডবল কাপ, 22 সালে পেনাল্টি কাপ, আফা রাগ করলা, ওই আর্জেন্টিনাকে পচাচ্ছে আর কি। কোনো সমস্যা নেই, খেলাই মাঠেই প্রমাণ করে দিব আমরা কি করতে পারি আর কি। ওকে, যদিও তো আমি মাঠে নামবো না, তারপরও বাইরে থেকে প্রমাণ করার অনেক সুযোগ রয়েছে, ঝগড়া করতে চাই না কারোর সাথে। মুকুল ভাই আসসালামু আলাইকুম, আমি ব্রাজিল সাপোর্ট করি, একটা গান দেন জেলা চিটাং চিটাগাং গানটি। আচ্ছা, একটা গানের কথা বলেছি, জেলা চিটাগাং, এই গান আছে নাকি? আচ্ছা, আমি খুঁজে দেখি, থাকবে অবশ্যই শোনাবো। ওকে, আর আমার সাথে জয়েন করার জন্য দুটি পদ্ধতি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তাছাড়া ফেসবুকে রয়েছি আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলেই আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে সেগুলো নিয়ে আলোচনা করব, বা গালিও দিতে পারেন। অযথা একটা নিরীহ মানুষ আর এত গালি দিয়ে কি করবেন, বকাটকা দিয়ে না আর কি, যদি মন মতো কিছু না হয় আর কি। মিথ্যা শিখাই দি গানটা মজা, আমার ভালো লাগে, তানজিব সারওয়ারের গান। গান আবার মজা হয় নাকি? সেমাই পায়েস টায়েস মজা হয়, বিরিয়ানি মজা হয়, গান মজা হয় নাকি? না, এমনি ভালো আর কি, গান ভালো, এটা বলতে চেয়েছি আর কি। ওলট পালট হয়ে যায় আর কি, কথাবার্তা মজা আছে, কোনটা কি বলবো কিছু বুঝতে পারি না, মজা হয়েছে। হ্যাঁ, মিথ্যা শিখাই দি, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা ঠিক না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 5:20, একটার মধ্যে 19, 19-20 একটু হবেই না, একটু হতে পারে, তাই বুঝতে পারলাম না, একটা কম্পিউটারে 19 আর একটার মধ্যে 20 বাজে, আমার মোবাইলে কত বাজে, মোবাইলে আবার 20 বাজে। আচ্ছা ঠিক আছে, 19-20 হবে একটা। ফেসবুকে এলেক্স সাইম আমাদের সাথে জয়েন করেছিল, সারাদিন শুনতাম বাটন মোবাইলে, এখন স্মার্ট মোবাইলে কমেন্ট করি, সাইমকে মনে হয় ভুলে গেছেন। সাইম আমি ঠিক মনে করি
1: প্রতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 5:20, একটার মধ্যে 19, একটু হবেই না, একটু হতে পারে, তাই বুঝতে পারলাম না, একটা কম্পিউটারে 19 আর একটার মধ্যে 20 বাজে, আমার মোবাইলে কত বাজে, মোবাইলে আবার 20 বাজে। আচ্ছা ঠিক আছে, 19-20 হবে একটা। ফেসবুকে এলেক্স সাইম আমাদের সাথে জয়েন করেছিল, সারাদিন শুনতাম বাটন মোবাইলে, এখন স্মার্ট মোবাইলে কমেন্ট করি, সাইমকে মনে হয় ভুলে গেছেন। সাইম আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেলেও মাফ করে দেবেন, ঘটনাটা হচ্ছে যে

রাখা সম্ভব না, কারণ এত SMS থাকে। আর যারা রেগুলার, আমার সাথে কিছু মানুষ থাকে না, দেখবেন যে রেগুলার তাদের কথা একটু মনে থাকে আর কি, নামগুলো মনে চলে আসে। এই যে একটু আগে খুসরু ভাইয়ের কথা বললাম, সামান্তা, শফিক ভাই, আমিনা ভাবি, এরকম গিট্টু, সাইফুর রহমান, আমাদের আনন্দ, এরকম অনেক আছে আর কি, বলে শেষ করা যাবে না। তো এরকম যে আপনি নিয়মিত আমাদের সাথে জয়েন করবেন, আপনার কথাও মনে থাকবে, আর আমাকে একটু মনে করে দিলে আমি খুশি হব যে কখন কবে আমাকে শুনতেন, কি হলো তাহলে একটু মনে করতে পারবো হয়তো। স্যাম অনেক ভালো থাকবেন। আর রাকিব হোসেন, রাকিব বুকুল ভাই, আসসালাম আলাইকুম, আমি ব্রাজিল সাপোর্ট করি, একটা গান দেন, জেলা চিরাং গানটি আছে, আমি এই গান তো খুঁজে পাচ্ছি না, জেলা চিরাং আছে। আর আপনারা অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করেন যেগুলো আপনারা ইউটিউবে দেখেন আর কি। তা ঘটনা হচ্ছে যে আমরা একটা স্টেশন, FM রেডিও স্টেশন, এখানে সব গান কিন্তু আমরা আমাদের প্লে লিস্টে রাখি না, এর কতগুলো কারণ আছে। এগুলো যখন আমার সাথে সামনাসামনি দেখা হবে, আমাকে এক প্লেট বিরিয়ানি খাওয়াবেন, আমি তখন আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলবো যে কেন সব গান বাজানো হয় না। ওকে, তা এরকম ইউটিউবে কোনো গান দেখতেই আপনারা সেই গানটা শুনতে চাইলে আমার পক্ষে বাজানো সম্ভব না আর কি। সাইফুর রহমান লিখেছে, আসসালাম আলাইকুম, মানে সাইফুর রহমান মানে আমাদের গিট্টু মিয়া, মুকুল টি স্টলে আপনাদের সবাইকে প্রাণ ঢালা স্বাগতম। আমাদের এই ছোট্ট আড্ডার জায়গাটিতে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি মুখরিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এখানে আপনাদের চা পানের মুহূর্তগুলো আনন্দময় এবং সতেজ হবে, আপনাদের সকলের দিনটি অনেক সুন্দর এবং সাবলীল কাটুক, এই শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। আর আমাদের গিট্টু মিয়া কিন্তু ব্রাজিলের সাপোর্টার, আর দোকানের আমি কর্তা, আমার নাম, আমি আবার আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি কিছু নাই। হ্যাঁ, তবে একটু সাবধান থাকবেন, গিট্টু মিয়া ওই আমি কয়েকজনের কাছ থেকে খবর পেলাম আর কি, চায়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছে আর কি। ওই ব্রাজিল সমর্থক তো আর্জেন্টিনার সমর্থকরা আসলে চায়ের মধ্যে লবণ দিয়ে দেয়, তাই একটু গিট্টুকে একটু খেয়াল রাখতে হবে আমার, এবং আপনারাও খেয়াল রাখবেন চা চাওয়ার আগে, যে একটু সাবধান থাকবেন আর কি। ছেলেরা খালি লবণ দিয়ে দিচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার পেলে চায়ের মধ্যে চিনির জায়গায় লবণ দিয়ে দেয় আর কি। হ্যাঁ, এরকম তারপর আবার ঝগড়া বাঁধায় যে মুখ দিয়ে দিয়েছেন, টাকা দেন, টাকা তো দিতে হবে, আপনি এক চুমুক খেয়েছেন, এটা কে খাবে, এটা কি ফেলায় দিব নাকি, আমি তো চিনি দিয়েছি, এটা লবণ হয়ে গেল কিভাবে, আবার এরকম বলে আর কি। তো গিট্টুর থেকে একটু সাবধানে থাকবেন আর কি, যেহেতু ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার দেখলে লবণ দিয়ে দিচ্ছে। অহনা ইসলাম, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, কেমন আছো মুকুল ভাইয়া? অনেক ভালো আছি অহনা, অনেক দোয়া করবেন আমার জন্য এবং আমিও আপনার জন্য দোয়া করি অহনা, শুভকামনা রইল আপনার জন্য। সিয়াম হাসান ধানমন্ডি থেকে, সিয়াম সায়েম কেমন আছেন মুকুল ভাই? আচ্ছা, গতদিন জানতে চেয়েছিলাম যে সিয়াম সায়েম কি দুই ভাই না দুই বন্ধু, একটু জানাবে না? সম্ভবত দুই ভাই হবে। সিয়াম সায়েমকে অনেক শুভেচ্ছা, ভালো লাগে, গতদিন আপনারা ছিলেন আমাদের সাথে, খুবই আনন্দিত আমি আপনাদের পেয়ে। সিয়াম এবং সায়েম আমাদের নতুন আরেক জুটি জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ইমরান তুহিন আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। সামান্তা চলে আসছে, আমাদের দুষ্টু মেয়েটা, আজকে ভেবেছিলাম যে একটু ফাঁকি টাকি দিবে আর কি, কিন্তু সে চলে আসছে। আচ্ছা, আমাদের এই এই এই যে হট সিট বলে আর কি চেয়ারটা, বুঝছেন, খুব গরম চেয়ার আর কি, খুব বিপদে আছি, এমন এটা কি ঢিলা হয়ে গেল নাকি, এটা বয়স হয়ে গেছে তো, বুঝছেন, এই চেয়ারটা মনে হয়। যথাযথ কর্তৃপক্ষ, আমার রেডিওর কর্তৃপক্ষকে জানাতে হবে যে চেয়ারটা খুব ডিস্টার্ব করছে আমাকে, যে বসতেই পারছি না, আমি খালি সামনের দিকে চলে আসছি, কেমন জানি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে ফেলবো। এটা কি হলো, এটা মনে হয় একটু ঝামেলা হয়েছে, মনে হয় স্ক্রু ঢিলা হয়ে গেছে, ঠিক করতে হবে এটাকে। তারপর সাইফুরের SMS, আচ্ছা খালি আর্জেন্টিনার বদনাম। আচ্ছা, জিসান আমাদের সাথে জয়েন করছিল রংপুর থেকে, আপনার কাছে শুধু দুধ চা পাওয়া যায়, দুধ চা, রং চা, গুড়ের চা সবই পাওয়া যায়, আপনি খালি বলবেন আর কি যে কি চা খেতে চান। ফাতেমা জাহান মদিনা, আমাদের সেই ভালো মেয়েটা চলে আসছে, যুক্ত আছি নরসিংদী থেকে, আমি আপনাকে ভাইয়া ডাকবো নাকি আঙ্কেল ডাকবো ভেবে পাচ্ছি না, প্লিজ আপনি বলে দিন। ঘটনা হচ্ছে যে আমাকে আঙ্কেলও ডাকতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আমার এখন সয়ে গেছে, এই মাথা চুলটুল পরে গেছে, তো মানুষ একটু বয়স্কই ভাবে, বয়সও কম হয় নাই, বাসের মধ্যে দেখি যে আঙ্কেল ডাকে, তা আমি আঙ্কেল পর্যন্ত সহ্য করি, কিন্তু চাচা ডাকলে সহ্য করতে পারি না, সেরকম বাসের ছোট মানে হচ্ছে বয়সের ছোট, মানে একটু বড় কন্ট্রাক্টরগুলা ভাই ডাকে, মামা ডাকে, আঙ্কেল ডাকে, কিন্তু একটু ছোট ছিল, সে আমাকে বলে যে চাচা আপনার ভাড়াটা দেন আর কি। আমার খুব লাগছে, বুঝছেন, বিশ্বাস করেন মনটার মধ্যে একদম কেমন যেন লাগলো, যে আমি বাসায় বললাম রূপকথাকে, এদেরকে, ওর মাকে, যে আমার কি চাচা হয়ে গেছি, কারণ না ঠিক, আমি বললাম যে বাচ্চা ছেলে অবশ্য বুঝতে পারে নাই, তো ওর কাছে তো আমি চাচাই, তাই না, ওর বয়স যেহেতু ছোট, ছোট 17-18 বছর হবে আর কি, কিংবা আরো কম হতে পারে, চিপচিপে গরম, তা আমাকে বললো যে চাচা ভাড়াটা দেন আর কি, এরকম। তা আমি নরসিংদীর মদিনা, সে আঙ্কেল ডাকবে, ভাইয়া ডাকলে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, ভাইয়াই ডাকেন, ভাইয়া ডাকেন, একটু পরে আঙ্কেল ডাকেন, আর দুই বছর পরে আবার আঙ্কেল ডাকেন। আমার সামনে আমার HSC এক্সাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, আম্মু আমাকে নিয়ে অনেক প্রত্যাশা করে। আর হ্যাঁ, আমার বাবা নেই, যখন আমার বয়স মাত্র 2.5 বছর তখন আব্বু মারা যায়, আমার চলার পথ অত সহজ নয়। আচ্ছা, আমারও বাবা নেই মদিনা, এবং ছোটবেলা

বাবাকে হারিয়েছেন, বাবার আদর পাননি, আসলেই খুব দুঃখজনক। আপনার মাই হচ্ছে বাবার ভূমিকা, মায়ের ভূমিকা, তাই না? আর মায়ের যে প্রত্যাশা আপনি অবশ্যই তা পূরণ করবেন, এবং আমরা সবাই লিসেনাররা শুনছি, আমরা অবশ্যই মদিনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষা সামনে মাসেই তো, তাই না? একদমই সময় নষ্ট করা যাবে না, মন দিয়ে পড়বেন। ওকে, আর রেডিও সবসময় শোনা দরকার নেই, আজকে হয়তো আমি কতক্ষণ আছি, বিকাল টাইম তো মানুষ পড়েও না, সন্ধ্যার পর আপনি সুন্দর করে মাগরিব আজান দিলে আপনি পড়তে চলে যাবেন না। ওকে, ভালো থাকবেন মদিনা। সামান্তা লিখেছে, আছি নীরবে শুনছি, আজ না হয় নীরবেই শুনি। এই সাহিত্যিক তো, এই যে লেখালেখি করে তো, এদের ভাব বোঝা ভীষণ কঠিন আর কি। আজকে একটু ভাবে আছে সে সামান্তা, হ্যাঁ স্যাম আজকে ভাবে আছে, কি গভীর একটা মানে বস্তুনিষ্ঠ একটা এসএমএস পাঠিয়ে দিয়েছে, আজ নীরবে শুনছি, আজ না হয় নীরবেই শুনি, আপনি নীরবেই থাকেন, আমি সরবে একটু কথা বলে চাই। তারপর মনটা ভালো নেই, ও আচ্ছা, না এত খোঁচা দেওয়া ঠিক হবে না, মেটার মনটা ভালো নেই। আর সামান্তা মন কেন খারাপ আমাকে এই যে হোয়াটসঅ্যাপে জানান, তাহলে কেউ দেখবে না। হ্যাঁ, মন ঠিক করার কিছু ওষুধ আছে আমার কাছে। আচ্ছা, তারপর সিয়াম লিখেছে, আসসালামু আলাইকুম, মুকুল স্টিস্টলে আপনাদের সবাইকে প্রাণদালা স্বাগতম, আমাদের এই ছোট্ট আড্ডার জায়গাটিকে আপনাকে প্রাণবন্ত মুখরিত অসংখ্য ধন্যবাদ, আশা করি এখানে আপনাদের চা পানের, আচ্ছা বুঝলাম না, গিট্টুর এস এম এসটা আবার সিয়াম দিয়ে দিয়েছে, গিট্টু দেখো তো, এই সবাই কি কপি টপি করে মেরে দেয় নাকি। সিয়াম সায়াম দুপুরের নাস্তা খেয়েছেন কি? হ্যাঁ দুপুরের নাস্তা আমি খেয়েছি, ওকে, এটা ভাত ছিল। ওকে, তারপরে আরবি জ্যোতি আমাদের সাথে জয়েন করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভাষা ভাই কেমন আছে? আন্টি সোহেল কেমন আছে? আচ্ছা আন্টি মাশাল্লাহ দু তিন দিন ধরে একটু ভালো আছে, দোয়া করবেন যাতে এটা ধরে রাখতে পারে আর কি। হ্যাঁ, একটু হাঁটাচলা করছে আর কি, আমি এতটুকু হলি খুশি, আম্মা শুয়ে থাকে তো আমার খুব মনটা খারাপ লাগে যখন বলে যে ভালো লাগছে না। আজকে দেখলাম যে একটু সকালে উঠলো, আমি খেলা দেখে একটু উঠলাম, তখন দেখি যে আম্মা বলছে যে কি অবস্থা, ঘুমাসনি? আমি বললাম ঘুমিয়েছি, কথাবার্তা বললে তখন মনে হয় যে ভালো। আর যখন আম্মা শরীরটা খারাপ থাকে, একদমই কথা বলে না, চুপচাপ বিছানায় শুয়ে থাকে, ভাত দেওয়ার পর ডাকাডাকি করলে অনেক দেরি করে আসে, এরকম আর কি। যাই হোক, সকল বাবা মারা দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করুক, ভালো থাকুক, আমরা এই প্রত্যাশাই করি। আর হোয়াটসঅ্যাপে অনেকের অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে, যেহেতু আষাঢ় মাস আসলো, একটা আষাঢ়ের গান না শুনলেই না, শুনে ফিরে আসছি। হ্যাঁ,

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, স্টুডিও হইতে 5:32, মুকুল আছি আপনাদের সাথে এবং আপনারাও আমার সাথে রয়েছেন। আর হোয়াটসঅ্যাপের দিকে একটু নজর দিই, অনেকেই রয়েছে এর মধ্যে। নাম কই, এটা কে? সায়াম সিয়াম ধানমন্ডি থেকে লিখেছে যে আমি ব্রাজিল ফ্যান, আপনি কোন ফ্যান? এবার আর্জেন্টিনা 7-up খাবে, আমি দেখবো ব্রাজিল এবার বিশ্বকাপ নিবে, একটা বাজি লাগালাম জান। আচ্ছা, কোনো বাজি টাজি কিছু নাই, যদি ব্রাজিল জিতে আমার কোনো দুঃখ থাকবে না, যে ভালো খেলে যদি জিততে পারে জিতবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 7-up জিনিসটা জার্মানি, মানে এত জার্মানেরা আসলে খারাপ, এরা মানুষের অন্তর বুঝে না। এরা দেখেন যে কালকে যে কুরোসাওয়া, ছোট একটা দেশ, তাদেরকে আবার 7-1 গোলে হারালো। এটা 8-1 হতে পারতো, কিন্তু 10 গোল হলেও হতো, তাই না? 10 দিত কিংবা 6 দিত, আবার সেই 7-up, সেই 7-upটা মানে আবার সে নিয়ে আসছে, মানে একটা খোঁচা দেওয়ার জন্য। এটা একদম একদম পরিপূর্ণ, মানে একদম কি বলে এটা, ব্রাজিল সমর্থকদের মনে কষ্ট দেওয়ার জন্য জার্মানি এই কাজটা করেছে। এটা একদম পরিকল্পিত, এবং এটা আমার মনে হয় যে এটা শাহবাগ চত্বরে গিয়ে এটা তীব্র প্রতিবাদ জানানো উচিত, যে এইভাবে 7-1 গোল জার্মানির কালকে রাতে করাটা ঠিক হয়নি। হ্যাঁ, আপনারা শাহবাগ মোড়ে অবস্থান করেন এখানে, এবং গিট্টু সাইফুরও আমি বলবো যে খুলনার থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান করার জন্য, এবং ওইখানে ওইখানে সবাই দাঁড়ায় দেখবেন, ওইখানে দাঁড়ালে মনে হয় কি যে বিশ্বের সবাই জানে, মানে কেউ কিছু বলবেন, ট্রাম্পকে কিছু বলবেন, পুতিনকে কিছু বলবেন, শাহবাগে দাঁড়াবেন, দেখবেন যে মনে হচ্ছে যে পুতিন সব শুনে ফেলছে আর কি এরকম। তো ওইখানে গেলে ব্রাজিলের জার্মান থেকে সবাই দেখতে পাবে যে এরকম অন্যায় করা ঠিক হয়নি, যে আবার কালকে 7-1 করে আমাদের পুরাতন, মানে কাটা ঘায়ে একটা নুনের ছিটা দিয়ে দিল, এটা ঠিক না আর কি, এবার স্মরণ করিয়ে দিচ্ছে। দিলওয়ালা লিখেছে, আসসালামু আলাইকুম, আসেননি ওয়ালা খিদা খবর। আচ্ছা, আসিফ ভালো, ভালো আছি। আর অনেকেই ঘাবড়ে যাবেন, আসেননি ভালো জিনিসটা কি? এটা চাঁদপুরের ভাষা, চাঁদপুরে কেউ কাউকে জিজ্ঞেস করে না যে কেমন আছেন, হঠাৎ করে বলে যে আসেননি ভালো, কিন্তু আসতে না, একটু জোরে বলবে। মানে আপনি হঠাৎ করে রাত্রেবেলা, আমি একবার ভয় পেয়ে গিয়েছিলাম, পিছন দিক দিয়ে একজন এসে বলছে আসেননি ভালো, আসেননি ভালো, বাসার সবাই আসেননি ভালো, বাসার সবাই ভালো আছে, আসেননি ভালো, এরকম করে বলে আর কি। কি আসেননি ভালো, আসতে ভালো ভাই, আসেননি ভালো, হঠাৎ করে হাট টাট পুরো হাটেরা করবে এরকম একটা অবস্থা। তা আমাদের দিলওয়ালা আমার এই গল্পটা শুনেছিল আর কি, আসেননি ভালো, এই কারণে লিখেছে আসেননি ভালো, কিতা খবর ভালো আছি। ব্রাজিলের বিপক্ষে 2014 বিশ্বকাপে 7-1 গোলের স্মৃতি, কুরাসাও ম্যাচে ফিরিয়ে আনলো জার্মানি, একটু আগে এই কথা বললাম, জার্মান ছোট দল পাইলেই 7 গোল দিয়ে দেয়। জার্মান ছোট দল পাইলেই 7 গোল দিয়ে দেয়, এই যেমন কুরাসাও এবং ব্রাজিল। কুরাসাও দেশের জনসংখ্যা 1.5 লক্ষ জানেন, আমরা 18 কোটি মানুষ। আচ্ছা, এটা আবার আমাদের একটা দুঃখের বিষয় যে আমরা দেখেন 1.5 লক্ষ মানুষের একটা দল বিশ্বকাপে ফুটবল খেলছে আর আমরা 18 কোটি মানুষ কি কলা খাচ্ছি, বুঝতে পারছি না, মানে জিনিসটা জানি কেমন না, যে সিনিয়ররা বকা দেয় না, বাবা মা যেমন বলে যে ওই দেখ ওই বাসার ছেলেটাকে দেখ, ওর বাবা কত কষ্ট করে, ওইখানে কাজ করে, কত অল্প পয়সা মাইনে পায়, কিন্তু পরীক্ষা কত ভালো রেজাল্ট করেছে, তুই কি করেছিস, এরকম। তা আমারও খালি মনে হয় যে আমাদের রাষ্ট্রপ্রধান না কখনো আমাদের ডেকে বকা দেয় যে এই দেখো কুরোসাও একটা দেশ, 1.5 লাখ মানুষ ওরা বিশ্বকাপে ফুটবল খেলছে, তোমরা 18 কোটি মানুষ কি করো, তোমরা তোমরা তো ফুটবলে যেতেই পারছো না কিছু একটা, মানে আমাদের রাষ্ট্রের থেকে যদি এরকম বকা দিতে পারে, মুরব্বীরা বকা দিতে পারে, তাই না? রাষ্ট্রপ্রধান তো আমাদের মুরব্বী, তো এরকম বাবা মার মতো আর কি, যে বাবা মা যেরকম অন্য সন্তানের সাথে তুলনা করে, তা আমাদের করতে পারে, তো এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশ ফুটবল খেলছে এখন ভালো, কিন্তু কাঠামো, মানে অবকাঠামো অনেক উন্নয়ন করতে হবে, মানে জেলা ভিত্তিক খেলাগুলো হচ্ছে না। আগে আমি মনে আছে আমি স্কুল লীগ খেলেছি, কিন্তু হ্যাঁ, যখন স্কুলে পড়তাম যে স্কুলের লীগ হতো, ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা হতো, তারপর পাইনিয়ার একটা প্রতিযোগিতা হতো, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লীগ, এভাবে ধাপে ধাপে ছিল, এবং কি বলে জেলাভিত্তিক ফুটবল লীগ হতো। আমি মনে আছে যে চাঁদপুর স্টেডিয়ামে আমি খেলা দেখেছি, যখন চাঁদপুরের জেলার দলগুলো, ওখানেও মোহামেডান আবহানি নাম থাকতো, চাঁদপুরে আরও বিভিন্ন নাম থাকতো, তখন তারা আবার ঢাকা থেকে বিদেশি আফ্রিকান প্লেয়ার যারা বিভিন্ন দেশে খেলতো, বিভিন্ন দলে খেলতো, হতো, তাদেরকে হায়ার করে নিয়ে যেত, আবার মাইকে প্রচার করত যে আজকে বিকাল পাঁচটায় আবাহনী মোহামেডানের খেলা হবে চাঁদপুর স্টেডিয়ামে, সেখানে অংশগ্রহণ করবে ঢাকা থেকে আগত ফুটবলার আসলাম এমেকা, এভাবে বলতো আর কি যে কারা কারা অংশগ্রহণ করবে মানুষদের আকর্ষণ করার জন্য। তো এই বিভাগীয় ফুটবল জেলাভিত্তিক ফুটবল করলে না নতুন নতুন প্লেয়ার আসবে আর কি, এটা একটা ব্যাপার। আর দিলওয়ালার এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে জার্মান ছোট দল পাইলে সাত গোল দিয়ে দেয়, এই যেমন কুরাসাও এবং ব্রাজিল। গিট্টু মিয়া আজকে মনে হয় চা বানানো বন্ধই করে দেবে, কাপটাপ ভেঙো না গিট্টু রাগটাক করে, দিলওয়ালা দেখো কি দুষ্ট কথা বলে। আচ্ছা তারপর ভাইয়া আর শুনতে পারবো না, খেলতে যাবো, এটা কি আবার? আসসালামু আলাইকুম ভাই, আমি রংপুর থেকে। হ্যাঁ ভালো করে খেলেন যাতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, হ্যাঁ এবার না হলে আগামীবার খেলবো আর কি, এবার তো না মানে আগামীবার না হলে পরের বার খেলবো আর কি, এইভাবে আশা নিয়ে যেতে যেতে মৃত্যু চলে আসবে আমার। আচ্ছা আমাদের বিশাল এক চিঠি লিখে পাঠিয়েছে গিট্টু মিয়া, এই চিঠি গিট্টু এটা ফেসবুকে দাও, এটা আমার পড়া সম্ভব না এই মুহূর্তে, অনেকক্ষণ লাগবে পড়তে, সময় শেষ হয়ে যাবে আর আমি অবসর টাইমে এটা পড়ে নিব। খসরু ভাই লিখেছে ফুটবল আসলে অনিশ্চয়তা বলা যায় না, ছোটবেলা যে ফুটবল দেখতাম সেটা এখন অনেক চেঞ্জ, ছোট ছোট দল জিতে যায় বড় বড় দল হেরে যায়, আমার ওয়াইফ তো আর্জেন্টিনা করে আর আমি ব্রাজিল করি, তবে মিলেমিশে খেলা দেখি, খুবই ভালো। ওকে ঝগড়াঝাটি করবেন না, এটা হচ্ছে আসল কথা। আর যেটা হচ্ছে যে ছোটবেলা যে ফুটবল দেখতাম এখন তো অনেক কিছু আধুনিক হয়েছে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসেছে, প্রতিযোগিতা বেড়েছে, আগে তো ফুটবল এই কম্পিউটারের বিশ্লেষণ করা হতো না, এখন কিন্তু একটা দল আরেকটা দলের সাথে খেলার আগে তাদের খেলাটা বিশ্লেষণ করে, তারা কোন দিক দিয়ে অ্যাটাক করে কি করে, এই প্লেয়ারের পরিসংখ্যান কি, এইসব জিনিস এগুলো আগে ছিল না। তো এখন এই কারণে খুবই প্রতিযোগিতামূলক ফুটবল, এবং আপনি দেখবেন যে এশিয়ার দিকে তাকিয়ে দেখেন যে এশিয়া আগে কিন্তু ইউরোপের সাথে কোনোভাবেই পাত্তা পেত না, খেলতে চার পাঁচটা গোল খেত, কিন্তু এখন দেখেন জাপান কোরিয়া কিভাবে চোখ রাঙাচ্ছে, না মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে নিবে কোনো এক সময় আমার মনে হয় যে এশিয়ার থেকে, এরকম হতে পারে। জাপান ফুটবলের জাপান এবং কোরিয়া এই দুইটা দেশ খুবই রিমার্কেবল আমি মনে করি, এবং খুব ভালো খেলছে, এবং জাপান তো কালকে দুই গোলে পিছিয়ে থেকে ড্র করলো আর কোরিয়া তো সেদিন জিতে গেল, এই কারণে এরা ভালো করবে একটা সময়। তারপর সায়েম সিয়াম আমাদের সাথে জয়েন করেছিল ধানমন্ডি থেকে, হাতিরপুর ভূতের গলি থেকে, মুকুল ভাই আপনি শাহবাগ মোড়ে দাঁড়ান আমি ভূতের গলি থেকে আসতেছি। আচ্ছা শাহবাগ মোড়ে শো শেষ করতে হবে তারপর যাব। ভাবনা কেমন আছো, মুকুল ভাবি রূপকথা কেমন আছে, আন্টি ভালো আছে তো? আচ্ছা সবাই ভালো আছে, আম্মাও ভালো আছে। নচিকেতার গান তুমি আসবে বলে, এই গান যদি প্লে লিস্টে থাকে তাহলে শুনলে খুব খুশি হব, তুমি আসবে বলে। আচ্ছা সুন্দর একটা গানের কথা বলেছেন, আমি দেখি যদি থাকে। কি অবস্থা দাদু, কেমন আছো? জাকারিয়া লিখেছে দাদু ভালো আছি, আর গানে যেতে চাই আমরা এই মুহূর্তে শিওনাম হিনের গান শুনবো, হাসিমু, গানটা শুনে ফিরে আসছি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
4: লেটস গো শুনবেন। ভ্রমণ সংক্রান্ত নানাবিধ তথ্য পেতে হলে আমাদের হাসিবের সাথে, ভালো শো, খুব ভালো লাগে। বিভিন্ন দেশের বর্ণনা দেয় অনেক গেস্ট আসে যারা বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে, এবং আমি তো অনেক দেশ দেখিনি, মানে এটা তো অর্থনৈতিক ব্যাপারও আছে, সব দেশে যাওয়া তো কঠিন। এমনি ছোটখাটো ইন্ডিয়াতে গেছি, দার্জিলিং দেখেছি। আসলে ভ্রমণ এমন একটা বিষয় যে আপনার কি বলে চোখের পর্দা আরো খুলে দিবে, আপনি অনেক কিছু দেখতে পাবেন। এবং মাঝে মাঝে আমি মনে করি যাদের সামর্থ্য রয়েছে এবং অনেক কম খরচও কিন্তু ভ্রমণ করা যায়, যদি আপনি কোনো দেশে যান, যেমন এয়ার টিকেটের ক্ষেত্রে আপনি যদি অনেক আগে টিকিট করে রাখেন তখন একটু কম দামে টিকিট পাওয়া যায়। ওই জিনিসগুলো করে তারপর যদি একটা গ্রুপ বানাতে পারেন যে 3-4-5 একসাথে যাবেন, তাহলে কিন্তু রুম শেয়ার করে সবকিছু মিলে আপনারা একটু কমে ঘুরে আসতে পারবেন। এবং আমার মনে হয় যে আমরা যারা এই কর্পোরেট যুগে চাকরি করেন, কর্পোরেট রোবটের হয়ে গেছি কাজকর্মের মাঝে, আমার মনে হয় যে 4-5 কিংবা বছরে 2-3 হলে সবচেয়ে ভালো, বছরে 3 হলেও ট্যুর দেওয়া উচিত, মানে 4 পর পর একটা ট্যুর দেওয়া উচিত। একটা দেশে দিলেন আর বছরে একটা বিদেশে দিলেন যদি সামর্থ্য থাকে, এটা খুব ভালো। এবং যদি সামর্থ্য নাই থাকে দেশে একটু ঘোরাঘুরি করবেন, কিংবা যদি সেই সামর্থ্য না থাকে ধরেন কক্সবাজার যেতেও, এখন আমি কি বলেছিলাম জানেন, কক্সবাজার গেতেও, এখন গেতেও না যেতে, কক্সবাজার যেতে অনেক খরচ হোটেল টোটেল সবকিছু মিলে। আপনি ধরেন আপনার এক বন্ধু থাকে জয়পুরহাটে, আপনি বললেন যে দোস্ত তোর বাসা বেড়াতে যাব, ওকে আপনি জয়পুরহাটটাই দেখেন না, সুন্দর করে একটা জার্নি হলো, তারপর জয়পুরহাটটা দেখলেন, হ্যাঁ একটু ঘুরলেন, তাতে আপনি বন্ধুর বাসায় থাকলেন, খরচ টরচও কম হলো, জয়পুরহাটটাও দেখে আসেন, মানে কিছু একটা যান আর কি, গেলে ভাল লাগবে। একটা ট্রাভেল শোর কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। রাকিব হোসেন, রাকিব আমাদের সাথে জয়েন করছে। মুকুল ভাই, ব্রাজিল ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে? আচ্ছা আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, এটা একদমই বাজে কথা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করি, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন এইসব যুদ্ধবিগ্রহ, এইসব দেশের সাথে কারোর সাথে কারো তুলনা করা এটা একদমই ঠিক হবে না। ওকে, সিফাত রহমান, মুকুল ভাই কেমন আছেন? গান শুনতে চাই, আকাশে তো মেঘলা না, আকাশ এত মেঘলা যেও না কো একলা। আচ্ছা ওকে, আমি সময় পেলে একটু লিখে রাখি, আকাশ এত মেঘলা শুনতে চান। আকাশ মেঘলা না, আসলে সন্ধ্যা হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে এখন, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, এই কারণে আপনার কাছে একটু মেঘলা লাগছে। ওকে আচ্ছা, তারপর রাকিব লিখেছে খালি আফগানিস্তান ফিলিস্তানের সাথে ব্রাজিল আর্জেন্টিনা, এটা কোনো তুলনা না, এটা নিয়ে কথা বললে এটা একটু কি বলে একটু কম দামি কথাবার্তা হয়ে যায়, একটু দামি কথা নিয়ে ঝগড়া করতে হবে। ওকে, আফনান লিখেছে হাসি মুখ, খুব সুন্দর, পছন্দের একটি গান, যুক্ত হয়েছি পৃথিবী নামক গ্রুপ থেকে, একটা কাটিং চা হয়ে যায়। আচ্ছা কাটিং চাটা কি গিফটু, বুঝতে পেরেছো যে কি চা চায়, কাটিং চা এটা কেমন চা রে ভাই, কাটিং চা তো আমি বুঝতে পারলাম না। তারপর সায়েম, আচ্ছা বিরিয়ানি খাবেন? সায়েম আস্তাকফিরুল্লাহ, আপনি কি বলেন, আমি তেহারি খাই, বিরিয়ানি খাবেন? আপনি কি বলছেন, বড় ভাইকে বলছেন আপনি বিড়ি আনবে, বিড়ি আনবে, আমি বিড়ি খাই না তো, বিড়ি আমি পছন্দ করি না, বিড়ি খাই না আমি। হ্যাঁ, আপনি তেয়ারি দিতে পারেন, আপনি আমাকে তেয়ারি অফার করতে পারেন। আপনি বলেন যে বিরিয়ানি, বিরিয়ানি খাবেন, আপনি কিভাবে আমাকে বিড়ির অফার করছেন? এমনি ট্যাক্সে সবকিছু দাম টাম বেড়ে গেছে, আপনি বলছেন যে বিরিয়ানি খাবেন, আমাকে তেয়ারি হলে ভালো হয়, তেয়ারি আমি খাবো, বিড়ি খাবো না। আসসালামু আলাইকুম, শুভ দুপুর আরবি জ্যোতি। সামান্তা নীরবে না শুনে এসে সবার সাথে আড্ডা দাও, মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। জ্যোতি আমাদের ধরতে পেরেছে, ঠিক কথা যে সামান্তা মন খারাপ করে বসে আছে, কেন আমি জানি না, কিছু একটা হয়েছে। আর মন খারাপের কিছু নেই, এই মুহূর্তটা তো আমরা সবাই আছি, তাই না? তাই এই মুহূর্তটা একটু অ্যাটলিস্ট আনন্দে থাকা উচিত আর কি। সামান্তা, হ্যাঁ, একটু কথাবার্তা বলো, আমাদের গালি গালাজ করো, দেখবে যে মন ভালো হয়ে যাবে। গালি কিন্তু একটা ভালো জিনিস মাঝে মাঝে ক্ষেত্রে, মানে এটা আমি উৎসাহিত করছি না। অনেক সময় দেখবেন যে রাগ টাগ উঠলে না, অনেক কিছু হলে না, দাপ দাপ মানে দাপ ধূপ গালি দিবেন, দেখবেন যে মন টন ফ্রেশ হয়ে যায়। কিন্তু শান্তি একটা, মানে বুক চাপা একটা ভাব থাকে না, এটা দেখবেন যে খুলে যায়। আমি দেখেছি এটা, হ্যাঁ, একদম মন খুলে। সামান্তা, একটু শালীন গালি দিয়ে আর কি, উল্টাপাল্টা গালি দিয়ে না, তবে যা মন চায় বলেন আর কি, আমরা আছি এখানে। মুকুল ভাই, মুকুল ভাই কটা ফুটবল গিফট করেন না? আচ্ছা, ফুটবল গিফট আমি কিন্তু করতাম আগে ছোটবেলায়, মানে কি আমি বড়বেলায় ছোটরা যখন খেলতো, আমি অনেক ফুটবল কিনে দিয়েছি আমার জমানো টাকা দিয়ে, যখন চাকরি করতাম না তখনও। দেখা গেল যে সামনে পাড়ার ছেলেরা ময়লা একটা ফুটবল দিয়ে খেলছে, আমি তাদেরকে ফুটবল কিনে দিয়েছিলাম, আমার অনেক রেকর্ড আছে। এবং কিছুদিন আগে একজনের সাথে দেখা, যে কিনা বিয়ে করে তার তিনটা বাচ্চা হয়ে গেছে, দাড়িটা রেখেছে এরকম বড়। যে মুকুল ভাই আমাকে চিনছেন? আমি তো একটু অবাক হয়ে গেলাম, বললাম যে চেহারা চিনতে পারতেছে, তিনটা বাচ্চা হয়ে গেছে, বুঝেন না, চিনা যায়নি ওই ছেলেটাকে। আরে, আপনি আমার ফুটবল কিনে দিছিলেন, তারপরে আমি চিনলাম, বলে আমি অমুক, এবার আমি তো এবার চিনলাম, আমি জড়িয়ে ধরলাম, আমি বাইরে, ভাই তুমি এত বড় হয়ে গেছো, বিয়ে শাদী করছো কা ভাই, আমার তিনটা বাচ্চা। আমি বাপরে বাপ, তিনটা বাচ্চা, ভেরি গুড। তারপরে বলল যে আপনি ফুটবল কিনে দিয়েছেন, তারপর তার কথা মনে পড়লো আর কি। এরকম আমি অনেককেই ফুটবল কিনে দিতাম আগে, ফুটবল ব্যাডমিন্টন খেলতে কর্ক কিনে দিতাম, মানে যখন যে সামর্থ্য ছিল, যে বাচ্চাদের সাথে থাকতাম তো, তারা বলতো যে ভাইয়া কর্ক নাই, এরকম বলতো, তখন কিনে দিতাম আর কি। আর ক্রিকেট বলও কিনে দিয়েছি অনেককে, আবার আমার বন্ধুরা আমাকে পটিয়ে ক্রিকেট বল কিনে নিত আমার টাকা নিয়ে, তারপর আমাকে আর খেলা নিত না। ক্রিকেটটা আমি একটু কম পারতাম, টেনিস বল দিয়ে খেলতে পারতাম, ওরা কাঠের বল দিয়ে খেলতো, আমি খুব ভয় পেতাম কাঠের বল দিয়ে ক্রিকেট খেলতে। আচ্ছা, আমাদের শফিক ভাই জয়েন করেছে আমাদের সাথে, শুভ বিকেল মুকুল ভাই, এইমাত্র যুক্ত হলাম আপনার সাথে, অনেক ধন্যবাদ ভাই, আপনাকে এতক্ষণ খুঁজতেছিলাম যে কোথায় আমাদের শফিক ভাই। খুব সুন্দর একটা গান শুনে ফেললাম তো আমরা, লতা মঙ্গেশকরের আশা শ্রাবণ। আচ্ছা, আর সিয়াম লিখেছে বিশ্বকাপ শেষ হয়ে গেলেই কে আর্জেন্টিনা করে, কে ব্রাজিল করে, তখন তাদের চেনা যায় না, এটা তো চেনার কোনো উপায় নাই আর কি। ঘটনা হচ্ছে ওয়ার্ল্ড কাপের সময় আর কি, একটু ঝগড়া টগড়া করি, তারপর তো সব ভাই ভাই, ওয়ার্ল্ড কাপের সময় ভাই ভাই থাকবেন, এই ঝগড়ার মধ্যে তো একটা আনন্দ আছে, আমি তো ভালো লাগে আমার ঝগড়া করতে। অহনা লিখেছে জার্মানির খেলা দেখলেই বোঝা যায় ওরা হিটলারের দেশের মানুষ। আচ্ছা আচ্ছা, তারপর আপনি বাসায় থাকলে ঢাকা এফএম অন্যান্য প্রোগ্রামগুলো শুনেন কিনা ভাইয়া? আচ্ছা অহনা, আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, আমি ঢাকা এফএম না, আমি আসলে রেডিওতে চাকরি করি 20 বছর হয়ে গেছে, 2006 সাল থেকে শুরু করেছি। তা আমি এটা কোনো অহংকার করে না, ভুল বুঝবেন না, আমি আমার শো ছাড়া আমি কোনো প্রোগ্রাম শুনতাম না, মানে আমার শোই আমি শুনি না, মানে আমি শোতে কথা বলি। প্রথম দিকে রেডিও যখন শুরু হলো তখন আমি একটু কয়েকজনকে শুনেছিলাম, আমার সাথে সহকর্মী যারা ছিল, আমরা তো একদম ফার্স্ট জেনারেশন রেডিওর, তা তখন শুনে দেখলাম কি যে আমার মধ্যে ওদের কথার একটা টোন চলে আসে, কিংবা ওরা কি বলে আমি ওরকম আমার মধ্যে চলে আসে। তখন আমি চিন্তা করলাম যে না, আমার একটু সক্রিয়তা বজায় রাখা উচিত, এবং আমি রেডিওতে দেখবেন যে একদম নর্মালি বাসায় যেভাবে কথা বলে এভাবে কথা বলি। আমি জানি না অন্যান্যরা, আমার মনে হয় না কোনো আর যেভাবে কথা বলে, সবাই একটু কি বলে একদম ফর্মাল ওয়েতে কথা বলে, তা আমি একটু বাসাবাড়ির মতো কথাবার্তা বলি আর কি, এটা হচ্ছে আমার আইডেন্টিটি। তা আমি ওই কারণে কারো রেডিও শুনি না কেন, যে কোনো আর্যের কোনো কিছু আমি কপি করতে চাই না, আমি আমার মতো কথা বলতে চাই, আমার কথা বলতে ভালো লাগে, আমি আপনার সাথে যেভাবে কথা বলছি বাসাও সেভাবে কথা বলি, বন্ধুদের সাথেও সেভাবে কথা বলি। ওকে, তো এই কারণে আমি কোনো একটা টাইপের মধ্যে বন্দী হয়ে যেতে চাই না, এই কারণে আমি আসলে কারোর রেডিও প্রোগ্রাম টোগ্রাম আমি শুনি না, কারণ এগুলো শুনতে শুনতে মাথার মধ্যে ঢুকে যায়। আচ্ছা, বলেন তো মুকুল ভাই, বর্ষাকালে কোন খাবারটা খেতে খুব মজা লাগে? বর্ষাকালে আমার মুড়ি মাখানো খেতে খুব মজা লাগে আর কি। হ্যাঁ, ছোলা টোলা দিয়ে একদম, টমেটো থাকবে, পেঁয়াজ মরিচ দিয়ে কঠিন মুড়ি মাখা হবে। ফাতেমা জাহান মদিনা, মুকুল ভাইয়া আমার জন্য গান প্লে করেন, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। আচ্ছা, তুমি আমি আছি কাছাকাছি, অনেক ভুল লিখেছেন, যাই হোক আমি বুঝতে পেরেছি কোন গান শুনতে চেয়েছেন। অহনা ইসলাম, আপনি যখন হঠাৎ করে জোরে হাসি দেন তখন আপনাকে একদম মিশা সদাগরের মতো লাগে ভাইয়া। শয়তান কি বলছিস, এক হাত আর এক হাতে ধরিয়ে দেবো তোর। আচ্ছা, তারপর ফাতেমা মদিনা, ছোটবেলায় সামান্য আঘাতে আমরা চিৎকার করে কাটতাম যাতে সবাই শুনতে পায়, আর আজ বড় হওয়ার পর আমরা বুক ফেটে গেল নিঃশব্দে হাসি যাতে কেউ টের না পায়। বড় হওয়া মানেই বোধ হয় নিজের কান্নার শব্দকে অন্যের হাসির আড়ালে লুকিয়ে ফেলার এক অদ্ভুত কৌশল শেখা। আমাদের এই সাইলেন্ট স্ট্রাগলগুলোর সাক্ষী কেবল মাঝরাতের বালিশ আর আয়নার সামনের ক্লান্ত মুখটা। নিজের অপ্রাপ্তিগুলো জমানো থাক, তবুও জীবন চলুক নিজের গতিতে। খুবই সুন্দর একটা লেখা লিখেছেন এবং লেখাটার মধ্যে অনেক কঠিন কথা লুকিয়ে আছে। ওকে, ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, সাইফুর রহমান লিখেছে। কুড়াল খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না, তাই প্রত্যেক বস্তু তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারো সাথে কারো তুলনা করে মূল্যায়ন করা ঠিক নয়, প্রত্যেকেরই আলাদা যোগ্যতা আর বিশেষত্ব রয়েছে, সঠিক জায়গায় ব্যবহার হলে ছোট মানুষও বড় অবদান রাখতে পারে। চমৎকার কথা, আমাদের গিট্টু জিয়া তো জ্ঞানী কথা বলতে পারে, আমি তো ভেবেও পাই না, দারুণ কথা বলেছে। নেইমার জুনিয়র বিহীন ব্রাজিল দল জয় হওয়া অনেক কঠিন, চট্টগ্রামের পটিয়া থেকে রাকিব লিখেছে। উম্মে রায়হান, শুভ বিকেল মুকুল ভাইয়া, সাইফুর, তারপর ফাতেমা, সবার এসএমএস গুলো পড়ে দিলাম। এবার খুবই সুন্দর একটা গান শুনবো আতিফ আসলামের কণ্ঠে।

ছয়টা বেজে গেছে, এক ঘন্টা বেজে গেছে, এক ঘন্টা বেজে গেছে, এক ঘন্টা পার হয়ে গেছে আর কি। ওকে, আর সামান্তার মনটা খারাপ, বেচারা চুপচাপ বসে আছে। আমাদের খুব ভালো একজন বন্ধু, সবসময় আমাদের একটু মাতিয়ে রাখে। যাই হোক, আমরা হোয়াটসঅ্যাপের দিকে অনেক কমেন্ট চলে আসছে। চট্টগ্রাম পটিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছিল, আচ্ছা, সে লিখেছে আফা রাগ করুন, আবার ব্রাজিলের নেইমারের ছবি। আচ্ছা, রাগটা করি নাই কিছু, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক করতে আমার ভালো লাগে, মারামারি করতে চাই না আর কি একরকম। আচ্ছা, আসসালামু আলাইকুম মুকুল দাদু, কেমন আছো? আমি আব্দুর রহমান রাসেল, রংপুর থেকে। আচ্ছা, স্রষ্টার পথে লেখা আব্দুর রহমান রাসেল। আচ্ছা, একটা কবিতা লিখেছে অনেকদিন পরে, খুব সুন্দর লেখার চেষ্টা করে, আমার ভালো লাগে রাসেলের এই আগ্রহটা। আচ্ছা, সে লিখেছে এই ধুলোবালি আর স্বার্থপরতার শহরে সবাই যখন নিজের স্বার্থ খোঁজে, কোনো মানুষও যখন রাখে না খোঁজ, প্রতিনিয়ত টাকা সোসাইটি প্রতিপত্তি যশ খ্যাতির পিছনে ছুটে চলে রোজ, তখন আমার রব বলে আমার দিকে ফিরে আয়, আমাকে পাবি রোজ, তুই আমাকে না ডাকলেও আমি তবু রাখি যে তোর খোঁজ, প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড রোজ, যে আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে, বিনা স্বার্থে খোঁজ খবর রাখে, আমি গিয়েছি তারই কাছে, তিনি আর কেউ নন, তিনি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, তার সন্তুষ্টি অর্জন করতে চলেছি তারই পথে। বাহ, অনেক সুন্দর হয়েছে। এবং সত্যি তাই, যে আমরা আমাদের ব্যস্ততার কারণে আমাদের জীবন, এই চাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সংসার বলেন, সবাই ব্যস্ত, মানে একটা কাজ নিয়ে ব্যস্ত এরকম, তা আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু অনেক কিছু পরও সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মনে রাখে না। তো এই কারণে সেদিন একটা লেখা দেখছিলাম যে খুব ভালো লাগলো, যে তুমি নিজেও জানো না যে তোমার অজান্তে সৃষ্টিকর্তা তোমাকে কত বড় বিপদ থেকে কতবার বাঁচিয়েছেন। আমরা কিন্তু জানি না, চলছি তেমন হচ্ছে যে না আমি তো দিব্যি পালোয়ান, আমি তো এমনিই চলে আসলাম, কিন্তু না, অনেক বিপদ। বাসার থেকে আসলাম, আমি তো একটা হেঁটে আসছি, একটা বাইক কিংবা একটা গাড়ি তো আমার গায়ের উপর উঠে যেতে পারতো, তাই না? আল্লাহ হয়তো আমাকে রক্ষা করেছে, চলে আসছি, তাই না? তো এই কারণে স্রষ্টার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই সবসময় থাকা উচিত। রাসেলকে ধন্যবাদ সুন্দর একটা লেখার জন্য। আমাদের দিলওয়ালা আবারও লিখেছে ভাই গো ভাই, যে হাসি দিলেন পুরাই তরুণ ছেলের মতো মনে হলো, আমাকে আবার দিল মন, এই সামান্ত আমারও মন খারাপ, বুঝছো, আমার মন ভালো নেই। ওই দেখো, আমি যে হাসি দিয়েছি বলে আমি নাকি এখন তরুণ হয়ে গেছি, আমি কি বৃদ্ধ হয়ে গেলাম নাকি? আরে বৃদ্ধরও তো একটা সৌন্দর্য আছে, বৃদ্ধ হবে না মানুষ, মানুষ তো বড় হবে, গাছও তো বৃদ্ধ হচ্ছে, সবাই বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমার বন্ধু কালকে আড্ডার মধ্যে বসে আছি, তা আমার বন্ধু বলছে এই দেখছোস, খেয়াল করছোস কেমন জানি বয়স চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি, হ্যাঁ আমি তো সবচেয়ে বেশি খেয়াল করি, কারণ বেকার মানুষরা সবচেয়ে বেশি খেয়াল করে, কারণ আমি তো এই রেডিওতে আসি একদিন আর ওই ভয়েস টয়েস দিতে যাই বিকেলবেলা সন্ধ্যাবেলা, আমি তো বেকারই, হ্যাঁ কোনো কাজকর্ম নাই, তা আমি ভাবি আর দেখি যে সময় চলে যাচ্ছে। আর যারা অ্যাটলিস্ট অফিসে কাজ করে, এদের একটু কাজের মধ্যে থাকলে এই জিনিসগুলো চিন্তা আসে না, কিন্তু যখনই নিরিবিলি হয়, ছুটি পায়, এই ঈদের ছুটি ছয় দিন দেওয়া কিন্তু বিপজ্জনক, বুঝছেন, যাতে মানসিক রোগী হয়ে যায়। এরা করে কি ছুটি না পেতে পেতে, মানে এমন একটা অবস্থায় গেছে যে ছুটি বেশি পেলে কেমন জানি হয়ে যায়, মানে আমি দেখলাম যে এরা কেমন জানি ব্যাবুলা, মনে হয় যে হঠাৎ করে মনে হয় সৌদি থেকে বাংলাদেশে আসছে আর কি, 14 বছর পর এরকম, যে ছয় দিনের ছুটিও লোড নিতে পারে না, কারণটা কি, মানে মেশিনের মতো কাজ করতে থাকে, তারপর যখন ছুটিটা পায় তখন ভাবে এরকম জীবন তো শেষ হয়ে যাচ্ছে, জীবন কি হবে। তা আমি তো ভাই বেকার থাকি নর্মালি, সবসময় ভাবি আমার কাছে এটা কমন আর কি, জীবন শেষ হয়ে যাচ্ছে, একদম সত্যি কথা। তা এখন আমাদের দিলওয়ালা বলছে যে আমার হাসিটা নাকি তরুণ ছেলের মতো মনে হয়েছে, দেখেন আমাকে আবারও শেষ করে দিল সে, ওই বাসের ওই হেল্পারটার মতো, হেল্পার বলে যে চাচা ভাড়াটা দেন, আরে আঙ্কেল পর্যন্ত থাক, চাচা বলা কি দরকার আমাকে। আচ্ছা, এই মাথার চুলটা সমস্যা, আপনি দেখবেন যে চুল পড়ে গেলে না মানুষকে একটু বয়স্ক লাগে, আমার এই বয়সের চেয়ে চুলটা পড়ে যাওয়াতে আমি একটু এই চাচা সম্বোধনটা বেশি শুনছি, চুলটা থাকলে একটু ভালো হতো। আচ্ছা, যাই হোক, চাচা বলুক আর মামা বলুক কোনো সমস্যা নাই, জার্মান দুর্বল পেলেই তার সাতটা গোল দিয়ে দেয়, এদের মনে দয়া মায়া নাই, তাদের উপর রাগ করলাম। আহ, আতিফ আসলাম, এই গানটা 500 বার হবে শুনেছি, যতই শুনি ততই ভালো লাগে, কি চমৎকার জাদু মাখা মায়াবী ভয়েস। এবং দিলওয়ালা, আমি এই কথাটা একটু আগে বলতে গিয়েছিলাম যে আমি আপনাদের জন্য, আপনারা মনে করেন যে আমি চুপচাপ সত্যি বসে থেকে, আমার অনেকগুলো কাজ থাকে, মানে এখানে আপনাদের একটা গান বাজানোর পর আপনাদের এসএমএসগুলো একটু দেখি, হোয়াটসঅ্যাপে দেখি, তারপর আবার নতুন এরপরে কোন গানটা বাজবে ওইটা খেয়াল করতে হয়, আমার অনেকগুলো কাজ থাকে, কিন্তু এবার একটু ফ্রি ছিলাম, কারণ আমি পরে কি গান বাজবে ওইটা আমার রেডি করা ছিল, এই কারণে আমি তেরে সাং ইয়ারা গানটা শুনলাম। এটা তো অনেক কমন গান, অনেক শুনেছি, আজকে না অদ্ভুত ভালো লাগলো, মানে সত্যি, মানে যে দিলওয়ালার সাথে আমি একমত, অদ্ভুত সুন্দর একটা গান, আর
আতিফের মানে এত অসাধারণ ভাবে গিয়েছে, মানে একদম সত্যি একদম মনের লাগার মতো। আমি চুপচাপ পুরো, আমি কিন্তু পুরো গানটা একদম মন দিয়ে শুনেছি, কোনো কাজ করি নাই। হ্যাঁ, তাই দেখলাম যে না বেশ মানে খুব ভালো লাগলো, অনেকদিন পর মনে হচ্ছে যে একটু মন দিয়ে গান শুনলাম আর কি। তা আসলে গানের কথা কিংবা কোনো কিছু ইয়া হলে ভালো লাগে, সুরটাও। যেমন আমি হিন্দি বুঝি না, কিন্তু সুর তো বোঝা যায়, তাই না? সুরের গানের একটা ভাষা আছে, সেই ভাষাটা ইংরেজি হোক, পার্সি হোক, হিন্দি, অ্যারাবিক যাই হোক না কেন, ওটা বোঝা যায়। আচ্ছা, জাকারিয়া লিখেছে, মন খারাপ থেকে বের করার জন্য হাতে জমে থাকা ছোট ছোট কাজ থাকলে করতে হয়, তাহলে মন ভালো করার জন্য এটা সহায়ক। আর আমি তো খাবার খাই বেশ মন খারাপ, এটা আমার ক্ষেত্রে বেশি কাজ করে। না, জাকারিয়া ঠিকই বলেছে, ছোট ছোট কাজ করলে মন ভালো হয়, এটা ঠিক। তবে আমি যেটা করি, যে মন খারাপ থাকলে আমার যেটা কাজ, সেটা হচ্ছে যে আমি ঘুরতে বের হয়ে যাই। হ্যাঁ, মানে আমার বন্ধু রয়েছে, যে বললাম যে আমার ডেন্টিস্ট বন্ধু রয়েছে, তার চেম্বারে গিয়ে বসে থাকি, সে রোগী দেখে, কিন্তু যে ওয়েটিং রুমে তো টিভি টুবি আছে, টিভি এসি সব কিছু আছে, সুন্দর করে গরমের মধ্যে ঠান্ডা হই, টিভি দেখি। আর যদি বন্ধুরা না থাকে, আমি হাঁটি, আমাদের এখানে তালতলা তো বিখ্যাত খাবারের দোকানের জন্য, কিছু খাই, রাস্তা দিয়ে হাঁটি। তা আমি মন খারাপ বলে আমি ঘর থেকে বের হয়েছি, এটা হচ্ছে আসল কথা। এখন আবার মেয়েদের ক্ষেত্রে আবার সবসময় ঘর থেকে অ্যালাউ করে না, যে হঠাৎ করে কই যাচ্ছে এটা। তবে আমি মন খারাপ বলে আমি ঘর থেকে বের হয়ে যাই, আমার ঘরের মধ্যে চুপ থাকলে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই গানটা কি পাওয়া যাবে কি, ভালোবাসি বলে দাও, পিরান খানের, একটু দেখতে হবে, ভালোবাসি বলে দাও, এটা কেমন গান আবার? আচ্ছা, ভালোবাসি বলে দাও না, ভালোবাসি বলে দাও। আচ্ছা, পিরান না? আচ্ছা, আমি দেখি খুঁজে পাই কিনা, খুঁজে পেলে অবশ্যই শুনিয়ে দিব। আরো অনেকগুলো কমেন্ট, কিন্তু তার আগে আমরা একটা গান শুনে ফিরে আসি। খুব সুন্দর একটা গান, আমাদের ভাবনা শুনতে চেয়েছিল, তাকে তো না করতে পারি না, বলেন না, মানে ভাবনা শুনতে চেয়েছে। হ্যাঁ, আমাদের এত একনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আমাদের আর্জেন্টিনার সাপোর্টার, গিট্টু এবার খেপে গেছে। হ্যাঁ, এই গানটা দিলওয়ালা, দিলওয়ালার ভাল লাগবে, আবার আমাদের শফিক ভাইয়েরও কিন্তু এই গানটা খুব ভালো লাগবে। খুব মন দিয়ে শুনলে না গানের কথাগুলো, অদ্ভুত, সুরটাও সুন্দর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা এফএম 90.4। অনেক কথা বললাম, বলেই যাচ্ছি তো, কথা তো বলেই যাচ্ছি। এর মধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের অঙ্কুর বড়ুয়া, আচ্ছা ব্রাজিলের সাপোর্টার, জার্সি পরে আমাদেরকে ছবি পাঠিয়েছে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া, ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা আরেকটা জিনিস, আমার বন্ধু কালকে বলছিল, কথাটা একদম মিথ্যা না, মানে মেয়েরা তো জার্সি পরে, মেয়েরা এমনি সুন্দর, আল্লাহ সুন্দর করে বানিয়েছেন মেয়েদেরকে, তারা জার্সি পরলে খুব সুন্দর লাগে, কিন্তু আমি কেন জানি না এটা আপনাদের সাথে মিলবে কিনা, ব্রাজিলের জার্সিটা কিন্তু মেয়েদের অনেক মানায়। আপনি খেয়াল করে দেখবেন যে মেয়েরা যখন ব্রাজিলের জার্সি পরে, আমি যদিও আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনার জার্সির চেয়েও ব্রাজিলের জার্সিটা যদি মেয়েরা পরে তাদেরকে অনেক সুন্দর লাগে। স্টেডিয়ামও দেখবেন যে দেখলাম সেদিন পড়েছে, আর এমনিতে আমাদের সবাই যে শখ করে জার্সি কিনছে, তাই মেয়েরা ব্রাজিলের জার্সিটা পরলে অনেক সুন্দর লাগে। তবে আমার মনে ধারণা অধিকাংশ মেয়ে মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার, না আমার আমার ধারণা আর কি, এটা সত্যি কিনা যায় না, একটু ইয়েস নো করে বলেন তো, একটু হানা বলেন তো আমার কথার সাথে একমত কিনা, মানে মেয়েরা মনে হয় বেশি আর্জেন্টিনা করে। আচ্ছা এবার পেলের যাচ্ছে কি পড়বি, আচ্ছা কি এবার বুঝতে পারছি। আচ্ছা কালকে রাত্রে আমাদের বাসায় জায়েদ মামা এসেছিল ভোলা থেকে, তখন আমাকে বলল আমিয়া তুই চল জার্মান এবং বিপক্ষ ম্যাচের খেলা দেখি, তখন 7টা গোল দিলে জার্মান, তখন জায়েদ মামা সিয়াম ভাগিনাকে 7-up খাওয়ানো, সিয়াম খুব খুশি হলো। বাহ, একটা সুন্দর একটা গল্প লিখে পাঠিয়েছে আর কি, ভালো লাগলো। 7-up খেয়েছেন না? এই একটা কোলা দেখেন বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে দিল না, মানে আসলে যে বলে না যে সৃষ্টিকর্তা চাইলে কাকে কখন কি করবে, কোন দেখবেন যে রাস্তার ফকির, দেখবেন যে রাজা হয়ে গেছে, হ্যাঁ রাজা ফকির হয়ে যেতে পারে। এবং আমরা দেখি তো আমাদের বাস্তব জীবন থেকেই, দেশের প্রেক্ষাপটেই দেখবেন যে মানে কত ক্ষমতাশীল মানুষ একসময় নাই হয়ে যায় এরকম, মানে আল্লাহ কখন কাকে কি দেয় এরকম। তা আমি এই এক খেলা নিয়ে, মানে এই যে একটা কোলার সংখ্যা নিয়ে আপনি চিন্তা করেন, মানে পুরো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হয়ে গেছে, আপনি খেয়াল করছেন? এবং এই ব্র্যান্ডিং করতে কত হাজার কোটি টাকা দরকার ছিল, কত হাজার কোটি টাকা ব্র্যান্ডিং হয়ে গেছে, মানে একটা খেলার সংখ্যা নিয়ে এবং মানুষের ট্রল করা নিয়ে, তাই না? একটা অদ্ভুত ব্যাপার। এফ এম পোকা ময়মনসিং থেকে, আজকে একটু আগে আগে আসলো মনে হয়, কাজকাম নাই নাকি? আচ্ছা, যার জন্য আর কিছু করার ক্ষমতা নেই তার জন্য দোয়া করুন, দোয়াই মানুষের সর্বোচ্চ ক্ষমতা। সুন্দর লিখেছেন, কথা মিথ্যা না কিন্তু। এবং আমি এই যে দোয়ার কথা বলি, অনেক সময় মানুষ মনে করে যে দোয়া করলে কি হয়, দোয়া করলে মন থেকেও কিন্তু একটা শক্তি পাওয়া যায়। যখন আমি বলি যে আমার জন্য দোয়া করবেন, আমি মনের মধ্যে সাহস পাই। এবং আমার যে খালার কথা বললাম না অসুস্থ, তা খালা কালকে রাত্রেবেলা 11:45 সময়, মানে হসপিটালে তো এখন ডাক্তার থাকে, রাউন্ডে থাকে, দেখা যায় যে কথা বলতে পারে না, তা 11:45 সময় হয়তো তার ঘুম আসছে না, আমাকে ফোন দিল, তখন বললো যে বাবা শরীর তো খারাপ, আমার খালার জন্য একটু দোয়া করবেন, ওই গতদিন বলেছিলাম নানা রকম জটিলতা, এখন কিডনিতে সমস্যা, তারপর আবার ডায়াবেটিস হয়েছে, হার্টের প্রবলেম, আবার ওই যে এখানে সিজ ধরা পড়েছে, মানে নানা রকম জটিলতার মধ্যে, আল্লাহ কি করে জানি না, সবাই একটু আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়। তাই রাতেবেলা ফোন দিল, দিয়ে বললো যে বাবা সবার কাছে ক্ষমা চাইছি রে, মরে যাবো মনে হয় এরকমভাবে বললো। আমার খুব মন খারাপ লাগলো যে আমার জন্য আমাকে মাফ করে দিস আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করিস। তো এখন এই যে পেশেন্ট, সে দেখেন এতগুলো রোগ নিয়ে সে দোয়া চাইলো কেন, সে তো বলতেই পারতো যে না আমার কোনো লাভ হবে না। এই দোয়াটা চাইলে আমিও আবার তাকে আশ্বস্ত করলাম যে খালা অনেক দোয়া করছি, দেখেন আমি তো তার জন্য কিছু করতে পারছি না, মানে না পারছি অর্থনৈতিকভাবে, না পারছি শারীরিকভাবে, আমার এক মামা আছে সে দৌড়াদৌড়ি করছে বেশি করে, তার আপন বড় ভাই যে সেই মামা দৌড়াদৌড়ি করছে, তা আমি কিছু হয় না, যেতেও পারি না দূরে হসপিটাল, আবার যাব ভাবি, আবার দেখা যায় যে ওই মানে ভিজিটর তো সবসময় অ্যালাও না, এই কারণে একটু ঝামেলা। যাই হোক, যেটা হোক, যে খালাকে যখন আশ্বস্ত করলাম যে খালা আমরা সবাই দোয়া করছি, খালা একটু খুশি হলো। তো এই জিনিসটাই, মানে দোয়া মানুষকে শক্তি দেয়, আমি দোয়া করলে এবং দোয়া কাজেও লাগে আমি দেখেছি। এবং যারা ভালো মানুষ তাদের দোয়া বেশি কাজে লাগে। সবসময় নিজের মনকে যখন যত পরিশীলিত করবেন, মানে পরিশীলিত করবেন, শুদ্ধ থাকবেন, ততই দেখবেন যে সৃষ্টিকর্তা আপনার কথা শুনছে। ওকে, তারপর আসসালামু আলাইকুম সৈয়দপুর থেকে প্রিয় মুকুল ভাই রায়হান, সৈয়দপুর থেকে আমাদের রায়হান জয়েন করেছে, আমাদের খুব ভালো একজন শ্রোতা, সবসময় আমাদের সাথে থাকে। আচ্ছা, আর গিট্টু মিয়া লিখেছে, ভাইজান সত্য কথা বলতে কি আতিফের গান শুনলে একটা মনে শিহরণ জাগে। ভাইজান এখানে কিন্তু গিট্টু লাগিয়ে দিলেন, আমি ব্রাজিল বলে বলবেন খুঁজে দেখি, আর আর্জেন্টিনা বলে ভাবনা, আর্জেন্টিনা বলে তার পছন্দের গানটা চালিয়ে দিলেন, এটা বৈষম্য সৃষ্টি করলেন। ছি ভাইজান ছি, এই কেলেঙ্কারি টিম নিয়ে আপনি, কেলেঙ্কারি টিম নিয়ে, এত কেলেঙ্কারি টিম নিয়ে আপনি বড়াই করেন, যারা ফুটবলকে ভলিবল হিসেবে মনে করে, ওই যে আবার শুরু করে দিল আর কি। ঘটনা হচ্ছে ব্রাজিলের গান তো খুঁজেই পাচ্ছি না আমি কিভাবে বাজাবো। হ্যাঁ, ব্রাজিলের গান পাওয়া যাচ্ছে না, আর্জেন্টিনার গান অ্যাভেলেবল সবসময়। আচ্ছা, জীবনকে আমরা যে দৃষ্টিতেই দেখি জীবনটা অনেক অনেকটা সেভাবেই আমাদের সামনে ধরা দেয়, কিন্তু মানুষ অন্যদের সুখ দুঃখকে এত বেশি লালন করে যে নিজের জন্য বাঁচার সময়টুকু আর খুঁজে পায় না, তারপর একসময় বিষণ্ণতাকে নিজের নিয়তি ভেবে বসে। আমার মনে হয় অন্যের জন্য বাঁচা সুন্দর, কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা নয়। ভালো সময়কে উপভোগ করতে না পারলে খারাপ সময়ের কষ্টই শুধু বড় হয়ে ওঠে। জীবনকে সবসময় ত্যাগের গল্প বানাতে হবে এমন কোনো নিয়ম নেই। বাহ, অনেক গভীর কথা বলেছেন, সুন্দর করে লিখেছে আমাদের জাকারিয়া। জাকারিয়ার লেখার ধরন আমার ভালো, ওর জীবনবোধ অনেক ভালো, আমি সবার সামনে প্রশংসা করলাম। মানে লেখা দেখলেই বোঝা যায় যে মানুষের জীবনবোধ, মানে জীবনটাকে কে কিভাবে দেখে, সেই শক্তিটা জাকারিয়ার খুব প্রখর। আচ্ছা, আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান ভাই চলে আসছি উত্তরা থেকে, অফিস থেকে বের হলাম, আমার খালু বৃহস্পতিবার ইন্তেকাল করেছে, রংপুর গিয়েছিলাম, গতকাল ঢাকায় আসছি, মনটা খুব খারাপ। যদিও মৃত্যুর চিরন্তন সত্য, তবু হঠাৎ মৃত্যুটা মনকে বোঝানোটা অনেক কষ্টের। অবসান ভাই, আপনার খালুর জন্য দোয়া করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করবে, আমি এই প্রত্যাশাই করি। আর আমাদেরও এক পরিচিত, খুব আত্মীয়র মতোই বলা যায়, তার গল্পটাও একটু পরে বলব, নি আপনি বলাতে মনে হলো, গত সোমবার মৃত্যুবরণ করেছে, তা আমি দুঃখিত, সোমবার না মঙ্গলবার দিন, আজকে তো সোমবার, মানে আমার মৃত্যুবরণ করেছে, তাদের বাসায় গিয়েছিলাম, সেই গল্পটাও বলবো। আপনার খালুর জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওকে, তারপর দিলওয়ালা লিখেছে, জি ভাই গানটি অনেক ভালো, 2014 সালের কথা বলছি, রমজান মাসে খেলা ছিল, সেহরি খাওয়ার সময় মসজিদে ডাকা হয়, সব উঠি জেক্কা সেহরি খাই লেক্কা, মাইকে বলছে ব্রাজিল 7 গোল খালাইছে, বিশ্বকাপ আসলে মনে পড়লে হাসি পায়। আচ্ছা, ওকে, আর 7 গোল নিয়ে আর কষ্ট দিতে চাই না, গিট্টু চাওয়ানো বন্ধ করে দিয়েছে আপনাদের দিলওয়ালার অত্যাচারে। দিলওয়ালা কি শুরু করলো না, আমি তো কিছু বলি না, না আমি 7 গোল নিয়ে কিচ্ছু বলি না, 7 গোল তো খেতেই পারে মানুষ, কিচ্ছু বলি না, এটা নিয়ে একটাবারও বলি না, বলছি 7 গোলের কথা একবারও বলছি আমি, একবারও বলি না।

0: আছেন তো ফিলে, মাগার কত জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
2: মজা তো কিছু লাগেই। ওকে, ঢাকা FM শুনছেন এবং আমি মুকুল আছি আপনাদের সাথে। আর যারা নতুন আমার সাথে একটু পরিচয় নেই, হ্যান্ডশেক করেন ভাই। আমার নাম হচ্ছে মুকুল। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আর স্টুডিও হইতে এই মুহূর্তে 6:24। অহনা ইসলাম লিখেছে, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলতে খেলতে দুনিয়া থেকে ফুটবল খেলা উধাও হয়ে যাবে। আচ্ছা, আমি অহনার সাথে 1000% দ্বিমত পোষণ করছি যে ফুটবল খেলা উধাও হবে না, হয়তো আমরা থাকবো না, বাংলাদেশ খেলতে পারবে না, এটার কথা বলছেন। তবে আমার মনে হয় যে সঠিক পরিকল্পনা করলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেও পারে। মানে আমি কিন্তু আশাবাদী মানুষ। মানে সঠিক পরিকল্পনা আপনার করতে হবে, মানে ফুটবলের জোয়ান নিয়ে আসতে হবে। আপনি খেয়াল করেন যে বাংলাদেশ কি কখনো ভেবেছিল যে ক্রিকেট বিশ্বকাপ খেলবে? আপনি খেয়াল করেন তো, এই ক্রিকেটে অল্প কাটা দেশ, তার মধ্যেও কি বাংলাদেশের, আমি তো ছোটবেলার থেকে মনে আছে আমার, হ্যাঁ, আমরা ক্রিকেটের কিন্তু এরকম চিন্তা করি নাই। কিন্তু এখন আপনি দেখেন যে এবার যে অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ড থেকে ধরু করে মানে দুনিয়া সবাইকে তাবৎ সব হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, তাই না? হয়তো কোনো কাপ পায়নি, কোনো টুর্নামেন্ট জিততে পারেনি কিংবা এরকম, কিন্তু বিশ্বকাপে খেলছে, বাংলাদেশকে সমীহ করে সবাই খেলছে, তাই ক্রিকেট বিশ্বকাপে তো খেলছে, ফুটবলও সম্ভব। তো এটার জন্য পরিকল্পনা, আমি যেটা বললাম যে প্রতিটা জেলায় লিগ হতে হবে, মানে 64টা জেলায় যদি 64টা লিগ হয়, আপনি খেয়াল করেন একটা করে প্লেয়ার বের হলে কিন্তু 64টা প্লেয়ার বের হবে। আপনি ধরেন চাঁদপুর থেকে একটা প্লেয়ার বের হলো, কুড়িগ্রাম থেকে একটা, 64টা জেলায় যদি একটা লিগ হয়, সেই লিগ থেকে 64টা প্লেয়ারকে আপনি প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে এরা আবার ঢাকা লিগে খেলবে, প্রিমিয়ার লিগের মধ্যে খেলবে, এবং বিভিন্ন কর্পোরেট হাউসগুলোকে ইনক্লুড করুন, মানে যেগুলো হয় আর কি, লা লিগা এরকমের মতো। মানে জাপান দেখেন ফুটবলে কিভাবে ক্লাবগুলোকে সমৃদ্ধ করে কত দূর চলে গেছে, এই যে সৌদি, কাতার, তারা কিভাবে ফুটবল খেলছে, তারা কিন্তু তাদের লিগটাকে জমিয়ে তুলেছে। ওকে, তো আমরা সেভাবে করলে প্লেয়ার বের হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আর আমি মাঝে মাঝে কল্পনা করি যে এই জিনিসটা কি সম্ভব কিনা। ধরেন 10 বছরের একটা বাচ্চা, মানুষ ক্যাডেট কলেজে পড়তে যায় না, এরকম 10 বছরের একটা বাচ্চা তার বাবার সাথে, বাবা মার সাথে, পরিবারের সাথে সরকার থেকে চুক্তি করবে, মানে একদম বাফুফে ফুটবল ফেডারেশন থেকে চুক্তি করবে। ধরেন আমি 5টা বাচ্চা আমার স্পেনে, বাংলাদেশি থাকে না,

কয়েক হাজার বাংলাদেশি আছে, আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে পাঁচটা বাচ্চা স্পেনে পাঠাবো কোনো একটা ফুটবল ক্লাবে, তারা প্রশিক্ষণ নেবে, এই পাঁচজনকে কি আপনারা এরকম ১০ টাকা ২০ টাকা করে দিতে পারবেন কিনা মাসে, ধরেন আপনি ১০ ডলার দিবেন এরকম, আপনি দেখবেন যে কেউ না করবে না, কারণ বাঙালিরা মানে ওই চুক্তিটা তো থাকবে, মানে এই পাঁচটা বাচ্চাকে পালার জন্য স্পেনে যে পরিমাণ বাঙালি আছে তারা তাদের টাকাটা দিয়ে দিতে পারবে, তাদের হোস্টেলে থাকবে মানে তাদের বাসায় থাকবে না এরকম। তা আমরা যদি এরকম করে যে পাঁচটা দশ বছরের বাচ্চাকে স্পেনে পাঠিয়ে দিই, নেদারল্যান্ডে স্কুল আছে আমি জানি যে অ্যাজাক্স ক্লাবের স্কুল রয়েছে বিভিন্ন জায়গায়, আমরা মানে তারা তো বাছাই করে, আমরা নিজেরাই নিজেদের গরজে কোনো ফুটবল স্কুলে পাঠিয়ে দিলাম। আপনি খেয়াল করেন যদি পাঁচটা করে বাচ্চা নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স এই সব দেশগুলো, ব্রাজিল, আর্জেন্টিনা এইসব জায়গায় যদি দশ বছরের বাচ্চাকে পাঠিয়ে দেন, পাঁচ বছর পরে যদি তাকে দেশে ফেরত নিয়ে আসেন, পাঁচটা বছর শুধু ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সে সেখানে থাকবে, কিন্তু ১৬ বছর ৬ বছর তারপর আপনি দেখেন তো কি আগুনের গোলাগুলো আপনি পান। আমার কথাটা বুঝাতে পেরেছি আমি? মানে আপনি শুধু পরিকল্পনা করেন যে পাঁচটা করে বাচ্চা আমরা ১০টা দেশে পাঠাবো, তখন ৫০ জন বাচ্চা পাঠান, এই ৬ বছর পরে এই ৫০টা বাচ্চা আসলে এদের দেখা দেখি দেখবেন যে আরো ৫০০ বাচ্চা ফুটবল খেলা শুরু করে দিবে এবং অনেকেই আগ্রহ প্রকাশ করবে। এবং ব্রাজিলের তো আমি জানি যেটা যে এটা নাকি বিদেশ থেকে যে আমরা যে রেমিটেন্স আনি, মানে ওরা খেলোয়াড়রা যে পরিমাণ টাকা আনে মানে ওটা মনে হয় কততম জানি ওদের ব্যবসা বাণিজ্যের পরে তাদের ফুটবলের অবস্থান, মানে এত প্লেয়ার বাইরে খেলে, বিভিন্ন লীগ খেলে ছোট বড় যা আছে, খালি প্লেয়ার যাচ্ছে মানে ব্রাজিলেই থাকে না, এরা বিদেশে খেলতেই থাকে। তা আপনি যদি এরকম প্লেয়ার বের হয় আমরা যদি এটাকে ধরি তাহলে বিশ্বকাপ খেলাটা কিন্তু অসম্ভব না। এই যে কেপ ভার্দে না কি জানি একটা দল আজকে খেলবে, তারপর কালকে কুরুসার খেলা দেখলেন, ছোট ছোট দ্বীপ রাষ্ট্র ১.৫ লাখ মানুষ, চিন্তা করেন এরা খেলছে, বাংলাদেশ অবশ্যই খেলতে পারবে, এটার জন্য আসলে পরিকল্পনা দরকার। এই যে আমি একটা মেধাবী মানুষ, দেখেন আমি কথাবার্তা বলি একটু পাগল টাগল বললো, বুদ্ধিমান মানুষ তো আমি, আমি একটা বস্তুনিষ্ঠ মানুষ, এত কথা বলি দেখেন, জ্ঞানী জ্ঞানী কথা বলি না মাঝে মাঝে, এরা কোত্থেকে আসে? আচ্ছা যাই হোক, নিজের প্রশংসা করতে হয় না, তারপর বললাম আর কি। এই যে আমি বুদ্ধিটা দিলাম যে পাঁচটা করে প্লেয়ার ১০টা দেশে পাঠায় দেন, ৫-১০ ৫০টা প্লেয়ারে আপনি ৬ বছর পরে বাংলাদেশে আনেন, দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ, ফুটবল উঠবে না মানে একদম দৌড়াবে, ফুটবল দৌড়াবে, আপনি বিশ্বাস করেন স্পেন ফ্রান্সে পাঠান দশ বছরের বাচ্চাগুলোরা ৬টা বছর থেকে আসুক, তারপর বাংলাদেশে এসে খেলা শুরু করুক। আচ্ছা, তারপর অঙ্কুর বড়ুয়া ভাইয়া, অঙ্কুর বড়ুয়া সাথে আছি, শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ। তারপর নিশাত আক্তার আমাদের সাথে জয়েন করেছিল, ধন্যবাদ নিশাত আক্তারকে, একটু নতুন বন্ধু মনে হচ্ছে, নামটা পরিচিত লাগছে না। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, হঠাৎ যেভাবে দুঃখ আসে এভাবে যদি ২-৩ বস্তা টাকা আসতো তাহলে ভাল লাগতো। এটা ঠিকই বলেছেন, আমার আপনি লোভী ভাই, ২-৩ বস্তা চেয়েছেন, আমি ১/২ বস্তা টাকা হলে খুশি, ১ বস্তা হলেই খুশি আমি। হ্যাঁ, আপনি ভালো মনে করেছিলাম, এত লোভী কেন, আপনি ২-৩ বস্তা টাকা চান, ১ বস্তা চাবেন আগে? আমি ১ বস্তা চাই, ১ বস্তা হলে হবে, আধা বস্তা দিলেও তো হয়। আচ্ছা, চাল ডাল না কিন্তু, আধা বস্তা টাকা আর কি। হ্যাঁ, আবার ৫ টাকা নোট দিয়ে দেন না ভরা, ১০০০ টাকা নোট দিয়ে আধা বস্তা। আচ্ছা, সাইফুর রহমান লিখেছে, ভাইজান সত্যি করে বলছি কইরেন না, আপনি যখন হাসি দেন তখন আপনাকে নায়ক মিশর মতো লাগে। আচ্ছা, আমাকে কি শুরু করলেন, মিশর মতো লাগে, এটা মিশা সদাগরের মতো লাগে কি যে বলছে, বাসের হেল্পার বলছে চাচার মতো লাগে, আমি কোন দিকে যে যাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, হাসি দিব না নাকি? আচ্ছা, শ্যাম্পু লিখেছে, শ্যাম্পু জয়েন করেছে অনেকক্ষণ, লিস্টের একটা ছেলের জন্য অপেক্ষা করতে করতে এখন আমি ভণ্ড হয়ে গেছি। ভুল বুঝছে সবাই, না নিজেকে ভণ্ড বলা দরকার নেই, লিস্টের একটা ছেলের জন্য আসলে কি ঘটনা হয়েছে কি আমি এসএমএসটা কিচ্ছু বুঝি নাই, এই কারণে একটু হাসি দিলাম আর কি। এটা হাসি হচ্ছে প্রতারণার আর একটা পথ আর কি, মানে যখনই কিছু না বুঝবেন একটু হাসি দিবেন। আমার বন্ধুদের সাথে যখন গল্প করি না, মাঝে মাঝে তাদের গল্পের কোনো আমি আগা মাথা পাই না বুঝছেন, তখন আমি করি কি একটু মুচকি হাসি আর কি, বুঝছি আমি বুঝছি আর কি, এরকম একটা ভাব নেই, তারপর তারা বলতে থাকে আমি শুনতে থাকি আর কি। হ্যাঁ, গিয়েছি মনে কষ্ট দিয়ে লাভ কি, বুঝি নাই দরকার কি এরকম। আর মাঝে মাঝে ধরেন এক লাইন বলে ফেললাম তার কথার সাথে মিলে যায়, আরে বাবা সুপার, তাহলে তো একদম খাপের খাপ মিলে গেল, আমাকে তেহারি এনে খাওয়াবে। আনামিকা রায়, হ্যালো ভাইয়া, তোমাকে অনেকদিন ধরে শুনি কিন্তু স্মার্টফোন না থাকায় কখনো টেক্সট করতে পারি নাই। আচ্ছা, এটা একটু দুঃখজনক না, যাক এখন একটা স্মার্টফোন আপনার চলে আসছে অনামিকা, তাই না, আপনি এখন টেক্সট করতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আর এটা কোনো দোষের কিছু না, সবার স্মার্টফোন থাকতে হবে কথা নেই, আমি কিন্তু এই বাটন ফোন ইউজ করেছি অনেক বছর, তারপর না এই কয়েক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করি। আর আমার স্মার্টফোন কিন্তু আমি একদম বলে রাখি, মানে এই টেকনোলজি সম্পর্কে আমার জ্ঞান বুদ্ধি খুবই কম, মানে আমি এই যে রেডিও যে কাজগুলো করি
আমি সবার চেয়ে কম জানি, আমি জাস্ট খালি গানটা কিভাবে বাজাতে হবে, কোথায় গান আছে, কিভাবে এসএমএসটা দেখবো, এটা আর কিছু না। কিছু হলে আমি কিন্তু ওই যে পিঙ্কি, সিফাত, রিদম যারা রয়েছে তানা, ওদেরকে ডাক দিই, এই দেখো তো এটা একটু আমার ঠিক করে দাও তো, এরকম। হ্যাঁ, ছোটখাটো জিনিসগুলো কিচ্ছু পারি না আমি এরকম। তা আমি স্মার্টফোন ব্যবহার করতে গেলে আমার মনে হতো, টাচ ফোন যখন কিনলাম মনে হলো যে বাসের মধ্যে যদি আমি জানালায় বসে থাকি, আমি স্ক্রল করতে করতে মনে হয় যে আঙ্গুল দিয়ে টান দিব আর মোবাইলটা জানালা দিয়ে পড়ে যাবে, আমার এরকম মনে হতো আগে। ওকে, আমি বাটন ফোনের মধ্যে ছিলাম, তারপরে একটা কিনলাম কি জানি, তারপরে স্মার্টফোন কিনলাম, মানে এরকম। তাই এটা কোনো দোষ কিছু না। আর আমার আম্মা তো স্মার্টফোন দেখতেই পারে না, আরে আমার এটা দিস না, আম্মারে বলি যে আম্মা তোমার এটা দেই, তাহলে তুমি একটু সবার সাথে ভিডিও কলে কথা বলবে না, তোরা ফোন দিয়ে কথা বলে আমাকে ধরায় দিস, আমার বাটন ফোনই যথেষ্ট। সে ওই দুইটা ফোন আছে, আব্বার ফোনটা ছিল, আব্বার ফোনটা আর আমার দুইটা বাটন ফোন আব্বা আম্মা ইউজ করে। আচ্ছা, এফএম পোকা জাহাঙ্গীর আলম, আগের মতো কমেন্ট করতে পারি না, সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি। ভেরি গুড, মানে আগে হচ্ছে সংসার, সংসার ফার্স্ট, তারপর হচ্ছে কমেন্ট, সবকিছু। ওকে, আগে সংসার বাঁচাতে হবে এবং সংসার করতে হবে, ছেলেপুলের যত্ন করতে হবে, তাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আসল কথা। আমাদের আমিনা ভাবি চলে আসছে, শুভ বিকেল মুকুল ভাই, অনেক অনেক শুভকামনা রইল। গান শুনতে চাই আশা ভোসলের কণ্ঠে, কিনে দে রেশমি চুরি, নালে যাবো বাপের বাড়ি, লা লা লা লা লা লা লা লা না না না না না না না নি ঝাড়ি ঝুড়ি কি জানি। আচ্ছা ভাবি, সুন্দর সুন্দর গান শুনতে চায়, ভালো লাগে, মজা লাগে ভাবি। আচ্ছা ভাবি, এখন তো রেশমি চুরি এখন বাজাবো, আচ্ছা একটু পরে বাজাচ্ছি। আচ্ছা, কিনে দে রেশমি চুরি না। আচ্ছা ভাবি কি আবার ক্যা কে বলছে, শফিক ভাইকে বলছে নাকি, কিনে দে রেশমি চুরি গানের উসিলায় নাকি বলে দিল যে আমার জন্য চুরি নিয়ে এসো কিছু একটা। এই শফিক ভাই, আপনি একটু ভাবিকে চুরি কিনে দিয়েন তো। হ্যাঁ, ইয়াতে চলে যাবেন একদম সরাসরি চকবাজার, একদম পাইকারি, আপনার মাথা খারাপ হয়ে যাবে, সবাইকে একটু বলে দিই ভাই, চকবাজারে কসমেটিক্স এর একটা মার্কেট আছে, বুঝছেন, কি জানি মদিনা টাওয়ার না কি জানি নামটা বলে গেলাম, মানে পাগল হয়ে যাবেন আপনি, জাস্ট মানে রাস্তাঘাট দোকান থেকে যা কিনেন আপনি পাগল হয়ে যাবেন, দোকানদাররা আমাকে মারবে শুনলে। মানে ওখানে জাস্ট খালি একটু বেশি বেশি কিনবেন, এক ডজন দুই ডজন, দেখবেন যে কি যে সস্তা, মানে অর্ধেকের মানে আপনি 500 গুণ লাভ করে আসবেন, অনেক কিছু কিনতে পারবেন। আফনান লিখেছে, যিনি মন খারাপ করে আছেন, আচ্ছা আমাদের সামান্তা মন খারাপ করে আছে, তোমার মনের বয়স বেড়েছে চারুলতা, মন থাকতে হয় সুইচ 16, সর্বদা তরুণ। আচ্ছা, ডায়াবেটিস, কোমরে ব্যথা নিয়ে দৃষ্টিসীমা কমতে থাকলে বয়সের সংখ্যা বাড়তে দিতে হয়, সাদা চুল, চামড়ার ভাঁজ বাড়তে বাড়তে কমতে থাকে জীবনের আয়ু, এই পথ চলায় পথে আলাপ পথে পড়ে থাকে, স্মৃতি ঢুকে যায় নিজের ছায়, শতাব্দীর মতো কাটে দিন, এভাবেই বাঁচতে হয় প্রতিদিন, কোমল তরুণ মনটির জন্য, জীবন সঙ্গিনী কবিতার জন্য, একটি শিশু গোলাপের জন্য, হরিণীর নীলাপ চোখের জন্য। আচ্ছা আফনান সুন্দর লিখেছে, আমি পড়তে পারিনি, একটু ভালো করে আরেকবার পড়লে তখন বোঝা যাবে, সবাই পড়ে নিন। অসিত ঘোষ আমাদের সাথে জয়েন করছে, মুকুল ভাই আপনি কোন দল, ভাই মারামারির কথা বলবেন না আমার সাথে, কোন দল করেন একটু গ্যাপ দিয়ে বলবেন, নাহলে খালি কোন দল মনে হয় যে কোন দল করেন, আপনি খালি কোন দল, আমি কখনো কোন দল করেছি, এতদিন ধরে রেডিওতে কথা বলি, কোনোদিন কোন দল করেছি, আমাকে তো আপনারা বকাবকি করেন, আমি তো কোনোদিন কোন দল করিনি, আপনি খালি বলেন যে কোন দল করেছি, আমি কখন কোন দল করেছি, আপনি বলবেন যে কোন দল করেন আপনি, কিংবা কোন দল সাপোর্ট করেন, না ওই যে চলে আসতে একটা গ্যাপ দিতে হবে, কোন দল সাপোর্ট করেন, এরকম ভাবে বলতে হবে। কালকে রাতে, আচ্ছা এটা তো একটু আগে বললাম, বড় হওয়ার সবচেয়ে কঠিন শিক্ষা হলো কান্না লুকিয়ে হাসতে শেখা। কঠিন কথা বলেছে নাহিয়ান ইসলাম। আচ্ছা, আতিফ আসলামের একটা গান দেন, কত গান দিব, আতিফ আসলামের গান তো একটা দিলাম, এবার কি গান দিব, আগুন লাগাই দিব, আগুনের গান দিব।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা এফএম 90.4। মুকুল আছি আপনাদের সাথে। স্টুডিও হইতে 6:39 মাগরিবের নামাজ মনে 50-এ না? ওকে, আচ্ছা। এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছিল অঙ্কুর ভাই, লিখেছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা এসএমএসটা পড়ে ভাই, একটা ওয়ার্ল্ড কাপের পুরনো গান শুনিয়ে দেন। আচ্ছা, আমাদের রেজন ইসলাম শান্ত আমাদের সাথে জয়েন করেছিল, সেও একটা ওয়ার্ল্ড কাপের পুরনো গান শুনে, শাকিরের ওই গানটা শুনি না, ওই যে কি জানি ওয়াকা ওয়াকা, যে আফ্রিকার ছিল না, ইটস টাইম টু আফ্রিকা। ওকে, পুরাতন একটা গান শুনতে পারি। ওয়ার্ল্ড কাপের অনেক গানই সুন্দর ছিল। কেনানের একটা গান ছিল, কি জানি গানটা, এভরি না না না না, আরে কথাই মনে আছে, খুব সুন্দর একটা গান ছিল। তারপর রিকি মার্টিনের গানটা খুব হিট ছিল, যাই হোক। আচ্ছা, তারপর আমাদের সাথে সাইফুর জয়েন করেছিল, লাভ স্টোরি। আচ্ছা, এই গান নাই সাইফুর, গিট্টু এই গান নাই, খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি, খাটের নিচে খুঁজলাম, এই যে ওয়ার্ড্রপের নিচে টিচে কোথাও পাচ্ছি না, একদম পুরা তন্ন তন্ন করে ফেলেছি, নাই, রান্নাঘরেও খুঁজে পাচ্ছি না এই গান। ইমন খান নিয়া, আসসালামু আলাইকুম মুকুল ভাই, টি স্টলে অনেক বস্তুনিষ্ঠ আলোচনা হচ্ছে আজকে। আমার একটা প্রশ্ন ছিল, গাছে বেল পাকলে কাকের কি, জার্মান 7 গোল দিলে আর্জেন্টিনার কি? এটা তো আসলে আরো বস্তুনিষ্ঠ কথা, এটা ঠিকই তো বলেছে, মানে গাছে বেল পাকলে কাকের কি, মানে কাক তো ওই বেলটা খেতে পারবে না, শক্ত জিনিস, তাই না? জার্মান 7 গোল দিলে আর্জেন্টিনার কি, এই যে আর্জেন্টিনার মানুষগুলো যে খালি ব্রাজিলকে 7 গোল 7 গোল বলে, এটা আর্জেন্টিনার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই বস্তুনিষ্ঠ এবং সবচেয়ে বস্তুনিষ্ঠ আজকের কথা হয়েছে এটা। ইমন খান নিয়া, আজকে ধন্যবাদ, ভালো লেগেছে। আর বলি তো, গাছে বেল পাকলে কাকের কি, জার্মান 7 গোল দিলে দিল আলার কি? আচ্ছা, ওকে। আর অবসান কি বলতে চায়? জি ভাই, এই হাসি আমার জীবনের কাল হয়ে গেছে। কোন হাসি ভাই? আচ্ছা, আমার মুখে সবসময় হাসি থাকে, ভালো খারাপ সত্য মিথ্যা সব কিছুতে হাসি। আচ্ছা আচ্ছা, এতে করে কেউ আমাকে ভালো বলে, কেউ অবিশ্বাস করে, তবে আমার হাসি মুখে থাকতেই ভালো লাগে ভাই। আমিও হাসি, হাসি ভালো, তবে এরকম আমার এক ইয়া ছিল, ভাই ছিল, ফুয়াতু ভাই আর কি, মফিজ ভাই, খুবই মজার মানুষ ছিল, তার অনেক গল্প আছে, বলবো নি কোনো এক সময় সুযোগ পেলে, বাসায় আসতে, এখন একটু বয়স হয়ে গেছে, দেশে থাকে, আর আব্বার মৃত্যুর পরে আর আসেনি। মফিজ ভাই, তার চেহারাটা ছিল হাসির, বুঝছেন, আপনি দেখলেই দেখবেন যে মানে তার চেহারার মানে ঠোঁটের এই গঠনটাই হচ্ছে হাসির, মানে দেখলেই মনে হয় সে হাসে আর কি, সবসময় এরকম মিচকি মিচকি করে হাসতো, তো মহিষ ভাইয়ের কথা মনে পড়লো আর কি। আর আমিও হাসি, সবসময় হাসি থাকার চেষ্টা করি, মানে হাসি খুশি থাকি আর কি সবসময়। বন্ধুরা অনেক বকাটোকা দিলেও আবার বলি, পরে আবার একটু হেসে দিই, ঠিক হয়ে যায় সবকিছু। হাসি আসলে অনেক কিছু, অনেক কিছু নর্মাল করে দেয়, আমরা অনেক সময় সিরিয়াস হয়ে যাই। আপনি যে গানটি গাইতে চেয়েছিলেন ওইটাই, আচ্ছা, না না না না না না না না, এরকম কিছু একটা ছিল না? আচ্ছা, ওই গানটা না, আচ্ছা, আমি শাকিরের গানই শোনাবো। আচ্ছা, তারপর বিশ্বকাপের ইতিহাসে মরক্কোই প্রথম দল যাদের শুরুর একাদশের 11 জন খেলোয়াড় সবার জন্ম বিদেশের মাটিতে, তাহলে আমাদের বাংলাদেশের ফুটবল টিমকে কেন পারবে না? আমি তো এই কথাই বললাম, গিট্টু আমার কথা কি খারাপ বলেছি একটু আগে, যে 5টা করে প্লেয়ার বিদেশে পাঠিয়ে দাও 10টা দেশে? আচ্ছা, সব থেকে বড় কথা, সিন্ডিকেট দূর করতে হবে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ 2030 সালে আমরা বিশ্বমঞ্চে দেখতে পাবো। 30 সালে এটা আবার একটু বেশি হয়ে গেছে গিট্টু, একটু জ্ঞান বুদ্ধি করে কথা বলতে হবে। হ্যাঁ, চায়ের দোকানদারি করে দেখে যে মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি নাই, ঘিলু নাই, এটা তো ঠিক না। এটা 2026-এর ওয়ার্ল্ড কাপ চলতেছে, 2030-এ আমি ওয়ার্ল্ড কাপ খেলবো না, এটা তো জীবনও সম্ভব না, এটা এটা সম্ভব নাকি, একটু বুঝে শুনে বলতে হবে। 2030 সালে বিশ্বমঞ্চে কিভাবে দেখতে চাই, তুমি 40-এর ধারণা করো যে 38 সালে খেলবো আর কি, এখন থেকে প্রস্তুতি নাও, এরকম কিছু একটা করতে হবে আর কি, 10-12-15 বছর আগে করলে তাহলে হবে। ভাইজান আপনাকে শেষ মর্নিং দিচ্ছি, আচ্ছা ওয়ার্নিং না মর্নিং দিচ্ছি, আমার গানটি যদি পেলে তাহলে কিন্তু চুলার ভিতর পানি ঢেলে দেবো, কেতলির ভিতর আগুন ধরিয়ে দেবো, গান খুঁজে পাচ্ছি না ভাই, মাফ করে দাও। হ্যাঁ আচ্ছা, আর আজানের সময় হয়ে যাচ্ছে, একটু ব্রেকেও যেতে হবে, কি করি বুঝতে পারছি না। আচ্ছা আমাদের ভাবি আসছে অনেক আগে, আমরা ওয়াকা ওয়াকা গানটা পরের ঘন্টায় এসে শুনবো, কিন্তু তার আগে একটু ভাবির গানটা বাজাই না, হাজারও তো ভাবি বুঝেন না যে পিয়াজু টিয়াজু করতে বললে তো করে দেয়, হ্যাঁ এই যে সামান্তাসকে অফ কোনো কিছু হলে আমিনা ভাবিকে করলে বলে দেয়, ভাবি মেলা যাবেন নাকি, চলেন মেলায় ঘুরে আসি, আজকে ভাবির সাথে মেলায় যাবো, বাতাসে কিনে খাবো,
4: হ্যাঁ মেলায় যাবে নাকি,
3: আমিও যাবো,
5: সত্যি
4: হ্যাঁ সত্যি,
3: আমাকে বাতাসে কিনে দিও।

0: FM 90.4. তো শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনাদের সাথে। আর স্টুডিওর ঘড়িতে 6:47, আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাব, তারপর ফিরে এসে পরের ঘন্টায় আবার কথা বলবো। ওকে, আর এই মুহূর্তে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস চেইন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকার রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরেও আম্বার আইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আজকে আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবার ফিরে আসব। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান প্রচারিত হবে, পরের ঘন্টায় আবার কথা হবে।
1: প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে,
2: সারা দেশে সবসময় সবার সাথে ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

রাইট, শুনছেন ঢাকা FM 90.4। একটু বিশ্বকাপের গান শুনতে চাইলো, এই কারণে একটু পুরাতন গান বাজাইলাম, একটু আফ্রিকার ফ্লেভার চলে আসছে, আফ্রিকার কথা আসছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। ওকে, ওয়ার্ল্ড কাপ এনজয় করুন, প্রতিদিনই খেলা। তবে এবারে সময়টা কিন্তু একটু আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে, ভোর 4টার সময় খেলা হলে একটা বিপজ্জনক অবস্থা হয়ে যায়। যদি আমরাও একটু রাত জাগি, আমরা একটু আগে ঘুমিয়ে যখন উঠলে আবার খারাপও লাগে, মানে মুসলমান হিসেবে নামাজের একটা ব্যাপার থাকে যে ফজর নামাজ না পড়ে খেলা দেখতে উঠলা, এটাও আমি সেদিন চিন্তা করছি যে আল্লাহ তো অনেক গুণা দিবে যে তুই খেলা দেখতে উঠোস, নামাজ পড়তে উঠিস না, তাই না? তাই অনেক কিছু রাত্রেবেলা একটু ঝামেলা হয়ে যায়। তারপরেও কালকে 11টা খেলা হলো, এই টাইমটা ভালো। যাই হোক, বিশ্বকাপ তো বিশ্বকাপই, যে দেশে খেলা হবে আমাদের তো কিছু করার নেই, টাইম এটা নিয়ে চলতে হবে। ওকে, এই ওয়াকা ওয়াকা গানটা শুনিয়ে দিলাম, আরও অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে একটু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে

দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, এর মধ্যে আমাদের সাথে কে জয়েন করেছে, আমি আব্দুল্লাহ আল নোমান, অষ্টম শ্রেণীর একজন ছাত্র। বাহ, আমাদের ছোট্ট একটা বন্ধু চলে আসছে। আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বলছি, আমি ব্রাজিল সাপোর্টার, তুমি কি সাপোর্ট করো? আচ্ছা, আমি আর্জেন্টিনা সাপোর্টার, কোনো এক সময় ব্রাজিলের সাপোর্টার ছিলাম, মানে কনভার্টেড। আমার বন্ধুরাও খুব খেপায় আমাকে এটা বলে। ঘটনা হচ্ছে যে আমি ম্যারাডোনার খেলা দেখে আমি একটু আর্জেন্টিনার ভক্ত হয়ে যাই। তারপর একটা সময় ম্যারাডোনা ওই যে ড্রাগ নিল, তার এরকম খেলতে পারছে না, পড়ে যাচ্ছে, তাকে পরীক্ষা করা হলো, খেলা থেকে তাকে বাদ দিয়ে দিল 94 সালে, এরকম। তখন দেখে দেখে আমার একটু মায়া জন্মে গেল। তারপর ম্যারাডোনার 86 ওয়ার্ল্ড কাপটা আমি ঠিকভাবে দেখিনি। তারপরে যখন ইউটিউবে দেখলাম যে এই তো অসাধারণ প্লেয়ার, এটা তো ফুটবল ঈশ্বর বলা হয় তাকে, তারপর আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেলাম আর কি। এই হচ্ছে কাহিনী। আর ব্রাজিলও ভাল লাগতো। তারপর 98 এসে আমি আবার মনে হলো জিদানের খেলা দেখে মুগ্ধ হয়ে গেলাম, যে প্রায় এমন খেলে কিভাবে, জিদানের পাত থেকে কেউ বলই নিতে পারে না। হ্যাঁ, ফ্রান্স তো দুর্দান্ত খেলে। তখন আবার 98 মনে হলো যে না, ফ্রান্সের সাপোর্ট করে, এরকম। মানে আমি একনিষ্ঠ, মানে পাগল কোনো ভক্ত নেই। তবে তারপর মেসির খেলা দেখে আবার মুগ্ধ হয়ে গেলাম, যে না, এ তো ম্যারাডোনার ছোট ভাই চলে আসছে আবার, মেসি খুব ভালো খেলে, সুন্দর। তারপর দেখি সবাই বন্ধুরা ওই যে ঝগড়া শুরু করলো, আর্জেন্টিনা ব্রাজিল 36 বছর কাপ পায় না। তখন আমি বললাম যে আমি সবসময় একটু ভালো মানুষ, তো একটু দুর্বলের পক্ষে থাকতে আমার পছন্দ আর কি, যে একটু দুর্বল তার সাপোর্ট করি, 36 বছর কাপ পায় না, ঠিক আছে, আমি আর্জেন্টিনা সাপোর্টার, এইভাবে আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেছে। ওকে, তবে আশা করি সবাই ভালো করবে, যেমন এশিয়ান টিমগুলোর আমি সাপোর্ট করি। হ্যাঁ নোমান, যেমন আমার কি বলে জাপান, দক্ষিণ কোরিয়া, আমাদের এশিয়ার টিম, এশিয়াকে আগে ইউরোপ পাত্তাই দিত না, কতগুলো গোল খেত, দেখ আগের বিশ্বকাপগুলো দেখেন, যেমনি জিতে যাবে। কিন্তু এবার কিন্তু না, এবার দেখেন না, এই গত 2 বার ধরেই, 3-4 বার ধরেই দেখেন যে কোরিয়া এবং জাপান কি পরিমাণ দারুণ খেলছে এশিয়ার থেকে। এগুলাই আমাদের এশিয়ান ফুটবলকেও আরো এগিয়ে নিবে। তারপরে আরব, কাতার, সৌদি আরবেরাও ভালো খেলার চেষ্টা করে। তবে সৌদি, তবে জাপান আর কোরিয়া কিন্তু একদমই অন্য লেভেলে চলে গেছে, তাদের ফুটবল খুবই সুন্দর, খুব ভালো লাগে। আচ্ছা, তারপর নোমান লিখেছে, আর্জেন্টিনা জার্মানি এ পর্যন্ত বিশ্বকাপে 7 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে আর্জেন্টিনা মাত্র 1টি বার ম্যাচ জিতেছে। আর মানুষ ব্রাজিলকে জার্মানির সাথে হারার কথা বলে নিজেরা নিজেরটা বলে না, একটা ফুটবল গান। আচ্ছা, ফুটবলের গান তো একটু আগেই শুনিয়ে দিলাম। যাই হোক, আমরা বিশ্বকাপে এগুলাই তো মজা, তাই না? ঝগড়া না করলে কি করবো, একটু জার্সি পরবো, একটা ফ্ল্যাগ উড়াবো, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়া করবো। কিন্তু ঘটনা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলই তো সবসময় কাপ পাবে না, আরও দল আছে না, তো আমরা সুন্দর খেলা দেখবো, এটাই পছন্দ। মানে পছন্দ সব খেলা, ছোট বড় সব খেলার মধ্যে আমরা সমালোচনা করব। তবে আমরা যাতে মারামারি না করি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিন্তু অনেক কথাবার্তা কাটাকাটি হয়ে বন্ধুত্বের মধ্যে দেখা যায় যে একদম নষ্ট হয়ে যায়, কি বলে, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই জিনিসটা যাতে না হয়। হ্যাঁ, তাই না? আমরা সবসময় মজা করব, যেমন আপনি বললেন যে কার সাপোর্টার, তুমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, সমস্যা কি, আমরা ঝগড়া করব, হ্যাঁ, এসব নানা রকম কিছু নিয়ে মজা করব, এগুলো সবই আসলে ফান। এই বিশ্বকাপ কয়দিনের, তাই না? এই সামনে মাসে শেষ হয়ে যাবে, তারপর তো আবার যেই লাউ সেই কতু, আবার দেখবেন যে সব একসাথে। এই কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না, বন্ধুত্ব চিরদিনের, খেলা নিয়ে ঝগড়া হবে কিন্তু খেলা নিয়ে চরম পর্যায়ে চলে যাবেন না। এই মুহূর্তে এলিটা এবং মাহাদির কণ্ঠে একটা গান শুনবো, কিন্তু তার আগে আবার একজন কি জানি বলতে চায়, কি বলতে চান আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটু অসুস্থ, তাই জয়েন হতে পারিনি। আচ্ছা, আপনার শো মিস হয়ে গেলে গান শুনতে পারলাম না। আচ্ছা, আমার শোটা মিস হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সাথেই থাকি। আজকে না শুনলে আরেকদিন শুনবেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে যে এত পছন্দ করেন, এত সুন্দর করে লিখেছেন, আমি মুগ্ধ, আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে। ভালো থাকবেন, হ্যাঁ, আর সবসময় এসএমএস করবেন হচ্ছে নাম লিখে, কারণ নাম না ছাড়া, নাম না পড়লে কিভাবে বুঝবো কে করলো, তাই না? একটু নাম লিখবেন, তারপরে এসএমএসটা করবেন। ওকে, এই মুহূর্তে আমরা গান শুনবো, গানের নাম হচ্ছে হৃদয়, এলিটা এবং মাহাদির কণ্ঠে।

শুনছেন ঢাকা এফএম 90.4, মুকুল আছি আপনার সাথে। শুরু হইতে 7:35, সিনেমা শেষ হওয়ার একটু বাকি আছে আর কি। এর মধ্যেই দেখি উম্মে রায়হান লিখেছে, মুকুল ভাইয়া বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আমি সবসময় বলি যে আমার শো হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত, তো এটা আমার কাজ, আমার থাকতে হবে, ঝড় বৃষ্টি কারফিউ কিংবা ঝড় যাই হোক না কেন, ভূমিকম্প হলো আমার অফিসে আসতে হবে আর কি, এরকম। আল্লাহ মাফ করুক না হোক, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের তো এত সময় নেই, হয়তো কিছু থাকেন, তবে আমি সবসময় আপনাদেরকে উৎসাহিত করি যে 10-15 মিনিট হলো আমার সাথে থাকবেন, আমার ভালো লাগে। আপনি আসলেন, একটা কমেন্ট করলেন, একটা গান শুনলেন, চলে গেলেন, কোনো সমস্যা নেই, আবার যখন ফ্রি হলেন আসলেন, তাই না? তাহলে হয় কি, এই পরিচয়টা থাকে যে উম্মে রায়হান, যে নামগুলো অনেকেই বলে যে ভাই আমাকে চেনেন, তা আমি চিনি না। ঘটনা হচ্ছে যারা রেগুলার থাকে, যেমন সাইফুর, শফিক ভাই, তাই না? অবসান, এদের কথা সবসময় বলি, দিলওয়ালা, জ্যোতি, আমাদের সামান্তা, এরা হচ্ছে একদম রেগুলার, সবসময় থাকে, আমি যতক্ষণ থাকি 3 ঘন্টা ধরে বসে থাকি। তো সবাই তো আর থাকবে না, যাদের সময় আছে তারা থাকবে, আবার অনেকের কাজ থাকলে, যেমন সাইফুর গতদিন ছিল না, সে আমাকে বলেই দিয়েছে যে ভাই আজকে থাকবো না, এরকম আর কি। ওকে, তো উম্মে রায়হান আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন, আমিও ভালো থাকি এবং ভালো রাখার চেষ্টা করবো সবাইকে। রাকিব হোসেন, রাকিব লিখেছে, সো সুইট, এনজয়, দুঃখ দুঃখ পেলাম গানটি দিবেন। আচ্ছা রাকিব, আজকে আর এই গানটা না বাজাই, যেহেতু আমার 2-3টা গানের অনুরোধ ছিল, যদিও অনুরোধের গান বাজাই না, কিন্তু মাঝে মাঝে একটু আপনাদের কথা তো রাখতে হয়, কারণ আপনারা না থাকলে আমি কই যাবো, বলেন, এটা একটা কথা। আর দুঃখ দুঃখ গানটা আমি গত 2 দিন বাজিয়েছি, গত সপ্তাহও কিন্তু ছিল সাবকনসিয়াসের গান, আমার দাঁত ভেঙে যায় ব্যান্ডের নাম বলতে গেলে, আমার এমনি তোতলামে একটু সমস্যা আছে, বুঝছেন, ছোটবেলার থেকে বন্ধুরা অনেকে তোতলা বলতো আমাকে, মানে কথা আটকে যেত আমার। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল আমি নিউজ পড়বো, কিন্তু দেখলাম যে যেভাবে আটকে যায়, আমি নিউজ পড়তে গেলে ধরেন আসসালাম আলাইকুম বলে একদম পুরো বিপদ হয়ে যাবে, সংবাদ শিশুনাম ভেজাল হয়ে যাবে। এই কারণে রেডিওটা আমার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, এই কারণে রেডিও এত ভালোবাসি, 20 বছর হয়ে গেল রেডিওতে, যে রেডিওতে আর আমি যেভাবে কথা বলি, আমার শ্রোতারাও আমাকে খুব পছন্দ করে, আদর করে, আমি ভুল করলে না মাফ করে দেয় আমাকে, জানেন, আমার শিক্ষকরা এত ভালো ছিল না, ভুল করলে কান ধরাই তো বেত মারত, কিন্তু আপনারা এত ভালো, মানে আমি কোনো কিছু আটকে গেলেও না ইয়ে করলেও আপনারা দেখি যে আমাকে মাফ করে দেন, অনেক ভালোবাসেন। আচ্ছা, আব্দুল্লাহ আল মাহিম লিখেছে, গান শোনাও তানভীর ইমানের অভিমান, আজকে সময় একদম শেষের পথে, অনেকগুলো গান আছে, 2টা গান বাজাতে হবে, আমি নেক্সট দিন আপনাদেরকে সব শোনাবো। সায়েম খান লিখেছে, কেমন আছেন? সায়েম ভালো আছি, আর বিশ্বকাপ চলছে, এই যে রাত বিরাতে খেলা টেলা দেখি, দেখে একটু ঘুমের সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। আর খালি খিদা পায়, এই খেলা দেখলে ক্ষুধা লাগে নাকি? আমি তো খেলি না, তারপরে দেখা যায় ক্ষুধা লেগে যায়, খালি সকাল 7টায় আমি একটু দেরি করে উঠি, কিন্তু 7টায় উঠে খেলা দেখে দেখি যে ক্ষুধা লেগে যায়, আমার রুটি দাও না, রুটি চাচ্ছি, এরকম ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই তো মজা না খেলাধুলার খেলার। তবে যারা আসলে রেগুলার চাকরি করে, আমার মতো বেকার মানুষ একটু কম আছে, তাদের জন্য আসলে বিশ্বকাপটা একটু কঠিন। তারা অবশ্য সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল এগুলো দেখবেন, কোনো সমস্যা নেই, সবকিছু তো মিলিয়ে চলতে হবে, তাই না? অফিস তো আর ওয়ার্ল্ড কাপের জন্য ছাড় দিবে না। লামিয়া জান্নাত, শুভ সন্ধ্যা মুকুল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, অনেকদিন থেকে আপনার শো শুনি, কিন্তু আজকে 5 SMS দিলাম, রংপুর থেকে একটা গান শুনতে চাই রুনা লালার কণ্ঠে, চিঠি কেন আসে না এই গানটি? এখন আসলে SMS হোয়াটসঅ্যাপের যুগ তো, আর স্মার্টফোন বের হয়ে গেছে, এখন আর চিঠি আসার কোনো লক্ষণই নাই আর কি। এই গানগুলো এখন পুরাতন হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, গানের কথার সাথে এখন আর বর্তমান আর মিলছে না, চিঠি কেন আসে না। তারপরে আমি যদি খুঁজে পাই চিঠি কেন আসে না, আমি আপনাকে শোনানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমি দেখতে হবে যে চিঠি কেন আসে না গানটা আছে কিনা। তো আমার এটা নিয়ে, চিঠি আসে না, আর এটার মূল মন্ত্র হচ্ছে স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ, এগুলোর কারণে এখন আর চিঠি আসে না আর কি। ওকে, ভালো থাকবেন লামিয়া জান্নাত। FM পোকা জাহাঙ্গীর আলম, রান্না করতে করতে কেউ ফোন দেখবেন না, তাহলে তরকারিতে রসুন দিতে ভুলে যাবেন, এরকম হয় আর কি। দেখবেন যে তরকারিতে যখনই দেখবেন যে ঝাল বেশি হয়ে গেছে কিংবা লবণ বেশি পড়ে গেছে, মনে করবেন যে মোবাইল দেখছে আর কি। মোবাইলের স্ট্যান্ড আছে, স্ট্যান্ড রেখে তারপর রান্না করে, কি সব অবস্থা যে চলছে বিভিন্ন জায়গায়, কি করবো, কোনো কিছু বলাও যায় না। মানে আমার বউ মাঝে মাঝে দেখি যে তরকারি কাটতে কাটতে কি জানি একটা দেখছে, আমি বললাম যে হাত কেটে যাবে তো, আর বেশি বলাও তো একটু ঝামেলা, তাই না? কেন, রান্না বান্না বন্ধ করে দিলে তো বিপদে পড়ে যাবো। ভাব, মোবাইল দেখ, দেখে তরকারি রান্না করে দাও, একটু ভাত খাই ভাই, রান্না বান্না করতে পারি না। এই কারণে অনেক সময় অনেক কিছু চুপচাপ থাকা ভালো, FM পোকা জাহাঙ্গীর, এটা চুপ থাকবেন অনেক সময়। হ্যাঁ, রান্না করার সময় যদি ফোন টোন দেখে বউ, ভাবি, কিছু বলবেন না, হঠাৎ করে যদি রাগ করে বলে যে আমি রান্নাই করবো না তুমি করো, তখন বিপদে পড়ে যাবেন আরো। হ্যাঁ, তাই রান্না করুক, মোবাইল দেখুক, অসুবিধা নাই, বাচ্চাদের মতো আর কি, একটু সান্ত্বনা দিয়ে রাখতে হবে বউদের। শ্যাম্পু লিখেছে, নিজের খবর যাই না, আর কি হয়েছে? আর মাইনসি আয়সা জিগায়, আপু ভাইয়া কেমন আছে? আচ্ছা, এটা হতেই পারে।
রায়হান লিখেছে সাথে আছি মুকুল ভাই, আমার অনুরোধের গানটা আচ্ছা নেক্সট দিন শোনাবো। আমিনা আক্তার আমাদের ভাবি, মুকুল ভাই অসুস্থ, ধন্যবাদ গানটি শোনানোর জন্য। পূর্ণ আর্জেন্টিনার পোশাক পরে খেলতে গেছে, ফুটবল পাগল, ভেরি গুড। বাচ্চাদেরকে একটু খেলাধুলা সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্মের প্রতি উৎসাহিত করবেন, এটা খুবই ভালো। হৃদয়ের মাঝে হগলার বাড়া, মেয়েদের মুখে ফুটবল এবং রাজনীতির আলাপ খুবই বিরক্তিকর। আচ্ছা মেয়েদের মুখে ফুটবল, এটা ঠিক না, এভাবে একদম বৈষম্যমূলক কথা বলা ঠিক হবে না, কেন মেয়েরা কি রাজনীতির বাইরে নাকি? আমাদের মহিলা এমপি আছে, সংসদ গরম করে ফেলছে, তারপরে ফুটবল নিয়ে বিশ্লেষণ করছে টিভিতে বিভিন্ন মেয়েরা, ভালো তো, আমার তো ভালো লাগে, মেয়েরা যখন জার্সি জার্সি পরে ছবি টবি দেয় ফেসবুকে, এটা ভালো। এভাবে বলা ঠিক না হৃদয়ের মাঝে হগলার বেড়া। আমাদের আজহার ইসলাম ফ্লেভার আসছে, মাত্র চা খেলাম, রং চা উইথ কালো জিরা আদা লেবু, মুকুল সি স্টলে স্বাগতম। অনেক ধন্যবাদ আজহার ভাই, আর থাকবেন, আপনি তো সবসময় আসেন, শেষে হলেও চলে আসেন। ভাই জান আগুনে গান শুনলে মনে ফাগুন লেগে যায়। আচ্ছা গিট্টু লিখেছে আগুনে গান শুনলে মনে ফাগুন লেগে যায়। আমাদের শফিক ভাই লিখেছে মুকুল ভাই আমি ও আমাকে আপনার ভাবি আর পূর্ণ সাহায্য নিতে হয়, অনেক কিছুই পারি না। শফিক ভাই আমিও আপনার মতোই, আমি সবকিছু রূপকথা আমাকে করে দেয়, ওরা আসলে অনেক অ্যাডভান্স, আমরা অনেক ব্যাকডেটেড হয়ে গেছি, অনেক কিছু জানি না, এরকম হতেই পারে আর কি। আমি টেকনোলজি খুব কম বুঝি, বিশ্বাস করেন রেডিওতে যে কতগুলা জিনিস মেনটেন করতে হয়। আমি একটা ছোট কথা বলি আর কি, আমি যখন রেডিও আমার চাকরি করতাম, আমার প্রথম চাকরি রেডিওতে, তো ওইখানে খুব কম দামি জিনিসপত্র ছিল, মানে কোন রকম একটা রেডিও স্টেশন ছিল, এটা হয়তো হয় আর কি, প্রথমের দিকে যে জিনিসপত্র কম কিনেছে, তো সবকিছু একটু নর্মাল ছিল, তা আমি ওটা দিয়ে গান টান বাজাতাম, সব ইউজ টু হয়ে গিয়েছিলাম। তারপর যখন রেডিও ফুর্তি আমাকে ডাকলো, রেডিও ফুর্তি তখন কি অবস্থা দেখেন না, খুব নাম করা ব্র্যান্ড, ওখানে গেলাম, গিয়ে যন্ত্রপাতি দেখে আমি পাগল হয়ে গেলাম, বুঝছেন, আমি ভয় লাগা শুরু হলো। আর তখন আমি বাসা বন্ধুদের সাথে চিন্তা করলাম যে আমি চাকরিটা ছেড়ে দিব, আমার রেডিও আমারই ভালো, চিন্তা করেন, মানে আমি যন্ত্রপাতি দেখে রেডিও ফুর্তির মতো জায়গা ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি অনেকবার ভাবছি যে আমি এটা ছেড়ে দিয়ে চলে আসবো, তখন আমার বন্ধুরা বললো আরে বোকা ছেলে তুই একটু দেখলেই তো পারবি, এটা তো রকেট সায়েন্স না। তারপর আস্তে আস্তে শিখলাম, তারপর তো খুব নাম কামালাম আর কি, রেডিও ফুর্তি আমাকে খুব যত্ন করলো, ওরাও আদর করে, অনেক লিসনার পেলাম, সবকিছু মিলে খুব মজার একটা সময় আমার কেটেছিল তখন রেডিও ফুর্তি। তো এরকম, তা আমি এই কনসার্ট অঞ্চল দেখে ভাবলাম যে চাকরি ছেড়ে দিই, এটা আমার পক্ষে সম্ভব না, এরকম হয় আর কি। তা আমি টেকনোলজি কম বুঝি, ঘাটাঘাটি কম করি, ফেসবুক ইউটিউবে দেখি, আর মাঝে মাঝে কিছু হয়ে গেলে আমার মেয়েকে দেখায়, ও সবকিছু ঠিক করে দেয়। ওকে গানে যাব, একজন দুই ঘন্টা আগে একটা রিকোয়েস্ট করেছিল, সময়ও শেষ হয়ে যাচ্ছে, তার গানটা শুনে এসে আবার বিদায় নিতে হবে। ওই যে অবস্কিউর একটা গানের কথা বলেছিল, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। এই গানগুলা কত আগের, হ্যাঁ আমরা ছোটবেলার থেকে শুনে আসছি, এগুলার কিন্তু গুরুত্ব কমে না, তাই না? এটার মাধুর্য, এগুলাই হচ্ছে মানে এভারগ্রিন সং যেগুলা বলে, আধুনিক গানও আছে, ব্যান্ডও আছে, এরকম অবস্কিউরের এই গানগুলো অদ্ভুত সুন্দর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর কান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
7: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। শুরু হইতে আরে মুখের মধ্যে যে বললাম না যে নিউজ পড়তে চেয়েছিলাম, নিউজ পড়তে পারি না, মুখে এত জড়তা বুঝছেন, সব খালি আটকে যায় কথা বলতে গেলে এত। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবার সংবাদ শিরোনাম যাক স্পষ্ট বলতে পেরেছি। আচ্ছা, কয়টা বাজে? 7:48। এর মধ্যে শাহরিয়ার চৌধুরী ইমন, আচ্ছা এর আগে সায়েম খান লিখেছে, এটা কি আপনাদের আসল পেজ? আপনি যেখানে আমার সাথে কথা বলছেন এটা আসল পেজ, না হলে তো আমি আপনাকে রিপ্লাই দিতাম না। ওকে, আর পেজ দেখলেই বোঝা যায় যে কোনটা আসল নকল। আমাদের 9 লাখের উপরে ফলোয়ার্স রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, শাহরিয়ার চৌধুরী ইমন লিখেছে, সন্ধ্যার এই চমৎকার আবহাওয়ায় আর যে মুকুল ভাইয়ের টি স্টলের এক কাপ করা চা দিনের সব ক্লান্তি দূর করার জন্য, এর চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না। কিছু মানুষ যেখানে অযথা মন খারাপের অজুহাত খোঁজে, সেখানে আমরা খুঁজি এক কাপ গরম চায়ের মাঝে জীবনের আসল এবং সলিড আনন্দ। লাভ ইউ ঢাকা FM, লাভ ইউ টু শাহরিয়ার চৌধুরী ইমন। আমি, আমার কান লাল হয়ে গেছে বুঝছেন। কেউ যদি প্রশংসা করে, ভালো কথা বলে, এটা আমার একটা রেডিওর অভ্যাস আর কি, মানে রেডিওতে যখন কথা বলি ওই কানটা লাল হয়ে যায় কেন জানি, মানে কেউ প্রশংসা করলে কেমন বিশ্বাস করেন? আপনি এত সুন্দর করে লিখেছেন যে আমার মনটা ভালো হয়ে গেল আর কি। সাইফুর রহমান লিখেছে, হৃদয়ের মাঝে হুগলার বেড়া যে খেলা তোমাদের খেলেছে, সেই খেলার কাছে ওয়ার্ল্ড কাপ কিছুই না। আচ্ছা, আবার আমাদের গিট্টু মিয়া খালি ঝগড়া লাগাতে চাচ্ছে, কিন্তু এটা ঝগড়া বন্ধ করো, চলে যাবো এখন। হ্যালো মুকুল ভাইয়া, হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছেন নি? আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়েছে? শশা খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়েছি, আন্ডা আর কি, একটা রুটি খাবো একটু পর। হ্যাঁ, বাসায় যাওয়ার আগ পর্যন্ত খোলা লেগে যাবে। ওকে, ফেসবুক থেকে বিদায় নেই, আর হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি কে কে আছে জানি। হোয়াটসঅ্যাপে আমাদের দিলওয়ালা, এক ঘন্টা পর আবার যুক্ত হলাম শুভ হাইঞ্জা, আচ্ছা সিলেটে হাইঞ্জা বলে, আপনার খালার জন্য অনেক দোয়া, ইনশাল্লাহ ভালো হবেন এই কামনা করি। দিলওয়ালাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে সবাইকে বলছি যে আমার আমার মামাতো বোন, আমার খালা, আমার আপন মামাতো বোন, আমার খালা খুবই গুরুতর অসুস্থ, মানে অনেক কিছু একদম, তার মানে হার্টের প্রবলেম হয়েছিল, পেসমেকার লাগানো, সেখানে একটা পেসমেকারের পাশে নাকি একটা টিউমারের মতো হয়েছে, ওইটা অপারেশন করবে, কিন্তু হসপিটালে গিয়ে দেখা গেল আরেক রকম, তার ডায়াবেটিক্স বেড়ে গেছে, তার ক্রিয়েটিনিন বেশি, ওই যে কিডনির টেস্ট ওইখানে তার অবস্থা খারাপ, এর মধ্যে বিভিন্ন রক্তনালীতে বিভিন্ন সিস্টের মতো হয়েছে। তো এটাই ভয়ঙ্কর একটা ব্যাপার, যে কেন সিস্ট তো এতগুলো সিস্ট হওয়া তো এগুলো তো বড় কোনো রোগের লক্ষণ তাই না, কি হয় জানি না। তো এখন আজকে একটা বড় টেস্ট করবে, সেই টেস্টের পর জানা যাবে, হসপিটালে আছে, সবাই দোয়া করবেন আল্লাহ যাকে তাকে যাতে সুস্থ করে বাসায় ফিরে আনে এবং নেক হায়াত দান করে। খুবই আদর করে খালা, কথাবার্তা বলে সবসময়, কালকে এই অসুস্থতার মধ্যে হসপিটাল থেকে রাত 12:45 আমাকে ফোন দিয়েছে, মানে ডাক্তারের রাউন্ড থাকে অনেক সময় কথা বলতে পারে না, রাতে করে যে বাবা একটু দোয়া করিস আমার জন্য। তো এটাই খারাপ লাগে আসলে, আমার আব্বা মারা যাওয়ার পর আমার আগে সব কিছু অনেক কিছু নর্মাল লাগতো, বিশ্বাস করেন, মানে মানুষের জীবন যে কতভাবে পরিবর্তন হতে পারে। অনেকে হয়তো মনে করবেন যে আমি একটু বেশি করি, আব্বা আব্বা করি খালি, আসলে আমার বাবা কি ছিল আমি বুঝাতে পারবো না, মানে ছোট ছেলে আমি, আর আব্বার সাথে আমি আসলে অনেক বেয়াদবিও করেছি, মানে আব্বার সাথে মানে একসাথে যত থাকতাম তত, হয় না ব্যবসা বাণিজ্য করেছি আব্বার সাথে, তারপরে আমাদের পারিবারিক অনেক কাজ সবকিছুতে আব্বা আমি ছোট হলেও মানে আমাকে দিয়ে করাতো আর কি। এই কারণে আব্বার সাথে আমার অনেক তর্ক বিতর্ক হতো, আমি প্রায় আব্বাকে ঝগড়া করতাম। তো এই জিনিসগুলো আমাকে বেশি কষ্ট দেয় আর কি। এই কারণেই সবসময় রেডিওতে বলি যে বাবা মা না হারালে আসলে কেউ বুঝবেন না এর মর্মটা। তো এই কারণে বাবা মা থাকতে অবশ্যই জোরে কথা বলা যাবে না, একটু মানে সবকিছু বাবা মার জন্যই ভালোবাসাটা দিবেন আর কি। যেমন আম্মা এখন অসুস্থ ভুলে যায়, তা আমার ওই যেটা কথা বলতে গেলে আমার এক বন্ধুর মা মারা গিয়েছিল গত সপ্তাহে, তাকে নিয়ে একটু বলবো। তার সাথে অনেক স্মৃতি আমার, অনেক আদর করত, তাদের বাসায় আমরা দীর্ঘদিন থাকতাম, তার ছেলে মেয়েদের সাথে এখনো আমার যোগাযোগ, তা গিয়েছিলাম। তো ওই গল্পটা আরেকদিন বলবো, কিন্তু আমি যেটা বলতে গেছিলাম যে আমি আম্মাকে বললাম যে খালাম্মার দুপুরবেলা জোহরের পর জানাজা হলো। তা আম্মা বলতেছে কি জানেন, কালকে দুপুরের পর জানাজা হয়েছে, তা মাটি দিবে কবে? তো চিন্তা করেন আপনি, আমি বললাম যে দুপুরে জানাজা হয়েছে এটা তুমি কি বললা, মানে দুপুরে জানাজা হয়েছে তার জানাজার পর মাটি দিবে না? ও মাটি দিবে, মাটি দিছে তাহলে না? মানে আপনি চিন্তা করেন, মানে তার ব্রেন কাজ করতেছে না, বলতে জানাজা হয়েছে এখন তা মাটি দিবে কবে আমাকে প্রশ্ন করছে। তা আমি একটু মানে উত্তেজিতর মতো একটু জোরে বললাম, তারপর আমি আবার আম্মাকে কথা বলে নর্মাল করলাম, আমি আবার একটু নিজে নর্মাল হলাম যে না আম্মার সাথে এইভাবে কথা বলা ঠিক নয়, কেননা আম্মা তো আসলে ব্রেনে কাজ করতেছে না। তাকে বললাম যে জানাজা হয়েছে মাটি দিছে আসর পরে মাটি দিছে, বলে যে জানাজা হয়েছে মাটি দিবে কবে বলতেছে আর কি, কো মাটি দিছে তাহলে মাটি দিছে এরকম। তো দেখেন যে বয়স হলে এরকম হয়ে যায়, এই সময়ও জোরে কথা বলা যাবে না, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তারপর আরেকজন লিখেছে এত ঝগড়া করে কি হবে, আচ্ছা বেস্ট টিম উইন করবে, আচ্ছা মিস ইউ ফর এক সপ্তাহ, আচ্ছা এক সপ্তাহের জন্য আমাকে অমৃত মিস করবে, ওকে আমিও মিস করব অমৃতকে, আচ্ছা। আর মুকুল স্টি স্টল মিনি স্টেডিয়াম, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া মানেই মুকুল স্টি স্টল রাতারাতি একটা ছোটখাটো একটা স্টেডিয়ামে পরিণত হওয়া, দোকানের এক কোণে ঝালানো ছোট এলসিডি টিভি এবং সিআরটি টেলিভিশনই তখন সবার চোখ, খেলা চলাকালীন দোকানের সামনে রাস্তা ভিড় জমে যায়, রিক্সা চালক থেকে শুরু করে অফিসের বড় বাবু সবাই এক কাপ চা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আর পড়তে পারলাম না অনেক বড় একটা লেখা, সাইফুর এই লেখাটা খুব ভালো লাগছে, সুন্দর করে মুকুল স্টি স্টলের গ্রুপে একটু দিয়ে দাও, পোস্ট করে দাও গ্রুপে, আর ফেসবুকে দিলে সবাই দেখবে, আর গ্রুপে দিলে আমরা সবাই দেখব। ওকে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি, আর সকল জগতে সকল পৃথিবীতে যত জীবিত পিতামাতা রয়েছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দান করুক, এবং কবরবাসী সকল পিতামাতার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক। মানুষ মাত্রই ভুল করে থাকে, আল্লাহ সবার ভুলগুলোকে ক্ষমা করে দিক। আমার আব্বার জন্য দোয়া করবেন, আব্বাও যাতে, সবার জন্য দোয়া করি, সবার পিতামাতা কবরবাসী সকল পিতামাতাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক এই প্রত্যাশা করি। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি।

0: That's that ninth gear.
1: Talk FM 90.4.
2: Hello.
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
6: Taka FM 90.4.
7: Shara Deshi.
6: Shabak Sathe.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর। কৃষিপণ্য সংরক্ষণ ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ তথ্য সম্প্রচার মন্ত্রীর। দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, বললেন শিক্ষামন্ত্রী। আগামী 27 জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা নারিতা রুটে সরাসরি ফ্লাইট। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মত শান্তি চুক্তিতে স্বাগত জানাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় স্পেন নবাগত কেপ ভার্দের এবং 1টায় বেলজিয়াম মিশরের মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের রাজধানী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ যাত্রাবাদী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার এবং পুরনো ও অকেজ যানবাহনগুলো অপসারণের তাগাদা দেন। তারেক রহমান রাজধানী জুড়ে AI চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে AI ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। জাতীয় সংসদে বৈঠক আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে তিনি 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বিদ্যমান সেতুর উপর চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের সংযোগ উন্নত করা। শেখ রবিউল আলম সংসদকে জানান, সরকার সারা দেশে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও খালি ছাদ ব্যবহার করে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে বলেন, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা এবং প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে দেশের পাট পণ্য কাঙ্ক্ষিত রপ্তানি আয় অর্জন করতে পারছে না। তিনি বলেন, সরকার এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে পাট রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল তিনটায় আবার বসবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুবিধাভোগী নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নকে যে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026 খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় এই কথা বলেন।
2: দুয়ারের পাশে কোল্ড স্টোরেজ করে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী দুই বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করব। আমরা চিন্তা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত, অন্য যে কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হল পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়, আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না।
0: কৃষিমন্ত্রী বলেন, 15-20 জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় এইসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌর বিদ্যুৎ চালিত হবে। তিনি জানান, এইসব মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে প্রায় 40,000 কৃষক সরাসরি এর সুবিধা পাবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসেবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আতাউর রহমান খানের প্রেস কমিশনের আদলে সাবেক একজন বিজ্ঞ বিচারপতির নেতৃত্বে এই গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এইসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনের সব রকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
4: ইতিমধ্যে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে 4.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ক্লাস ওয়ান থেকে শুরু করে আমরা তাদের ট্রেনিং দেওয়া শুরু করেছি। সেই সাথে আমাদের মিড ডে মিল এটিও শুরু হয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ওয়ান টিচার ওয়ান টেবিল ব্যবস্থা করছি।
3: শিক্ষামন্ত্রী ডক্টর আনাম আহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
4: আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস এন্ড কালচার এন্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6 আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা সেটি দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব, কারণ বাংলাদেশে এই অবহেলিত মানব সম্পদকে আমরা কর্ম সক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
3: শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেন শিক্ষামন্ত্রী।
4: আমি আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি সবসময় আমরা গান নাচ কালচার অ্যাক্টিভিটি খেলাধুলা ডিবেট এগুলিকে আমরা সবসময় চালিয়ে যাব।
3: শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ব্যক্ত করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা আজ এই তথ্য জানায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
6: এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
5: পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, মন্ত্রণালয় পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে। উল্লেখ্য যে গতকাল সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে সেদেশে প্রবেশে বাধা দিলে ডাক্তার জাহিদুর রহমান আজ দেশে ফিরে আসেন। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং 20 জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত 10টি মামলা তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি আজ রাজধানীতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নন, তিনি গুম খুনের সাথেও জড়িত। দেশে ফিরিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। গত 4 মার্চ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, তবে প্রসিকিউশন নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করলে পুনরায় শুরু হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান লেবানন সহ সব স্থানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চীন, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ বিশ্বের নানা দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তির প্রশংসা করে বলেছে এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা আনবে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
9: মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান, যা আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রোববার রাত 10:30 দিকে নিজের ব্যক্তিগত ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করে সবাইকে অভিনন্দন জানান। ইরান জানিয়েছে এই চুক্তির ফলে লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের দিনে হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতারা, যদিও এই চুক্তির তীব্র সমালোচনা করে ইসরায়েল এটিকে কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে টোল মুক্ত রাখার কথা জানালেও হরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের এই অবস্থানের কঠোর বিরোধিতা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ঠেকাতে সব কিছুই করবেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলছেন হরমুজ প্রণালী টোল মুক্ত রাখার কথা।
10: Well, our expectation is that the strait is going to be opened in a toll-free way for the long term, and that's the sort of thing that we're going to figure out in these technical negotiations. You know, there are a lot of very important details to figure out that we're actually going to sit at the table and discuss together and figure out a path forward on these details.
9: এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আপাত শান্তি ফেরার আশা করছেন বিশ্লেষকরা, তবে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা হওয়া নিয়ে সন্দিহান তারা। বিশেষ করে ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে শান্তি ফেরার সম্ভাবনা দেখছেন না কেউই। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ঢাকা সকল পক্ষকে এই চুক্তির মাধ্যমে সৃষ্ট গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন দেশটিতে রাশিয়ার অব্যাহত হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন এবং কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান ইউক্রেনের রাজধানীতে হামলায় 4 জন নিহত হন এবং খার্কিভ সিটির উত্তর পূর্বাঞ্চলে হামলায় অগ্নিকাণ্ড থেকে উদ্ধার চেষ্টাকালে 5 জন উদ্ধারকর্মী নিহত হন। এখন শুনুন ফিফা বিশ্বকাপ 2026-এর খবর। 15 জুন 4টি ম্যাচের মধ্যে এ পর্যন্ত 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের শেষ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:00 আটলান্টা স্টেডিয়ামে স্পেন বনাম কেপ ভার্দে। রাত 1:00 বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর। ভোর 4:00 সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7:00 ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। আরো শুনুন প্রতিবেদনে।
11: Hard to beat the fans Tunisia, yes. Yeah, yeah. Well, I mean, they have to come out and try to make...
12: FIFA বিশ্বকাপ 2026 শুরুর পর থেকেই প্রতিদিনই লেখা হচ্ছে নতুন নতুন ইতিহাস। 15 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ ছিল নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার ম্যাচ। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যে যেন দুই সভ্যতার সংঘর্ষ ঘটে। অরেঞ্জ আর্মিরা লিড নিয়ে এগিয়ে গেলেও সামুরাই ব্লুদের অদম্য জেদে শেষ মুহূর্ত ফিরে সমতা। ফাইনাল স্কোর নেদারল্যান্ডস 2 জাপান 2। অপর ম্যাচে বাংলাদেশ সময় ভোর 5টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আইভরি কোস্ট বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচ শেষ হয় 1-0। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। খেলার 90 মিনিটে আইভরি কোস্টের আদাম ডায়ালো বদলি খেলোয়াড় হিসেবে নেমে উইলফ্রেড সিঙ্গোর এসিস্ট থেকে দারুণ গোল করে দলকে জয় এনে দেন। ইকুয়েডর 19 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হারায়। আইভরি কোস্ট 12 বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম জয় পেল। এদিকে বাংলাদেশ সময় সকাল 8টায় মন্টেল স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে খেলতে নামে টিউনিসিয়া। এই ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিল সুইডেন। ম্যাচ ফলাফল সুইডেন 5-1 করে। সুইডেন দলের ইয়াসিন আয়ারি 2 গোল করে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। এটি ছিল তাদের বিশ্বকাপে দ্বিতীয়বার 5 গোলের জয়। এদিকে 15 জুন রাত থেকে 16 জুন সকাল পর্যন্ত 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে স্পেন বনাম কেপ ভার্দের মধ্যকার ম্যাচ। রাত 1টায় বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর, ভোর 4টায় সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7টায় ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: সবশেষে আবহাওয়া। আজ রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মত শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় স্পেন নবাগত কেপ ভার্দের এবং 1টায় বেলজিয়াম মিশরের মুখোমুখি হবে। খবর শেষ হলো।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,850 ফুট উপরে। প্রিয় বন্ধুরা, এত মানুষের রানাঘনার মাঝে এখানটায় দাঁড়িয়ে পুরো প্রকৃতিটাকে উপভোগ করাটা সত্যি অসাধারণ। সত্যিকার অর্থে মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি। সৌন্দর্য উপভোগ করতে হলে কিভাবে ঘুরে দেখুন, সৃষ্টিকর্তার এই অসাধারণ সৌন্দর্যটা সবার আসলে মন ভরিয়ে দেয়।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
3: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমন্ত্রণ করছি আমি আরজে হাসিফ, অর্থাৎ লেটস গো ট্রাভেল শো। আমরা সবসময় কথা বলি লেটস গো নিয়ে, যখনই শুরু হয় রাত একেবারে ঠিক ঠিক 9টার দিকে সোমবারে। অনেকে হয়তো অপেক্ষা করেন, অনেকে বসে থাকেন, আসলে আজকে কোন জায়গা নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে কথা বলবো। ইয়াস, সেই ধারাবাহিকতায় আজকেও আমরা কোনো গেস্ট নিচ্ছি না। আজকে আমি আমারই একটা চমৎকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে গিয়েছিলাম পাহাড়ের সেই উচ্চতায় উঠে, যখন সারা পৃথিবীটাকে মনে হচ্ছে যেন কি চমৎকার লাগে, কি ভালো লাগে, কুয়াশার মাঝে হারিয়ে যাওয়া সেই নান্দি হিলস নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে রাখছি, আজকে আমরা যে যেখান থেকে আপনারা দেখছেন, আমরা আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউবের ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। অর্থাৎ জটবট যুক্ত হয়ে যান এবং কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগছে আপনাদের লেটস গো ট্রাভেল শো, আর কিভাবে আমাদের কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কোন জায়গায় আপনারা জানতে চান এবং কোন জায়গাতে আমরা কথা বললে কিংবা গেস্ট নিয়ে আসলে আপনারা ওই জায়গা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে পারেন, সেটাও আমাদেরকে জানাতে পারেন অবশ্যই। এবং যে কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু আপনার ওই জায়গা সম্পর্কে ছোট করে কিছু বিবরণ লিখতে পারেন, ইয়াস এই জায়গাটা কেমন এবং কিরকম, সেটাও আমাদের জন্য আসলে খুব উপকার আসবে। কারণ আপনি যে জায়গাটা আছেন সেইটার সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন, এবং সেই জায়গাটা কিন্তু যত বেশি তুলে ধরবেন ততই কিন্তু আমাদের আসলে দেশ কিংবা যে কোনো জায়গা থেকে আসলে সেটা আসলে অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। এক্স্যাক্টলি যেমনটা বলছিলাম, আমরা কথা বলবো, আর একইভাবে বলছি আপনারা কিন্তু যেখানে গিয়ে দেখছেন না কেন, আমরা আমাদের ঢাকা এফএম এর হচ্ছে অ্যাপস ডাউনলোড করে আপনি যে কোনো প্রান্তেই দেখতে পারবেন, এবং রেডিওতেও কিন্তু শুনতে পাচ্ছেন অবশ্যই। সেই ধারাবাহিকতায় আবারও বলছি এবং বলতে চাই, আজকে আমরা কথা বলবো ভারতের সবচেয়ে সুন্দর এবং একটি জায়গা স্টেট, অর্থাৎ আমরা কর্ণাটক স্টেটের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, আর এই ব্যাঙ্গালোর থেকে প্রায় আই ক্যান সে যে অ্যারাউন্ড 100 কিলোমিটার দূরের একটি জায়গা, সেটার নাম হচ্ছে নান্দি হিলস, যেটা অনেক বেশি বিখ্যাত। এবং সেই জায়গায় যাওয়ার আগে আমি ছোট করে ব্যাঙ্গালোর সম্পর্কে বলতে চাই, ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যেটা আসলে এখানে সব কিছু আছে, কি নেই এখানে, যে তথ্যটা দিলে আপনি খুব অবাক হবেন। ব্যাঙ্গালোর মানে কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর। সো ব্যাঙ্গালোর হচ্ছে বাংলাদেশ থেকেও আয়তনে বড়, এত বড় একটা স্টেট। সো সাউথ এশিয়ার সবচেয়ে ডেভেলপ একটা সিটি, যে সিটিতে গেলে আপনার কখনোই মনে হবে না ইউ আর ইন ইন্ডিয়া আর সাউথ এশিয়া সামথিং এলস। আমার কাছে মনে হয়েছিল, যেহেতু আমার ইন্ডিয়ার প্রায় 22টা স্টেট আমি ঘুরেছি, প্রায় 350 সিটি ঘুরেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই ব্যাঙ্গালোর হচ্ছে এক্সেপশনাল। আমার 6.5 বছর থাকার অভিজ্ঞতা আমাকে চমৎকারভাবে জানান দিয়েছে এই সিটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে ইকোনমিক দিক থেকেও ইন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু হচ্ছে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যান, দেবী সিটির সেই বিখ্যাত হসপিটাল, এই যে ভদ্রলোক হাজার হাজার শিশুর প্রাণ বাঁচিয়েছে এমন অনেক গল্প আমরা জানি। সেখানে না যাই, এই ব্যাঙ্গালোরের অর্থনীতি নিয়ে কিছু কথা বলবো, ধারণা দেওয়ার ট্রাই করবো। তার আগে মূল ফোকাস, যেখানে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেই চমৎকার জায়গা নান্দি হিলস। নান্দি হিলস হচ্ছে একেবারে মানে আপনি পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে, আমরা ভাবতে চাই না যে আসলে প্রকৃতির মাঝে মানুষ হারায়, এবং সেই জায়গাগুলোতে গেলে হাজারটা মানে স্বাধীনতা, হাজারটা ভালো লাগা, হাজারটা শব্দ মানুষের মাঝে কাজ করে। কিন্তু নান্দি হিলস হচ্ছে এত মানে পরিপূর্ণ একটি জায়গা, যেখানে যেতে আমি যাওয়ার প্রসেসটা শুরু করি একেবারে স্টার্টিং, তারপর আপনাদের ওই জায়গাটা নিয়ে যাওয়ার ট্রাই করব। একইভাবে ছবি এবং যারা দেখছেন, যারা ইউটিউব এবং ফেসবুকে আছেন, তারাও কিন্তু হয়তো রিলেট করতে পারবেন জায়গাটা আসলে কতটা সুন্দর এখানে লুকিয়ে আছে। সো ব্যাঙ্গালোর থেকে আপনি বাইক কিংবা হচ্ছে আপনি উবার যেটাই রাইড করেন না কেন, অবশ্যই আপনি উবার করলে আপনাকে রিটার্ন আপনাকে আসতে হবে। সো ওয়ান অ্যান্ড আপ অ্যান্ড ডাউন হচ্ছে, যদি বলি ইট উইল কস্ট অ্যারাউন্ড ব্যাঙ্গালোর মেন সিটি থেকে ইট উইল কস্ট 1800 আর মোট অ্যারাউন্ড 3000 টাকার মাঝে, মানে রুপির মাঝে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। ছোট একটা জায়গা কিন্তু অল্প সময়, একদিনের প্ল্যান করে এত চমৎকার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার সুযোগ আমার মনে হয় না এত কম টাকা আদৌ সম্ভব, ভেরি ডিফিকাল্ট। কিন্তু ওই জায়গা থেকে আসলে মানে সেন্টার পয়েন্ট থেকে বেঙ্গালুরুর সেন্টার পয়েন্ট হচ্ছে, যদি আমি বলি আমাদের এটাকে কি বলে, যেমন আপনি জয়নগর আছে, তারপর হচ্ছে যে বেশ কিছু জায়গা যেটা আসলে খুবই সুন্দর, যে কোনো জায়গা থেকে আপনি আসলে উবার বুক করে কিন্তু চমৎকারভাবে চলে যেতে পারেন। তবে আমার প্রথম তিনবার যাওয়া হয়েছে, আমার প্রথমবার গিয়েছি আমি, আমরা আমাদের ফ্রেন্ডরা মিলে, বাংলাদেশিরা ছিল আমার সাথে, আমরা একটা উবার বুক করে তারপর চলে গিয়েছি। তবে আমার কাছে মনে হচ্ছে পরবর্তী দুইবার যখন গিয়েছি সেটা হচ্ছে বাইকে যাওয়া হয়েছে। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, মানে আপনি বাইকে যাচ্ছেন একটা জায়গাতে এবং পাহাড় তো মানে উঁচু নিচু পাহাড়, প্রায় 100 কিলোমিটার দূরত্ব। এগার বেঙ্গালুরু থেকে যদি আপনি যান বেঙ্গালুরুর এয়ারপোর্টের সামনে দিয়ে, ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট, খুবই নাম করা একটা এয়ারপোর্ট, গ্রিন এয়ারপোর্ট যদি আমি বলি, সো ওইখানটা দিয়ে হচ্ছে আপনি ওখান থেকে যাত্রা শুরু করবেন। এবং মাঝে হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে ভালো হয় যদি রাত হচ্ছে আপনি একেবারে ভোরের সময়টায়, যেটা 4:30 কিংবা 5টার দিকে যদি যাত্রা শুরু করেন, ইট উইল টেক অ্যারাউন্ড 2.5 hours। সো বাইকে যদি যান একটু কম সময় লাগবে, পুরো রাস্তাটায় একটা মুহূর্তের জন্য আপনার বিরক্ত লাগবে না যে কোথাও ট্রাভেল করছি, অনেক দূরে কোথাও ট্রাভেল করছি, নো নেভার। সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা এবং বেস্ট টাইম আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টাতে ওয়েদার খুবই সুন্দর থাকে, আপনি মেঘের মাঝে হারিয়ে যাবেন। আপনি আসলে ওখানটায় গেলে আসলে বোঝা যায় সৌন্দর্যটা কিভাবে লুকিয়ে আছে। এনিওয়েজ, আমরা চার বন্ধু ছিলাম, আমার সাথে আমার আফ্রিকান ফ্রেন্ড ছিল দুজন, আমার আফগানি ফ্রেন্ড ছিল তিনজন, আমরা যাত্রা শুরু করেছি অ্যান্ড ইয়াস সবাই বাইক নিয়ে ছুটলো আর কি। মাঝে বাইক নিয়ে গেলে যেটা হয়, যখন যেখানে ইচ্ছা থামা যায়। কিন্তু আমরা 3:30 দিকে আমরা জার্নি স্টার্ট করেছি একেবারে আরআর নগর থেকে, রাজারাজেশ্বরী নগর, যেখানে আমার ইউনিভার্সিটি ছিল তার কাছেই, এখান থেকে যাত্রা শুরু করেছি, অর্থাৎ আমাদের বেঙ্গালুরু ইউনিভার্সিটি যেটা আমি পড়াশোনা করতাম, ওখান থেকে ওই রুটটা দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট ক্যাম্পেগৌড়া এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। যেখানে ইচ্ছা সেখানে থেমেছি, সেখানে থেমে চা খেলাম, আমরা আড্ডা দিলাম বন্ধুরা মিলে, গল্প করলাম। আপনারা তো কিছু জিনিস এখন স্ক্রিনে দেখবেন, হয়তো যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো কানেক্ট করতে পারবেন যে রাস্তাটা কত সুন্দর। এখানকার মানুষজন আসলে খুবই খুবই আন্তরিক, কারণ মানুষ জানে ওখানে সব মানুষ ঘুরতেই যায়। কিন্তু ওখানে অনেক টেম্পল আছে, ধর্মীয় যারা বিশ্বাস যার যে বিষয় আছে তারা ওই খানটায় গিয়ে আসলে ওখানা পুজো করেন এবং তাদের মতো করে সময় কাটান। কিন্তু খুব ভালো একটা মোমেন্ট কিন্তু ক্রিয়েট হয়, ফ্যামিলি নিয়ে অনেকেই কিন্তু যায়। সো আমরা পৌঁছানোর পরপরই সবাই মোটামুটি চোখে ঘুম এরকম একটা ভাব মনে হচ্ছে, কারণ রাত 3:30 থেকে স্টার্ট করলে আই ক্যান সে যে পৌঁছাতে পৌঁছাতে তখন সূর্যোদয়। সো ওই সময়টায় আসলে যেই মুহূর্তটা আপনি দেখবেন সেটা আমার মনে হয় না আমি আপনাকে চমৎকার করে বিশ্লেষণ করলে হয়তো আপনি কানেক্ট করতে পারছেন কিছুটা, কিন্তু ফিলটা হয়তো নেওয়াটা ইটস কোয়াইট ডিফিকাল্ট আই ক্যান সে। চলে গেলাম আমরা একেবারে ঠিক ঠিক সময়ে, আমরা পৌঁছে যাওয়ার পর ওখানে আমরা নাস্তা করে নিলাম এবং ওই যে শুরুতেই বলেছিলাম টাকা কিন্তু বেশি না ওখানে, কিন্তু যাওয়ার পর আপনাকে পার্কিংয়ের জন্য আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, ইট উইল টক অ্যারাউন্ড 50 rupees। টাকা দিয়ে আমরা আমাদের 5-4 বাইক আমরা পার্ক করেছিলাম, পার্কিং করার পর আমরা ওখান থেকে জায়গাগুলো এক্সপ্লোর করা শুরু করলাম। শুরুতে আপনারা হয়তো একটা ঝলক দেখেছেন আমি একটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমি ওই সময়টা থেকে প্রায় আজকে থেকে প্রায় 3-4 আগে থেকে কিন্তু আমার ব্লগিং করার আগ্রহ ছিল এবং সেটা করতে আমার পছন্দ। আমি প্রথমত এক্সপ্লোর করেছি পুরো জায়গাটা এবং সেই কারণেও কিন্তু শুরুতে আমি একটা ইন্ট্রো দিয়েছি, কিন্তু আপনারা দেখেছেন যে 850 feet উপরে উঠে যখন আপনি দেখছেন যে আপনি মেঘ মানে পুরো কুয়াশার মাঝে, কুয়াশা বলবো না কেন, মেঘের মাঝে আপনি ঢাকা গিয়েছেন একেবারে থেকে গেছেন, এটা আসলে ভালো লাগার জায়গাটা অন্যরকম। প্রচণ্ড ঠান্ডা কিন্তু ওখানে, তবে এই উঁচু নিচু পাহাড় উঠানামা এবং একই জায়গায় ঘোরাফেরা করার বিষয়টা যখন আপনি কানেক্ট করতে পারবেন তখন আসলে মনেই হবে না যে আসলে খুব একটা যে আপনাকে বিরক্ত লেগেছে কিংবা খুব যে আপনার ঘুম কিংবা এই মানে ঘুম টুম সব রেখে আপনি এমন একটা জায়গায় এসেছেন, সেটা আসলে আপনি পুষে যাবে, মানে আপনার আসলে কষ্ট হবে না। সো যেটা বলছিলাম বারবার যে নান্দি হিলস আসলে অনেক কিছুর জন্য বিখ্যাত, ওখানে প্রচুর একটা অনেক নান্দি হিলসের একেবারে উচ্চতার মাঝে কারণ টপ লেভেল যেখানে সেখানে কিন্তু একটা মন্দির আছে। তো যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু ওখানে গিয়ে তারা তাদের প্রার্থনা করেন, ওখানে সময় কাটান, অনেকে কিন্তু ওই উদ্দেশ্যেই কিন্তু যান কিন্তু। এবং এর পাশে হচ্ছে মহাত্মা গান্ধী, ওই জায়গার একটা ছোট করে একটা স্তম্ভ করা আছে, হয়তো কিছুটা আপনারা যারা দেখছেন তারা কিন্তু কানেক্ট করতে পারবেন। ওইখানটায় হচ্ছে ওই ভদ্রলোক হচ্ছে যে ওখানে আছেন এবং ওখানকার বেশ কিছু ওনার স্মৃতি কিংবা হচ্ছে এই জিনিসগুলো ধরে রাখার জন্য ওখানে অনেক কিছু রাখা আছে কিন্তু। সো ওই জায়গাটা ছোট কিন্তু আপনাকে যদি আমি এক্সপ্লেন করি, আপনাকে যদি এটা নিয়ে আপনি যদি এটা ঘাটাঘাটি করেন, গুগলে সার্চ করে দেখেন, অনেক তথ্য কিন্তু আপনি নান্দি হিল সম্পর্কে পেয়ে যাবেন। নান্দি হিলস এমনই একটি জায়গা যেখানে আসলে আপনার ভালো লাগা ছাড়া আসলে আমার মনে হয় না আপনার মুহূর্তটা, যারা পাহাড়কে ভালোবাসেন, যারা আসলে ঘুরতে ভালোবাসেন, তারা এটা চমৎকার করে কানেক্ট করতে পারবেন আশা করছি। যেটা বলছিলাম যে আমরা একইভাবে এখান থেকে একটু থেমে যাই, সেটা হচ্ছে যে যেখানে দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও বলছি আপনারা কিন্তু লেটস গো ট্রাভেল শোতে যুক্ত আছেন একেবারে। আমরা চেষ্টা করি সবসময় ট্রাভেল শো আপনাদেরকে কিছুটা হলেও আপনারা বিনোদিত হন এবং আপনারা আমাদের সাথে কানেক্ট থাকেন। আপনাদের পছন্দের কোনো প্লেস থাকলে আমাদেরকে জানাবেন যেন আমরা আপনাদেরকে সেই তথ্যটা দিয়ে কিছুটা উপকৃত করতে পারি। কে কোথায় যেতে চান, কোথায় যাওয়ার প্ল্যানিং আছে সেটাও কিন্তু আমাদেরকে বলতে পারেন, তাহলে হবে কি আমরা কানেক্ট করতে পারবো। আমরা আপনাদের আগ্রহের জায়গাটা, আমরা চাহিদার জায়গাটা, আমরা চাহিদার যে জায়গাটা আছে সেটা কিছুটা হলে হয়তো বুঝতে পারবো। যেমনটা বলছিলাম সুপ্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে দেখছেন, আপনারা যেহেতু যুক্ত হয়ে আছেন ট্রাভেল শো লেটস গো, আমরা আজকে কথা বলছি বেঙ্গালুরুর সেই বিখ্যাত জায়গা নান্দি হিলস। তার আগে বলে রাখছি আপনারা কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ঝটপট লিখে ফেলতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের আপনারা কানেক্ট হতে পারেন, আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM এবং আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। সেখানে জানিয়ে দিবেন আপনার কেমন লাগছে আমাদের এই শো ট্রাভেল শো, আপনাদের আপনারা উপভোগ করছে কিনা, আপনাদেরকে আমরা তথ্য দিয়ে উপকৃত করতে পারছি কিনা সেটাও কিন্তু জানাতে পারেন।

এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনারা কানেক্ট করতে পারছেন, আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করছি যে আসলে ট্রাভেলিং আসলে বিলাসিতা না, এটা আসলে একটা মানে মানুষের একটা মানে দৈনন্দিন প্রতিদিনের একটা চাহিদার একটা অংশ আমি বলতে চাই। কারণ ট্রাভেলিং করলেই আসলে আপনাকে এমন না যে আপনি বিলাসবহুল, আপনি অনেক টাকা আছে, আপনার বড় লোক আছে। আমার মনে হলো যে এর চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ছোট ছোট ইচ্ছাগুলোকে কখনো কখনো আমরা দমিয়ে রেখে আমরা অনেক বড় ইচ্ছাগুলো পূরণ করতে পারি। কিন্তু চাইলে ট্রাভেলিং ইজ অনলি ওয়ান থিং, যেখানে আসলে লার্নিংয়ের শেষ নেই, শিখার শেষ নেই। যেমন আমরা বলি না যে মানে আমাদের ইসলামেও আছে যে আপনি যখন কিছু জানার জন্য আপনাকে প্রয়োজনে তুমি সেই চীন দেশেও কিন্তু পাড়ি দিতে পারো। সো এই যে জায়গাটা, এই যে জার্নিটা, এই যে পুরো প্রসেসটা আপনি করছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনার জন্য বড় প্রাপ্তি, বড় ভালো লাগা। এখানে আপনাকে কয়েকটা বিষয় আমি সবসময় বলি, ট্রাভেলিং ইজ অল অ্যাবাউট ইজ এ লার্নিং প্রসেস, ইজ অল অ্যাবাউট যে আপনি যখন লিডারশিপ নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু লিডারশিপ যেটা হয় যে আপনি যখন একা একা ট্রাভেল করবেন, এখানে কয়েকটা বিষয় আপনাকে আমি অ্যাড করতে চাই। আপনার লিডারশিপ গ্রো করবে, আপনার নেটওয়ার্কিং গ্রো করবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার সাহস তৈরি হবে, এবং একইভাবে আপনার ভিতরে যে কোনো ডিসিশন দেখানো সলভ মানে প্রবলেম সলভ করার টেন্ডেন্সি বেড়ে যাবে। এটা মূল কারণ হচ্ছে যখন একা একা আপনি ট্রাভেল করবেন, দেখবেন ইউ আর দ্য ওয়ান হু ক্যান লিড অ্যান্ড ইউ আর দ্য ওয়ান হু ক্যান ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ডু। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি এই জায়গাগুলো কাজ করছেন, এই ট্রাভেল করছেন, সেটা কিন্তু আপনাকে জানান দিচ্ছে প্রতি মুহূর্তে, ইয়াস এটা আমি করছি, ইয়াস এটা আমার ভালো লাগছে। সো এই ছোট ছোট বিষয়গুলো যখন আপনি কানেক্ট করতে পারবেন, এটা হচ্ছে ডট, এই ছোট ছোট ডটগুলো কানেক্ট করতে পারলে দেখবেন আপনার সেলফ ডেভেলপমেন্টগুলো অনেক দ্রুত হচ্ছে। এটা হয়তো এখন মনে হতে পারে যে ট্রাভেলিং নিয়ে শো করছি কিনা, ট্রাভেল নিয়ে কথা বলছি বলে হয়তো এটার সাথে কানেক্ট করার জন্য কথা বলছি, নো নেভার। আপনি ইউ ক্যান আস্ক টু এনি ওয়ান, যারা অনেক বেশি ট্রাভেল করেন, যারা এই বিষয় নিয়ে খাটাখাটি করেন, তারা কিন্তু জানেন ঘর থেকে বের হলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা পৃথিবীটা কতটা সুন্দর, এবং সেখান থেকে কিন্তু আপনার ভিতরে ডেভেলপমেন্টটা হবে, আপনার গ্রো হবে। সো এই জায়গাগুলো আসলে বলে কই হাজারটা শব্দ দিয়ে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না আপনাকে। সেটা এক্সপেরিমেন্ট না করার আগ পর্যন্ত ইউ নেভার ফিল যে ইয়াস হাউ মাচ হোয়াট আই ক্যান সে হাউ মাচ বিউটিফুল ইট ইজ, অ্যান্ড এটা আপনার জন্য একটা সবচেয়ে চমৎকার অভিজ্ঞতা হয়ে থাকবে। সো যেমনটা বলছিলাম, আমরা ওখান থেকে আসলে একেবারে ফিরে যাচ্ছি আবারও বেঙ্গালুরুর সেই বিখ্যাত জায়গা নান্দি হিলস। আমি নান্দি হিলস নিয়ে লিখেও করেছি, আর্টিকেলও লিখেছি। সো যেখানে আমি লেখার মাঝে একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়েছি, পাহাড়ের উচ্চতায় উঠলে আসলে মানুষ হারিয়ে যায়। পাহাড়ের উচ্চতায় উঠলে যখন আপনি দেখবেন পৃথিবীর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার কত ছোট একটা মানুষ, আপনার ভিতরের জায়গাটা, ভালো লাগার জায়গাটা আপনি চমৎকার করে আপনি এক্সপ্রেস করতে পারছেন। আমি আগে সবগুলোর সাথে একটা কথা বলতাম না যে লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, দ্য রিদম অফ ইউর জার্নি। সো ট্রাভেল শো আসলে এটাই আপনাকে কানেক্ট করাবে, এটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে যে দূরপথে হাঁটলে বোঝা যায় আসলে পৃথিবীটা কত সুন্দর। এই ইন্ট্রোটা দিয়ে সবসময় শুরু করতাম, আবারও বলছি ইয়াস আমাদের ওই পাহাড়ের উচ্চতায় উঠে যখন ভাবছি ইয়াস আমি এত ফুট উপরে উঠে 850 ফুট উপরে উঠে দাঁড়িয়ে আছি এবং অনেক মানুষ আশেপাশে আছে, চারদিকে শুধু হচ্ছে মেঘে ঢাকা পরিবেশ, আশেপাশে আর কিছু নেই, এই জায়গাটা আসলে খুব সুন্দর। সো ওই ওখানটা গেলে আপনি আসলে খাবার দাবারের খুব প্রবলেমও হবে না, ওখানে হোটেল আছে, ওখানে হচ্ছে যে আপনি থাকার ব্যবস্থা কিন্তু আছে। যারা যায় তারা কিন্তু অনেকেই, আমি শুরুতেই বলেছিলাম ওখানে কিন্তু মন্দির আছে একেবারে টপ বটমে, ওইখানটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ, অনেক ইন্ডিয়ার অনেক দূর দূর থেকে মানুষ আসে, রাজস্থান থেকে আসে, দিল্লি থেকে আসে, মুম্বাই থেকে আসে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। ওখানে হচ্ছে যে তারা প্রার্থনা করার জন্য কিন্তু আছে, ওখানে চলে আসে। সো এইটা এক অসাধারণ বিশ্বাস, অসাধারণ ভালো লাগা, যারা যে যার ধর্মে তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই বিশ্বাস এবং ভালো লাগার জায়গাটা যখন প্রকৃতির মাঝে মিশে যায় সেটা তো আসলে কোনো এক্সপ্লেন করার কিছু থাকে না, তাই না? সো আমি এটাও দেখেছি যে অনেক বয়স্ক, প্রায় 80+ বয়স হয়ে গেছে, ওই আন্টি ওখানটায় উঠেছেন, ওই জায়গার দৃশ্য দেখেছেন, এবং উনি কিন্তু ওনার ইচ্ছেই ছিল ওখানটায় গিয়ে উনি হচ্ছে ধর্মীয় কিছু কাজ করবেন, উনি হচ্ছে প্রার্থনা করবেন, তারপর উনি ওখানটা এক্সপ্লোর করবেন। সো ওই ভদ্রমহিলা যখন হচ্ছে যে কর্ণাটকা ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন, যে আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড ছিল আবার ওই ল্যাঙ্গুয়েজটা বুঝে, তো উনি বলছে যে বয়সের তো ঘোরার তো কোনো বয়স হতে পারে না, তাই না? সো ওই যা কথাটা শোনার পর আমার আসলে চমৎকার ভালো লেগেছে যে এত উপরে উঠে এই বয়সের মানুষ এত রিদম নিয়ে ওখানটা সিঁড়ি বেয়ে বেয়ে বেয়ে উপরে উঠে উনি ওই কথাটা বলছেন এবং উনি ফিল করছেন, দিস ইজ দ্য থিং। এবং ওই জায়গাটাতে কিন্তু প্রচুর ইন্ডিয়ান মুভির অনেক শুটিং কিন্তু হয়েছে।

কারণ জায়গাটা ছোট হতে পারে, প্রচুর সাউথ ইন্ডিয়ান অনেক মুভি শুটিং কিন্তু ওখানে হয়েছে, নাটক, সিনেমা, তারপর হচ্ছে অনেক ওয়েডিং ফটোশুট কিন্তু ওখানে হয়, এটা বলে রাখা ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন আমি দুই তিনবার গিয়েছি, তবে দ্বিতীয়বার যাওয়ার সময় দেখেছিলাম যে ওয়েডিং ফটোশুট হচ্ছে এবং একটা না দুই তিনটা ব্যাচ ওখানে চলে আসছে। সো ওই জায়গাটাতে আসলে আপনি কখনো স্থির থাকবে না, এখানে আসছে এরা সূর্যোদয় দেখতে আসছে, আরেক পক্ষ অনেকজন আসছে সূর্যাস্ত দেখতে আসছে, সো ভাগে ভাগে কিন্তু আসছে। তবে এই নান্দি হিলসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমার কাছে ভালো লেগেছে, সেটা উঁচু নিচু পাহাড়, এর মাঝে যখন আপনি বাইক দিয়ে রাইড করছেন রয়্যাল এনফিল্ডের চালিয়ে, ও মাই গড, সো এটা একটা মানে অদ্ভুত একটা ভালো লাগা। এটা আপনি ওইখানটায় না গিয়ে এটা করার আগ পর্যন্ত আপনি কানেক্ট করতে পারাটা টাফ হয়ে যাবে। সো এনিওয়েজ, আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে ফেললাম, আমরা মোটামুটি অনেক অনেক জায়গা এক্সপ্লোর করেছি, ঘুরেছি এবং আমরা খাওয়া দাওয়া করেছি। করার পর আমরা ওখানটায় গেলাম, গিয়ে হচ্ছে যে বসে বসে হচ্ছে যে কথা বললাম সবার সাথে, ওখানে কিছু ইন্টারভিউ নেওয়ার ট্রাই করেছি, যেহেতু আমি ব্লগিং করি ওখানকার মানুষের ওই জায়গাটা সম্পর্কে এক্সপ্লোর করার ট্রাই করা হয়েছে, হয়তো কিছু ভিডিও ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এই বিষয়গুলোই আসলে আসলে একটা বিষয়কে জানান দেয় যে একটা জায়গা আসলে কতটা সুন্দরভাবে আপনাকে ভালো একটা মুহূর্ত দিতে পারে। এই জায়গার কথা সম্পর্কে বলার একটাই কারণ, যারা বেঙ্গালুরুতে ঘুরতে যাবেন তারা কিন্তু কানেক্ট করতে পারবেন যে ইয়াস, অল্প সময়ে যেহেতু প্রচুর মানুষ বাংলাদেশি মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু বেঙ্গালুরুতে হচ্ছে যে চিকিৎসার জন্য যায়, অনেক অনেক, যেহেতু আইটি হাব বলা হয় আমাদের সাউথ এশিয়ার হচ্ছে যে আইটির জন্য সবচেয়ে বিখ্যাত একটি জায়গা, সো ওখানে হচ্ছে ওই জায়গাটায় কিন্তু আপনি চাইলে কিন্তু একদিনের, ম্যাক্সিমাম মানুষ ব্যস্ত থাকে, একদিনে একটা সময় ছোট্ট করে একটা সময় নিয়ে কিন্তু চলে যেতে পারেন। আপনার রাতে সাড়ে তিনটার দিকে কিংবা হচ্ছে ভোরে হচ্ছে যে পাঁচটার দিকে রওনা দিলে, চারটার দিকে রওনা দিলে কিন্তু আপনি তিন চার ঘন্টা ঘুরে সকাল এগারোটা দশটার মধ্যে এসে পৌঁছে যেতে পারেন, ওটা সমস্যা নেই। তো এই কারণে মনে হলো এই জায়গাটা সম্পর্কে আমার বলা উচিত, এই জায়গা সম্পর্কে বললে কিন্তু আপনারা কিছুটা হলে হয়তো উপকৃত হবেন। সো টাকাও কিন্তু খুব একটা বেশি খরচ হবে না, আপনি যদি তিন চারজন মিলে যান বাইক রাইড যেভাবে করেন না কেন, আমার মনে হলো যারা নতুন হঠাৎ করে যাবেন তাদের জন্য ডিফিকাল্ট, কারণ আপনাকে বাইক নেওয়ার জন্য আপনাকে লাইসেন্স দেখাতে হবে আর সেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স হতে হবে। সো আমার যেহেতু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছিল, সো এটা আমার জন্য ইজি হয়েছে যে আমি ওখানে বাইক নেওয়া কি বলছে, কারণ বেঙ্গালুরুতে হচ্ছে ট্রাফিক আইন যথেষ্ট স্ট্রিক্ট, ওখানে আপনি চাইলেই যা কিছু ইচ্ছা করতে পারবেন না। ইয়েস, সো যদি সেটা শুনে ফরেনার তখন সেটা আরও বেশি কমপ্লিকেটেড ইস্যু হয়ে দাঁড়ায়। সো যেটা যেটা করবেন যে আপনি ওখান থেকে যাওয়ার পর আপনি পুরো সময়টা আসলে চমৎকারভাবে এক্সপ্লোর করতে পারবেন এবং একদিনে আপনি চাইলে হচ্ছে উবার রাইড করে তিন চারজন মিলে খুব কম খরচে ৩০০০ টাকা ৩০০০ রুপির মধ্যে কিন্তু আপনি পুরো একটা চমৎকার জায়গা এক্সপ্লোর করার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন। এর মাঝে হচ্ছে যাওয়ার পথে কিন্তু আপনি বিভিন্ন স্পোর্টে কিন্তু থামতে পারছেন, থেমে থেমে কিন্তু এক্সপ্লোর করছেন, আবার যাচ্ছেন, আবার যাবেন, আবার আসছেন, আবার থেমে চা খাচ্ছেন, সো এটা আসলে কিন্তু মজা। সো স্টিল রাইট নাও আমি টক অ্যাবাউট যে এই জায়গাটা নিয়ে যখন কথা বলছি আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে কি চমৎকার সময় কেটেছে ওখানে, কি চমৎকারভাবে আমরা কানেক্ট করতে পেরেছি এবং আমার বন্ধুরা যারা ছিল তারাও কিন্তু যথেষ্ট হাসি উচ্ছ্বাস এবং আনন্দের মাঝে আমরা সময় কাটিয়েছি। এবং এমন হয়েছে ওখানে কিন্তু প্রচুর মানে মানকি আছে, বান্দর আছে, সো ওই জায়গাটা গিয়ে আমরা হচ্ছে কলা কিনেছি, কলা কিনে হচ্ছে যে ওদেরকে ওদের সাথে আছে, ওরা খুব শান্ত শিষ্ট বলতে পারি, বানর এত এরকম শান্ত হয় না, বাট আমি দেখে খুব অবাক হয়েছি। সো ওখানে হচ্ছে আমরা সেটা দিয়েছি, এরপর হচ্ছে যেহেতু বাইক আমাদের ছিল তো আমাদের আশা নিয়ে খুব একটা তাড়া ছিল না, আমরা ইচ্ছা মতো নিজেদের মতো করে সময় কাটিয়েছি ওখানে। এরপর আস্তে আস্তে করে আমরা রওনা হলাম, তারপর আমরা ওখানে কিন্তু চমৎকার একটা, আপনারা হয়তো জানেন সাউথ ইন্ডিয়াতে ইডলি দোসা খুবই ফেমাস, ওখানকার ইডলি দোসা আমার কাছে, ইডলি দোসা যদি খুব একটা আমি খাইনি মানে খুব একটা পছন্দ বলতেও পারি না, মানে বলতেও চাই না, কারণ ওই জায়গাতে আসলে ও মাই গড, মানে চেন্নাইতে আমি খুব ভালো এক্সপ্লোর করা হয়েছে, সো ওইখানটা ইডলি দোসার স্বাদ অনেক ভালো ছিল। সো ওই জায়গাটাতে খাবার দাবার খুবই ভালো, হোটেল একেবারে টপ একদম, মানে ওখানে দাঁড়িয়ে আপনি দেখছেন যে আশেপাশে হোটেলটা মনে হচ্ছে মেঘের মাঝে ঠেকে গেছে, এর মাঝে আপনি একটা রেস্টুরেন্টে বসে আপনি ইডলি খাচ্ছেন, দোসা খাচ্ছেন, ওই দোসাটা কিন্তু ভালো, আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। স্টিল আই রিমেম্বার যে আই ক্যান সে যে আমার সবচেয়ে চেন্নাইতে খেয়েছি, হায়দ্রাবাদে খেয়েছি এবং হচ্ছে বেঙ্গালুরুর সেই বিখ্যাত জায়গা নান্দি হিলসের ওখানটায় দোসাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেমনটা বলছিলাম সুপ্রিয় শ্রোতা, এই যে খাবার দাবারের
পরেই আসবো আমরা ফিরে আসার গল্পে। আপনারা যেখান থেকে দেখছেন আমরা কিন্তু চমৎকার ভাবে আমরা একটা গল্পে হারাচ্ছি, সেটা হচ্ছে নন্দী হিলস, বেঙ্গালুরুর সেই বিখ্যাত জায়গা যেখানে প্রচুর মানুষ ওখানে ঘুরতে যান, প্রচুর মুভি শুটিং ওখানে হয়েছেন, এবং সেখান থেকে ফিরে আসবো, সেই জায়গাতেই আসবো। তার আগে বলছি আপনারা কিন্তু যেখান থেকে দেখছেন না কেন আমরা কিন্তু চাইলে কিন্তু ছটফট জানিয়ে দিতে পারেন কোথা থেকে দেখছেন আপনারা, এবং কেমন লাগছে আপনাদের আজকের এই বেঙ্গালুরুর সেই নন্দী হিলস পুরো জায়গাটা সম্পর্কে শুনে কেমন আগ্রহ কাজ করছে। সো আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। তাহলে যুক্ত হয়ে যান এবং পরবর্তী যেই শো হবে কিংবা কী নিয়ে করবো, কোন প্লেস নিয়ে করবো, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেখান থেকে ফিরে আসবো, সেই জায়গাতেই আসবো। তার আগে বলছি আপনারা কিন্তু যেখান থেকে দেখছেন না কেন আমরা কিন্তু চাইলে কিন্তু ছটফট জানিয়ে দিতে পারেন কোথা থেকে দেখছেন আপনারা, এবং কেমন লাগছে আপনাদের আজকের এই বেঙ্গালুরুর সেই নন্দী হিলস পুরো জায়গাটা সম্পর্কে শুনে কেমন আগ্রহ কাজ করছে। সো আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। তাহলে যুক্ত হয়ে যান এবং পরবর্তী যেই শো হবে কিংবা কী নিয়ে করবো, কোন প্লেস নিয়ে করবো, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাহলে হবে কি আমরা হয়তো আপনাদেরকে কানেক্ট করতে পারবো আপনাদের।

আগ্রহ তৈরি হয়েছে। আই ক্যান সে যে আমি যখন ব্লগ করেছিলাম যে ওই বেঙ্গালুরুর সেই নান্দি হিলস নিয়ে, তখন ওই ভিডিও দেখার পর প্রায় প্রচুর মানুষ কিন্তু আমাকে ওখানটার জায়গার আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমার পরিচিত অনেকেই কিন্তু আমাকে যাওয়ার আগে কিন্তু কল করেছিল এবং তারা গিয়েছে এবং তারা বলেছে অল ক্রেডিট গোস টু ইউ, বিকজ এই জায়গা সম্পর্কে আমার ধারণা ছিল না, কারণ সিটিটা এক্সপ্লোর করে সবাই, কারণ বেঙ্গালুরু সিটিটা খুবই সুন্দর এবং গোছানো, অনেক ডেভেলপড একটা সিটি। সো ওই কারণে আসলে ওইভাবে আউট অফ দ্য বক্সে কেউ চিন্তা করে না, এখানেও কি চমৎকার সৌন্দর্য লুকিয়ে আছে, সো এমনটা হয়। সো জানা থাকলে তথ্য কিন্তু আপনার লাইফ স্টাইল আর আপনার কিছু চিন্তাধারা, কিছু ডিসিশন, কিছু প্ল্যানিংকে চমৎকার করে গুছিয়ে দিতে পারে। কিছু তথ্য যখন আমরা না জানি পরিপূর্ণভাবে, এই ক্যাপ কিন্তু কখনো আমাদেরকে খারাপ লাগা কিংবা আফসুসে পরিণত করে। ইয়াস, উফ, আমি যদি এটা জানতাম তাহলে কেন হলো না, এমনটা হয়েছে। প্রায় 18 দিনের মতো একজন ভদ্রলোক আমার পরিচিত, উনি বেঙ্গালুরুতে ছিলেন চিকিৎসার জন্যই, উনি ফিরে আসার পর যখন জানলেন এমন সুন্দর একটা জায়গা ওই নারায়ণা হসপিটাল থেকেও কাছে, খুব একটা দূরে না, উনি মিস করে ফেলেছেন, উনি আমাকে বললেন যে ও মাই গড, মানে আমার খুব আফসোস হচ্ছে যে এই জায়গায় কেন আমি গেলাম না। সো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আসলে ইন্ডিয়াতে যাই কিংবা বেঙ্গালুরুতে যাই, আমার মনে হলো যে এই জায়গা সম্পর্কে জানলে কিংবা ঘুরে আসলে আপনার নিজের আসলে ভালো লাগবে, এবং খুবই কম সময় কম খরচে যাওয়াটা, যেটা এক্সপ্লেন করেছি বারবার, কম খরচে কম সময় কিন্তু আপনি সেই জায়গাটা এক্সপ্লোর করে আসতে পারেন। সো আমরা খাবার দাবার শেষ করলাম, আমরা খাবার দাবার শেষ করে একইভাবে আমরা ফেরার পথে কতক্ষণ ড্রাইভ করেছি, আবার থেমেছি, মনে হচ্ছে আবার ওখানে থেকে যাই, এরকম একটা ফিল কাজ করেছে। এবং আস্তে আস্তে আমাদের রাত প্রায় সকাল হচ্ছে 11টা বেজে গেছে, সেই 3:30টায় জার্নি স্টার্ট করেছি সকাল 11টার দিকে, যেহেতু আমরা তাড়া ছিল না, আমরা আসলে সময় নিয়েছি, আমরা বসেছিলাম, এরপর আমি আবার ভিডিও মেক করেছি, ব্লগিং করেছি, অনেক সময় কিন্তু গিয়েছি। এখানে আসার পর একেবারে ঠিক সময় ফিরে এসেছি, ফিরে আসলাম, টায়ার্ড লাগলো, কারণ এত ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো, 3 ঘন্টা বাইক ড্রাইভ করে আসার পর, যেহেতু স্লো করেছি ড্রাইভ, যাওয়ার সময় খুব তাড়াতাড়ি গিয়েছি, আসার পর আসলে প্রচণ্ড ক্লান্ত, এবং ক্লান্তির মাঝে আসলে তখন কি হয়, একটু ঘুম দরকার, তাই না? সো বাসায় চলে আসলাম, আমাদের শেষ হলো একেবারে চমৎকার একটা জার্নি। এবং স্টিল রাইট নাও যে আমার এখনো যখন চোখ বন্ধ করি মনে হবে যে বেঙ্গালুরুতে যখন যাওয়া হবে ডেফিনেটলি আইল গো ওয়ান্স অ্যাগেইন দ্যাট প্লেস, যেটা আমাকে বারবার টানে, বারবার যেতে ইচ্ছে করে। সো সুপ্রিয় শ্রোতা, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, এবং কিছু বিষয় যে আপনাদের কাছে কানেক্ট করার চেষ্টা করেছি, আপনার যেন ভালো লাগে, এবং ডেফিনেটলি এই জায়গাটাতে গিয়ে আপনারা কিছুটা হলেও ভালো মুহূর্ত, প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধু যার সাথেই যান না কেন, আপনার কিছুটা হলেও ভালো লাগবে আমি আশা করছি। সেই আশাটাই রাখছি, এবং সেই একইভাবে আবারও একেবারে ঠিক ঠিক সময়ে যেমন আমাকে দাঁড়া দিচ্ছে, জানান দিচ্ছে, আসিফ তোমার সময় শেষ হয়ে গেছে, যেতে হবে বাড়ি, যেতে হবে আগামী কোনো এক পর্বের সম্পর্কে, আবার আপনাদেরকে জানান দিব। একইভাবে আমাদের এই পুরো ট্রাভেল শো লেটস গো, আমরা সবসময় বলে থাকি আপনাদেরকে কিছুটা হলেও কানেক্ট করার জন্য, কিছুটা হলেও আপনারা যেন উপকৃত হন জানার জন্য। এটা আপনারা কতজন মানুষ দেখছেন, কতজন দেখছেন না, সেটা ছেড়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কতজন মানুষ এই শোটা দেখে উপকৃত হচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। আমি যেমন এটা নিয়ে আমি প্ল্যানিং করি, কাজ করি, একইভাবে ক্যামেরার অপোজিটে যে মানুষটা সুশান্ত দাদা হচ্ছে, যে অলওয়েজ আমাকে সেই সাপোর্টটা করে যাচ্ছেন এবং আপনাদেরকে সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। ইয়াস, চমৎকার করে একটা জিনিস আপনাদের তৈরি করে তুলে দেওয়া, এটাই আমাদের আসলে প্রাপ্তি দিন শেষে, আসা আর কিছুই না। সো শেষ কথা একই কথাই বলবো, দেখা হবে, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হচ্ছে একেবারে ঠিক ঠিক সময় আবারও নেক্সট সোমবার, খুব চমৎকার এবং এক্সাইটিং একটা শো নিয়ে আমরা আসবো সোমবারে, এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো ভালো থাকুন, স্টে টিউন, আমাদের ঢাকা এফএম এর সাথেই থাকুন, টেক কেয়ার, রিদম অফ ইউর জার্নি, আল্লাহ হাফেজ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

you what you can do.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: special banner gun shoot. Burn beef set.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Hot music. Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।